বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ 2 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 3 রবিউল আওয়াল 1448 হিজরি, 17 আগস্ট 2026 খ্রিস্টাব্দ। সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় সাথে আছি ফাহমিদা নাহিন ইন্দ্রিলা, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন। সুপ্রিয় শ্রোতা, সকাল 8:00 ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: গুরুত্বপূর্ণ। সংস্কৃতির মাধ্যমে একটি দেশের সাথে অন্য দেশের মেলবন্ধন সম্ভব, যা অনেক সময় পররাষ্ট্রনীতি দিয়েও সম্ভব হয় না। তিনি গতকাল খুলনা বিভাগীয় কমিশনের সম্মেলন কক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী খুলনাবাসীর দাবির প্রেক্ষিতে জিরো পয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা করেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সংসদ সদস্য আমির এজাজ খান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিয়ার চেয়ারম্যান এস এম শফিকুল আলম, ওয়াসা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান ও রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন খান সভায় নজরুল সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন। বিভাগের 10 জেলার জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাসাস, নজরুল গবেষক, নজরুল একাডেমি, নজরুল সাহিত্যপ্রেমী, শিক্ষক, নাট্য ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী সহ সামাজিক সাংস্কৃতিক কর্মীরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জেলা শিল্পকলা একাডেমিতে শিল্পী ও সংস্কৃতিজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় যোগ দেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন ও জেলা প্রশাসক মিজহুরে জান্নাত সহ অতিরিক্ত জেলা প্রশাসকগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অন্যতম একটি বিষয় ছিল গণমাধ্যম কর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ। এবারে এর উপর শুনুন আমাদের মাগুরা জেলা সংবাদদাতা পাঠানো একটি প্রতিবেদন।
1: একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। সমাজের অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে গিয়ে সংবাদকর্মীদের প্রায় নানা ধরনের ঝুঁকি, ভয়ভীতি, হয়রানি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হয়। সাংবাদিকদের কাজের সুরক্ষা ও পেশাগত নিশ্চয়তা নিশ্চিত করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। এ প্রসঙ্গে মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন,
2: বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত প্রয়োজন। সমাজের নানা দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, হামলা, মামলা সব কিছু তুলে ধরে সাংবাদিকরা। সেই সাংবাদিকদের জন্য সরকারের উচিত যেখানেই সাংবাদিকদের উপর হামলা মামলা হবে সেটা দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করে তাদেরকে সুরক্ষা দেওয়া।
1: স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হলে সংবাদকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য বেতন ভাতা, চাকরির স্থায়িত্ব, স্বাস্থ্যসেবা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংবাদ সংগ্রহের সময় কোনো ধরনের বাধা, হামলা বা হয়রানির ঘটনা ঘটলে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি সংবাদকর্মীদের। এ প্রসঙ্গে শফিকুল ইসলাম শফিক আরো বলে,
2: তাদের চাকরির নিশ্চয়তা এটি নিশ্চিত হলেই হলুদ সাংবাদিকতাও থাকবে না এবং সাংবাদিকরা গণতান্ত্রিকভাবে তারা তাদের দায়িত্ব পালন করতে পারবে।
1: একজন সাংবাদিক নিরাপদে কাজ করতে পারলে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ পরিবেশনের সুযোগ বাড়ে। এতে যেমন জনগণ সঠিক তথ্য পায়, তেমনি রাষ্ট্রের জবাবদিহিতা ও সুশাসনও শক্তিশালী হয়। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
0: খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কেসিসি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা মেট্রোপলিটন পুলিশের মধ্যে গতকাল ত্রিপক্ষীয় এক সভা নগরভবনে জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের 50 জন যুব সদস্যদের দায়িত্ব পালন, প্রয়োজনীয় সংখ্যক স্যালাইন, ঔষধ ও পর্যাপ্ত টেস্ট কিট সরবরাহ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা, হাসপাতালের অভ্যন্তরে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, মশক নিয়ন্ত্রণে নিয়মিত লার্ভিসাইড স্প্রে ও ফগিং কার্যক্রম পরিচালনা, মেডিকেল ওয়েস্ট দ্রুততার সাথে অপসারণ সহ হাসপাতালে আগত অপ্রয়োজনীয় দর্শনার্থীদের প্রবেশ বন্ধে পুলিশ সদস্য মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সভাপতিতে, কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, কেসিসি ক্রাশ প্রোগ্রাম তদারকি কমিটির সদস্য, কেএমপি সহকারী কমিশনার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক এবং আরএমও সভায় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে গতকালের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় কালীগঞ্জ উপজেলা একাদশ 1-0 গোলে কোটচাঁদপুর উপজেলা একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এদিকে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার কলাবাড়িতে শহীদ কোকস্মৃতি ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় দৌলতদিয়ার কদমতলি একাদশ 2-0 গোলে জোরানপুর একাদশকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর

0: স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আচণ্ডালিতে এবারে রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম গানটি সমবেত কণ্ঠে শুনবেন গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়।

প্রিয় শ্রোতা, আপনারা দেশাত্মবোধক গান শুনছেন, যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গানের গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা।

0: আপনারা এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন।
1: সকাল 8:30 বাংলাদেশ বেতার খুলনা।

শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় ফাহমিনা নাহিন ঐন্দিলা ও কিশোর পাড়ুই।

0: আমার সোনা জাদুর চোখে আয়রে নেমে আয় আয় ঘুমায়, মায়ের এমন আদর মাখা ঘুম পাড়ানি গানে সেই ছোটবেলায় আপনার চোখে ঘুম নেমে আসত। বাবার কথা একবার ভাবুন, খেলনা কেনার যত আবদার সব বাবার কাছে। আপনার মুখের হাসি মানেই বাবার হৃদয়ে রাজ্যের প্রশান্তি। সেই বাবা মাই একসময় বৃদ্ধ হন, জীবনের কাছে তাদের প্রয়োজন ফুরোয়। যে বাবা মা একদিন জীবনের সব সিদ্ধান্ত নিতে পারতেন, বয়সকালে তারাই যেন ছোট ছোট বিষয়ে অসহায় হয়ে পড়েন। ব্যস্ত জীবনে আপনি যদি সময় দিতে না পারেন, তাহলে তৈরি হয় দূরত্ব, জমা হতে থাকে অভিমানের পাহাড়।
1: আপনি চাইলেই কিন্তু বয়স্ক বাবা মার মুখে হাসি ফোটাতে পারেন। বাবা মার জন্য কিছু করা খুব কঠিন কিছু নয়। এক্ষেত্রে দায়িত্ববোধের চাইতেও বেশি প্রয়োজন আপনার আন্তরিকতা, ভালোবাসা আর কৃতজ্ঞতাবোধ। কাজ থেকে ফিরে কিছুটা সময় বাবা মায়ের সাথে কাটান, তাদের কোনো কিছু প্রয়োজন আছে কি না সে সম্পর্কে খোঁজ খবর নিন। আর যদি বাবা মা দূরে থাকেন, তাহলে প্রতিদিন অন্তত একবার মোবাইল ফোনে তাদের সঙ্গে কথা বলুন।
0: সুপ্রিয় শ্রোতা, যতটা যত্ন আর ত্যাগে বাবা মা আমাদের বড় করেন, এত ভালোবাসা আর কোথায় মিলবে। তাই আপনার যত্নেই তাদের চোখে নামুক সোনালী ভোর, এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। শুভ সকাল।

0: জি হ্যাঁ, আবারও আপনাকে বলছি শুভ সকাল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথমে জানিয়ে দিই আজকের দৃষ্টিপাতে আপনাদের জন্য কি কি থাকছে। থাকছে আজকের ডায়েরি পর্ব, থাকছে বাস ও ট্রেনের সময়সূচি, স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন টিপস নিয়ে থাকছে স্বাস্থ্য কথা, সোমবারের বিশেষ আয়োজন ভ্রমণ বিষয়ক সিরিজ চলনা ঘুরে আসি, এছাড়াও থাকছে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সিরিজ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ, আর হাতে যদি সময় থাকে শোনাব একটি গান, আর প্রাথমিক পরিবেশনা রয়েছে আজকের এই দিনে। আর এই বিষয়গুলো নিয়ে আজকে দৃষ্টিপাত গ্রন্থনা করেছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় রয়েছে আমি কিশোর বাড়ুই
1: এবং ফাহমিতা নাহিন ইন্দ্রিলা। প্রিয় শ্রোতা, শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি খুলনা মহানগরীর উল্লেখযোগ্য অনুষ্ঠান পরিচিতি নিয়ে আজকে ডায়েরিতে। তথ্য সংগ্রহ ও সংকলনে শেখ শফিকুল হাসান, উচ্চারণে নূরজাহান আক্তার। আজ সোমবার, 2 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 3 রবিউল আওয়াল 1448 হিজরি, 17 আগস্ট 2026 খ্রিস্টাব্দ। খুলনায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:39 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:32। খুলনা আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সকাল 6:00 খুলনা ও তার আশেপাশের এলাকার তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 96%। এবারে ট্রেনের সময়সূচি। খুলনা রেল স্টেশন থেকে গোয়ালন্দ হয়ে ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ছেড়ে যায় রাত 11:00। সকাল 6:45 কপোতাক্ষ আন্তনগর এক্সপ্রেস রাজশাহীর দিকে এবং বেতনা এক্সপ্রেস সকাল 6:15 বেনাপোলের দিকে ছেড়ে যায়। সকাল 7:15 রূপসা এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে, সকাল 9:00 চিত্রা এক্সপ্রেস ঢাকার দিকে এবং সকাল 9:30 রকেট মেইল পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। সকাল 11:00 মহানন্দা মেইল চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে। এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9:45। আজ খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি এবং চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বিরতি। এবারে বাসের সময়সূচি। প্রতিদিন ভোর থেকে রাত 12:00 পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা, রয়্যাল মোড়, জিরো পয়েন্ট, রূপসা বাস স্ট্যান্ড থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল করে। এছাড়াও বিআরটিসির অনেক বাস নগরীর নিউ মার্কেট, শিরোমণি ও রূপসা বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।

জর্জ বার্নার্ড শ বলেছেন, জীবনটা কি অনেকগুলো বোকামির সমষ্টি ছাড়া আর কিচ্ছু নয়, কিন্তু সমস্যা হলো সেগুলোকে বুঝে ওঠা। আবার এলা অলড্রিজ বলেছেন, ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাজক হয়ে আসে না, তাকে ডেকে আনতে হয়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 17ই আগস্ট সোমবার, আজ যাদের জন্মদিন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তাই আপনাদেরকে বলছি, শুভ হোক আপনার জন্মদিন।

0: খুব প্রচলিত একটি কথা আছে, সময় ও নতির স্রোত কারো জন্য অপেক্ষা করে না, একবার চলে গেলে তা আর ফিরে আসে না। প্রিয় শ্রোতা, ইতিহাসের পাতা থেকে নেওয়া আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমাদের এবারের পরিবেশনা আজকের এই দিনে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ সোমবার 17 আগস্ট 2026। 1836 সালের আজকের এই দিনে ব্রিটেনে জন্ম ও মৃত্যু এবং বিবাহ নিবন্ধীকরণ শুরু হয়। 1910 সালের আজকের এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বাংলায় প্রথম প্রকাশিত হয়। 1945 সালের আজকের এই দিনে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। 1947 সালের 17 আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর ভারতে নিয়োজিত ব্রিটিশ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন স্বদেশের উদ্দেশ্যে ভারত ত্যাগ করে। 1960 সালের আজকের এই দিনে পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবন স্বাধীনতা লাভ করে। 1999 সালের আজকের এই দিনে তুরস্কে এক ভয়াবহ ভূমিকম্পে 17,000 মানুষ নিহত হয়। 1761 সালের 17 আগস্ট অর্থাৎ আজকের এই দিনে বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক উইলিয়াম ক্যারি জন্মগ্রহণ করেন। 1932 সালের আজকের এই দিনে বাংলাদেশী চলচ্চিত্র চিত্রশিল্পী মুর্তজা বশীর জন্মগ্রহণ করেন। 1940 সালের 17 আগস্ট বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা শবনমের জন্মদিন। 1991 সালের আজকের এই দিনে মার্কিন অভিনেতা অস্টিন বাটলার জন্মগ্রহণ করেন। 1994 সালের আজকের এই দিনে আমেরিকান অভিনেত্রী টাইসা ফার্মিগা জন্মগ্রহণ করেন। 1908 সালের আজকের এই দিনে সার্বিয়ান লেখক, সাংবাদিক এবং শিক্ষক রায়দে ডোমানোভিস মৃত্যুবরণ করেন। 1969 সালের আজকের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী অটো স্ট্রেন মৃত্যুবরণ করেন। 2004 সালের আজকের এই দিনে বিশিষ্ট ইতিহাসবিদ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নিমাই সাধন বসু মৃত্যুবরণ করেন। 2006 সালের আজকের এই দিনে প্রখ্যাত বাংলাদেশী কবি শামসুর রহমান মৃত্যুবরণ করেন। 2006 সালের আজকের এই দিনটিতে বাংলাদেশী সঙ্গীত পরিচালক ও সঙ্গীতজ্ঞ আনোয়ার পারভেজ মৃত্যুবরণ করেন। এবং 2020 সালের আজকের এই দিনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত যশোরাজ মৃত্যুবরণ করেন।

0: ডায়াবেটিস হলো শরীরের এমন এক গুরুতর অবস্থা যখন আমাদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি হওয়া ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ডায়াবেটিস প্রতিরোধে করণীয় নিয়ে আমাদের এবারের পরিবেশনায় রয়েছে স্বাস্থ্য কথা। তথ্য সংকলনে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
1: যে কয়টি অসুখ মানুষের দীর্ঘমেয়াদী ভোগান্তি সৃষ্টি করে তার মধ্যে ডায়াবেটিস অন্যতম। সারা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘমেয়াদী অনিয়ন্ত্রিত ডায়াবেটিস শরীরের প্রায় প্রতিটি তন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করতে পারে। ডায়াবেটিস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং ইনফেকশন ঝুঁকি বাড়িয়ে দেয়। কখনো কখনো স্ট্রোক, অন্ধত্ব, অঙ্গহানি কিংবা মৃত্যুর মতো মারাত্মক জটিলতা সৃষ্টি করে। ডায়াবেটিসের সুনির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও বংশগত বা পারিবারিক প্রবণতা, পঞ্চাশোর্ধ্ব বয়স, অধিক মাত্রায় খাদ্যগ্রহণ, মুটিয়ে যাওয়া, রক্তে ক্ষতিকর চর্বি বেড়ে যাওয়া, অতিরিক্ত মানসিক চাপ, বিষণ্ণতা, কম শারীরিক পরিশ্রমের সাথে ডায়াবেটিসের নিবিড় যোগসূত্র আছে। তবে জীবনযাপনের ধরন পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। ডায়াবেটিসের চিকিৎসা ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের একটি পরিবারের জন্য অর্থনৈতিক ও সামাজিকভাবে বোঝা হয়ে দাঁড়ায়। এ কারণে চিকিৎসার পাশাপাশি এর প্রতিরোধকে অগ্রাধিকার দিতে হবে। ডায়াবেটিস স্বল্পকালীন চিকিৎসায় পুরোপুরি সেরে যাওয়ার মতো অসুখ নয়, এটিকে সারা জীবন ধরে নিয়ন্ত্রণে রাখতে হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণের নানাবিধ কার্যকরী ব্যবস্থা রয়েছে। ওষুধ ছাড়া নিয়ন্ত্রিত খাদ্যগ্রহণ এবং শারীরিক পরিশ্রম বা ব্যায়ামই কখনো কখনো ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট। তবে সকল ক্ষেত্রেই নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল জীবনযাপন প্রয়োজন। গবেষকদের মতে, যারা নিয়মিত অন্তত 2 মাইল হাঁটেন তাদের শরীরের ওজন কমে, শরীরটা হালকা লাগে, তলপেটের মেদ কমে এবং উন্নত হয় ইনসুলিনের প্রতি দেহকোষের সংবেদনশীলতা। সর্বোপরি কমে যায় ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত শরীরের অন্যান্য ঝুঁকি। তাছাড়া একজন সুস্থ মানুষ প্রতিদিন 2 মাইল হাঁটলে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনাও কম থাকে এবং এর প্রতিরোধও সম্ভব। ডায়াবেটিস রোগীদের জন্য মেথি একটি গুরুত্ববহ প্রাকৃতিক পথ্য। মেথিকে মশলা, খাবার ও পথ্য তিনটিই বলা চলে। মেথি স্বাদের তিতা হলেও এতে রয়েছে রক্তে সুগার বা শর্করা নিয়ন্ত্রণের বিস্ময়কর শক্তি। যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য মেথি উপকারী, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, শরীরকে সতেজ রাখার জন্য, রক্তের উপাদানগুলোকে বেশি মাত্রায় কর্মক্ষম রাখার জন্য মেথি অত্যন্ত উপকারী।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত, সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শুনতে পাচ্ছেন মিডিয়াময়ে 537.63 মিটারে 558 কিলো হার্জে, একই সাথে শুনছেন FM 88.8 মেগা হার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।

0: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি সোমবারের বিশেষ আয়োজন চলনা ঘুরে আসি। পাণ্ডুলিপি লিখে পড়ে শোনাচ্ছেন মোহাম্মদ মামুনুর রশিদ।
1: বুজবনের গহিনী সুর, নদীর বুকে ঢেউ, প্রকৃতির এই বুনরূপ ভুলতে পারে না কেউ। শ্রোতা বন্ধু, খুলনা মানে বিশ্ব ঐতিহ্য, সুন্দরবনের কোলঘেঁষা এক অপার রূপসী রূপ। আর সুন্দরবন ভ্রমণের কথা উঠলেই রোমাঞ্চপ্রিয় পর্যটকদের হৃদয়ে যে স্থানটির নাম সবার আগে ভেসে ওঠে তা হল বনের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত বিখ্যাত কটকা। চলনা ঘুরে আসির আজকের পর্বে আপনাদের শহরের গণ্ডি পেরিয়ে ম্যানগ্রোভ বনের গভীরে নিয়ে যাচ্ছি সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ কটকা অভয়ারণ্য ও জামতলা সৈকতে।

খুলনা বা মংলা থেকে জলপথে পশুর নদীর ধরে বঙ্গোপসাগরের কাছাকাছি এগোলেই চোখে পড়বে বনের গহীন অভয়ারণ্য কটকা। কটকার মূল আকর্ষণ হল এর সুবিশাল ওয়াচ টাওয়ার। প্রায় 40 ফুট উঁচু এই টাওয়ারে উঠলে চোখ জুড়িয়ে যায় এক অনন্য দৃশ্যে। একদিকে বনের বিশাল সবুজ ছাদ, আর পাশেই বিস্তীর্ণ ঘাসবুনো প্রান্তর। সকালে বা শেষ বিকেলে এই মাঠে একসঙ্গে শত শত চিত্রা হরিণ আর বানরের দল ঘুরে বেড়াতে দেখা যায়। ভাগ্য সুপ্রসন্ন হলে এই ওয়াচ টাওয়ারের থেকেই দূরবীন দিয়ে দেখা মিলতে পারে বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের। কটকা ফরেস্ট স্টেশন থেকে কিছুটা কাঠের তৈরি ট্রেইল এবং এরপর বনের ভিতর দিয়ে মেটোপথ ধরে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার এগোলেই মন রোমাঞ্চিত হয়ে ওঠে। চারপাশে সুন্দরী গেওয়া আর গেওয়া গাছের ছায়া, আর মাটিতে ম্যানগ্রোভ বনের শ্বাসমূল। বনের বুক চিরে এই রোমাঞ্চকর হাঁটা শেষে হঠাৎ চোখের সামনে ভেসে উঠবে এক নির্জন সমুদ্র সৈকত, জামতলা সি বিচ। ঘন বনের সীমানা শেষ হতে সেখানে আছড়ে পড়ে সাগরের নীল জলরাশি। কোলাহলমুক্ত এই সৈকতের শান্ত পরিবেশ আর বালুচরে লাল কাঁকড়ার ছোটাছুটি আপনাকে এক অন্যরকম প্রশান্তি দেবে।

কটকা যেতে হলে জলপথই একমাত্র মাধ্যম। খুলনা লঞ্চঘাট কিংবা মোংলা থেকে ট্যুর অপারেটরদের নির্ধারিত ট্যুরিস্ট লঞ্চ বা ক্রুজে করে এখানে আসতে হয়। সুন্দরবনের গহীনে হওয়ায় কটকায় থাকার মূল মাধ্যম হল এই পর্যটকবাহী ক্রুজ বা জাহাজগুলোই। জাহাজগুলো কটকা খালে নিরাপদ আশ্রয় নোঙর করে রাখা হয় এবং পর্যটকরা সেখানেই রাত্রি যাপন করেন। এছাড়া কটকা ফরেস্ট স্টেশনে বন বিভাগের একটি গেস্ট হাউস রয়েছে। তবে সেখানে থাকতে হলে খুলনা বন বিভাগীয় কার্যালয় থেকে আগে ভাগেই পূর্বানুমতি ও বুকিং নিতে হয়। জামতলা সি বিচে যাওয়ার জন্য বনের ভিতর দিয়ে হাঁটার সময় নিরাপত্তার স্বার্থে অবশ্যই বন বিভাগের সশস্ত্র ফরেস্ট গার্ড সাথে রাখা বাধ্যতামূলক। বনে উজ্জ্বল রঙের পোশাক না পরা, নিরাপত্তা বজায় রাখা এবং প্লাস্টিক বর্জ্য নদীতে না ফেলা আমাদের প্রত্যেকের দায়িত্ব। বুনো প্রকৃতির রোমাঞ্চ আর সমুদ্রের বিশালতা একসাথে উপভোগ করতে ঘুরে আসুন সুন্দরবনের কটকা অভয়ারণ্য থেকে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনকে ভালোবাসুন ও সযত্ন।

0: প্রিয় শ্রোতা, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এবারে রয়েছে সিরিজ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। আজ রয়েছে জাতীয় মৎস্যপক্ষ উদযাপন সম্পর্কে।
1: রূপালী মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্যপক্ষ 2026। জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর আজমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্যপক্ষ 2026 শুভ উদ্বোধন ঘোষণা এবং পদক বিতরণ করেন। মৎস্য উৎপাদনে বাংলাদেশের ক্রমবর্ধমান সাফল্য, মৎস্য সম্পদ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন, জেলেদের জীবনমান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যেই এবারের এই আয়োজন। এবার জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে 13টি ক্যাটাগরিতে 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক দেওয়া হয়। মৎস্য প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও পুষ্টিতে মৎস্য খাতের অবদান দিন দিন বাড়ছে। বর্তমানে জাতীয় জিডিপিতে মৎস্য খাতের অবদান 2.58% এবং কৃষি জিডিপিতে এ খাতের অবদান 22.03%। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 2.6 কোটি মানুষ মৎস্য খাতের সঙ্গে যুক্ত, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারীও রয়েছেন। এ খাতের প্রবৃদ্ধির হারও সন্তোষজনক। মৎস্যখাত বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন, বৈদেশিক মুদ্রা অর্জন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। সরকারের দূরদর্শী নীতি, গবেষণা ও প্রযুক্তির সম্প্রসারণ এবং অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই খাতকে আরও আধুনিক, প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যায়ে উন্নীত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। মন্ত্রী আরও বলেন, দেশের মাছের প্রাপ্যতার ক্ষেত্রেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। বর্তমানে মাথাপিছু দৈনিক মাছের প্রাপ্যতা 67.80 গ্রাম, যেখানে জাতীয় পুষ্টি চাহিদা নির্ধারিত 60 গ্রামে। অর্থাৎ চাহিদার তুলনায় মাছের প্রাপ্যতা ইতোমধ্যে অনেক বেশি। 2024-25 অর্থবছরে দেশে মোট 51.11 লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। মৎস্যজীবী, মৎস্যচাষী, গবেষক, উদ্যোক্তা এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। শুধু আইন প্রয়োগ করে মাছের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা কার্যকর করা কোনোভাবেই সম্ভব নয়। এজন্য নিষেধাজ্ঞাকালে জেলেদের বিকল্প খাদ্য ও আয়ের নিশ্চয়তা প্রয়োজন। সরকারের 180 দিনের কর্মপরিকল্পনার আওতায় ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ মৌসুমে 40,000 ইলিশ জেলেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। 2025-26 অর্থবছরে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির 22 দিনের নিষেধাজ্ঞাকালে 15,503 মেট্রিক টন, 501 মেট্রিক টন ভিজিএফ চাল জাটকা সংরক্ষণ আওতায় 4 মাসে 58,720.161 মেট্রিক টন চাল, সমুদ্রে 58 দিনের নিষেধাজ্ঞাকালে 24,165.625 মেট্রিক টন চাল এবং কাপ্তাই হ্রদে মাছ আহরণ থেকে বিরত থাকা জেলেদের 1,610.701 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। 2025-26 অর্থবছরে মাছ ধরতে গিয়ে নিহত 26 জন জেলের পরিবারকে প্রতিজন 50,000 টাকা, নিখোঁজ 13 জন জেলের পরিবারকে একই পরিমাণ অর্থ এবং অক্ষম 1 জন জেলেকে 25,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া 1,295 জন উপকারভোগীকে হাঁস মুরগি, গরু ছাগল, সবজি বাগান ও ক্ষুদ্র ব্যবসার জন্য সহায়তা দেওয়া হয়েছে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, লালন গীতিটি শুনছিলেন কিরণ চন্দ্র রায়ের কণ্ঠে। বর্তমানে মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ, এই রোদ, এই বৃষ্টির এই আবহাওয়ায় ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী এডিস মশার প্রজনন বৃদ্ধি পাওয়ার আশঙ্কা বেড়ে যায়। আমরা সবাই সচেতন থাকব সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ সকাল।
1: ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপন ছিলেন ফাহমিদ নাহিন ওহিন্দিলা এবং কিশোর বাড়ই। প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন। সার্বিক নির্দেশনায় মোহাম্মদ ফরিদুদ্দিন, তত্ত্বাবধানে রিপন কুমার ভাদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। এখন সকাল 9টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ এল মাহমুদ। যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত 17 বছর ধরে রাজপথে অনুপস্থিত থেকে যারা আজ সংস্কারের কথা বলছেন তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি বিভ্রান্তকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, 2022 সালে বিএনপি প্রথম রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করে। তারেক রহমান বলেন, অন্য কোন দেশের অনুকরণে নয়, বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এর আগে কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মৎস্য খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে 13 ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। এদিকে প্রধানমন্ত্রী গতকাল ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রমের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করেন। উল্লেখ্য, আগামী 20 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ঘোষিত 31 দফা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারলেই জুলাইয়ের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। তিনি গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পান এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে যায়, সেটিই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে বলেন, এ কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে। তিনি গতকাল বরিশালের কাশীপুর ইছাকাঠি এলাকায় বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজে উদ্বোধনকালে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার তথ্য কমপ্লেক্স আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কমপ্লেক্সের অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দুটো বিষয়কে সমান গুরুত্ব দিচ্ছে। খেলার খবর ক্রিকেট। ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে পরাজিত করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় করার গৌরব অর্জন করেছে। গতকাল টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 57 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আমাদের স্টুডিও করতে এই মুহূর্তে সময়টি সকাল 9:05 হয়ে 20 সেকেন্ড। বাংলাদেশ বেতার খুলনা।

0: ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, নদী নালা গান, ভালো থেকো। প্রিয় শ্রোতা, আমাদেরও কিন্তু একই প্রত্যাশা, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর নিশ্চয়ই এই মুহূর্তে আপনারা ভালো আছেন, তবে আপনাদের এই ভালো লাগার সময়টাকে আরেকটু বেশি ভালো লাগায় পরিপূর্ণ করতে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছি।
1: হ্যাঁ, রয়েছি আমি, কিশোর রয়েছেন,
0: ফাহমিদাহিন
1: ঐন্দ্রিলা। হ্যাঁ, আর আমরা রয়েছি আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান নিয়ে, সাজান অনুষ্ঠান রূপালী আয়োজন নিয়ে। আর প্রকৌশল দায়িত্বে এই মুহূর্তে রয়েছেন শেখ আমির হোসেন, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃধা এবং অধিবেশন তত্ত্বাবধান করছেন নূরজাহান আক্তার। আর আপনারা বন্ধুরা তো রয়েছেন এই আমাদের সাথে, সবকিছু মিলিয়ে চমৎকার একটি সকাল, শারদের শারদ প্রাত, তাই না? একদম শরৎকাল চলে এসেছে প্রকৃতিতে, তবে বৃষ্টির আনাগোনা এখনো পাচ্ছি। ভীষণ চমৎকার একটি সকালে আপনাকে আবারও শুভেচ্ছা স্বাগত। আপনাকে জানিয়ে রাখি আপনার সাথে প্রত্যেকটি মাধ্যমে আজকে আমরা যুক্ত হব। ফোন নম্বরটি জানিয়ে দাও বন্ধুরা, যে নম্বরে কথা বলবে আমাদের সাথে,
0: 01974121970।
1: হ্যাঁ, আর আপনারা চিঠি লিখেছেন এবং নতুন যারা এই মুহূর্তে শুনছেন আর চিঠি লিখতে চান ভাবছেন, তাদের জন্য বলে দিই ঠিকানা লিখবেন, রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। হ্যাঁ,
0: আমি দেখতে পাচ্ছি আপনার হাতে একটা সুন্দর চিঠি রয়েছে,
1: একদম সেখান থেকে পড়িনি, কারণ হাতের লেখাটা কাঁপা কাঁপা হাতে লেখা চমৎকার করে। ভালোবাসি বেতার শ্রোতা সংঘ থেকে লিখেছেন, সুমিষ্ট প্রাণ প্রিয় ভাইয়া এবং নয়নমণি আপু সালাম নেবেন, আমি আপন দুলাল ছায়াছবি থেকে গান শুনতে চাই। আর আমার সাথে আরও রয়েছেন অনেকে, তাদের নামগুলো আপনাদেরকে একটু বলে রাখি। সুনীল বিশ্বাস রয়েছেন, অসিত শীল, আরও রয়েছেন জামাল, কদর, কবির, কাকুলি, আফজাল, মানিক ভাই। আপনারা সবাই মিলে ভালোবাসি বেতার শ্রোতা সংঘ ভান্ডার খোলা মোল্লাহাট বাগেরহাট থেকে গান শুনতে চাই, আমাদেরকে চিঠি লিখেছেন, আমরা কি গান শোনাব?
0: সবাই মিলে যেহেতু শুনছেন এবং অপেক্ষায় রয়েছেন তাদের প্রিয় গান শুনবার জন্য, আমরা দেরি করব কেন? শুনে আসি চলুন আপনাদের পছন্দের গান আব্দুল আলীমের কণ্ঠে, নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন।

0: এই আবুন্দুলাল বাণীচিত্র থেকে গান শুনতে চেয়ে চিঠিটি যিনি লিখেছিলেন তিনি হলেন শেখ আমিনুর রহমান, সভাপতি ভালোবাসি বেতার শ্রোতা সংঘের বন্ধু। তার সাথে আরো অনেকেই ছিলেন, আমরা নাম ইতোমধ্যে জেনে নিয়েছি।
1: তবে আজ কিন্তু মন একটু বেশিই ভালো।
0: কেন?
1: পরপর দুটো চিঠি রয়েছে আজকে।
0: হ্যাঁ, এবারে পোস্টকার্ডটি হাতে ধরে নিয়ে, এই হলুদ পোস্টকার্ড দেখলে আসলে পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায়, তাই না? লিখেছেন আমাদেরকে সুমিত্রা বিশ্বাস, টাঙ্গাখালী বাজার মাগুরা থেকে। লিখেছেন, সাথে আছি টিউলি মণ্ডল, স্বদেশ মল্লিক, প্রকাশ বিশ্বাস, অসীম মণ্ডল, প্রমীলা মণ্ডল এবং পলাশ সরকার। এবং সংক্ষেপেই লেখা তাদের যে শুনতে চাই সূর্যকন্যা বাণীচিত্র থেকে গান, কি করবে, শোনাবে?
1: একদমই তাই, চলুন শুনে আসি শ্যামল।

0: রূপালী রায়জন রয়েছেন আপনারা, আর আপনাদের পছন্দ করা গান নিয়ে সাজানো হয়েছে রূপালী রায়জন। প্রতিদিনই তাই হয়ে থাকে, আজও তার ব্যতিক্রম নয়। চলুন আবারও আপনার পছন্দ করা গান শুনে আসি। গানের ওপারে এসে আপনার সাথে কথা বলার জন্য ফিরবো 01974121970 নম্বরটিতে। তবে আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, সংক্ষেপে বিস্তারিত যেভাবে বলা যায় সেভাবেই আমরা কিন্তু কথা বলবো। কেমন, তো কোন গান শোনাবে এবারে?
1: রাজা বাবু ছায়াছবি থেকে নেওয়া গান শোনাবো ইন্দ্র কিশোর ও বেবি নাজরিনের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন খালিশপুর খুলনা থেকে রুবেল। নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন।

0: কথা দিয়েছিলাম। হ্যাঁ, ফিরে আসবো আপনার সাথে ফোনই নিয়ে। নিশ্চয়ই আপনারা প্রস্তুতির মধ্যে নিয়ে ফেলেছেন এবং তার প্রমাণ রাখছেন। হ্যাঁ, বারবার ফোনে আমরা বুঝতে পারছি আপনার উপস্থিতি। সরব উপস্থিতিতে প্রথমে কোন বন্ধু?
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
0: হ্যালো, হ্যাঁ, দুঃখিত বলতে হচ্ছে আপনার সংযোগটিকে হয়তো আমরা হারিয়ে ফেলেছি, চেষ্টা করুন আরেকবার, হাতে যথেষ্ট সময় রয়েছে। কোন বন্ধু?
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: ভাই আপু ভালো আছেন?
1: জি, আমরা সকলেই ভালো আছি।
2: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে।
1: জি বলুন।
2: ছায়া ছবির নাম চির শত্রু, কণ্ঠশিল্পী রুনা লায়লা, গানের কথা। চিঠি কেন আসে না আর দেরি সয় না, ভুলেছো কি তুমি আমাকে?
0: ভুলেছো কি নাম ঠিকানা? আমরা ভুলে যাইনি আর আপনারাও ভুলে যাননি তার প্রমাণ কিন্তু প্রতিদিন এই যে আজকেও দুটো চিঠি পড়ে নিলাম আমরা। তো ওইভাবে চিঠি লিখবেন, সবসময় সাথে থাকবেন। কে রয়েছেন ঘরে?
2: দাদা নমস্কার।
0: নিরাপদে থাকবেন বলুন।
2: আত্মপ্রকাশ ছবি থেকে আব্দুল হাদি ও সামনে আসলে করছে, তুমি ছাড়া বেঁচে থাকার নেই তো প্রয়োজন,
0: ঠিক আছে? প্রকাশ বাণীচিত্রে গান শোনাবো পলাশ। একটা কথা বলি যে ঝড় বৃষ্টি যখন বেশি হবে বা কোনো ধরনের বিপদের আশঙ্কা দেখলে অবশ্যই নিজেকে সুরক্ষিত রেখে তারপর আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন। কে রয়েছেন?
1: হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
0: হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
3: আমি কপিলঝুলি খুলনা থেকে মোহাম্মদ আজিজুর রহমান।
0: আজিজুর ভাই বলুন।
3: তুমি নাম আছে সন্তান?
0: সন্তান।
3: গানের কথা আছে, কখন শোনো বলি শোনো, থাকবে না আর দুঃখ করো।
0: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আজিজুর ভাই, সাথে থাকবেন, আমরা আপনার পছন্দ করা গান শুনিয়ে দিব। কপিল মুনি খুলনার বন্ধু ছিলেন আমাদের সাথে যুক্ত। 01974121970 নম্বরটিতে এই মুহূর্তে আপনি কথা বলছেন আর আমরা তো রয়েছি আপনার সাথে আর আপনারা রয়েছেন আমাদেরই সাথে। কে রয়েছেন এবারে?
1: হ্যালো, শুভ সকাল।
2: কথা বলছিলাম নন্দ প্রতাপ খুলনা থেকে, রাজু রায়।
1: বলুন।
2: কি অপরাধী ছবির যেকোনো একটি গান শোনাবেন।
1: জি ঠিক আছে।
0: মাত্র 10 সেকেন্ডের ভিতরে আপনার কথা শেষ হয়েছে, চমৎকার, খুবই ভালো লাগলো। রাজু রায় অনেক ধন্যবাদ আপনাকে, মনে হয় আজকে প্রথম পেলাম কিনা জানি না, তবে মনে হচ্ছে নতুন একটি নাম। সবসময় সাথে থাকবেন। কে রয়েছেন?
2: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: ভাই আপু ভালো আছেন? দুজন
0: ভালো, আপনি কেমন আছেন?
2: আপু তো কথা বলছে না।
1: আমরা দুজনে ভালো আছি, নিশ্চয় আপনিও ভালো আছেন।
2: নাম রবিউল খান, ঠিকানা ডুমুরিয়া বাজানপুর।
0: আচ্ছা রবিউল ভাই বলুন।
2: গান শোনাবেন আছে
0: রবিউল ভাই, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, এভাবেই সাথে থাকবেন। কে যুক্ত হলেন?
2: সালাউদ্দিন লালন, পুঠিয়া রাজশাহী থেকে।
0: জি জি বলুন।
2: ওপারে আকাশ সিনেমা থেকে ফকির শাহাবুদ্দিন এবং ডলি সায়ন্তনের কণ্ঠে তুই যদি হইতি গোলার মালা।
0: আচ্ছা ঠিক আছে, ওপারে আকাশ ছবির গান শুনতে চেয়েছেন, অনেক ধন্যবাদ সালাউদ্দিন লালন, আমাদের নিয়মিত শ্রোতা, প্রতিদিন যুক্ত হওয়ার চেষ্টা করেন এবং চিঠি লেখেন, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। কে রয়েছেন?
1: হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: শুভ সকাল।
1: শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে?
2: আপু ভালো আছেন?
1: জি আমরা সকলেই ভালো আছি।
2: আমি এমডি ওহিদুজ্জামান, মোড়া বাজার ভেড়ামারা পুষ্কা থেকে বলছি। আপু
1: জি বলুন।
2: আগে গান শুনলামেন, ছবির নাম উজ্জ্বল সূর্যের নিচে। ছবির নাম উজ্জ্বল সূর্যের নিচে, ছবি থেকে আবিদা সুলতানার কণ্ঠে গানের কথা, সোহাগে ধরে সখা বাঁধা হয়ে গিয়েছে, অবশ্যই শোনাবেন।
1: ঠিক আছে
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ। উজ্জ্বল সূর্যের নিচে ছায়াছবির নাম, আপনি সেই ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, ধন্যবাদ। হ্যালো
4: দাদা ভালো আছেন?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
4: দাদা মানে খুব ভালো আছি, আর আমিরুল ভাই চিঠি বলার জন্য আপনাকে ধন্যবাদ।
0: আচ্ছা আপনার
4: ছবি দেখবো না, ফোনে রোগা রোগ হবে।
0: জি জি বলুন।
4: কথার বিষয় কপিল মুনির সরোজ মল্লিক আমার থেকে চলে গেছে। দাদা শর্ট ছবির গান শোনাবেন, ফোরশাদ আলমের কণ্ঠে, এক আজকে সাথে রেখে, এক বাতাসকে ভালো রেখে।
0: আচ্ছা
4: দাদা ধন্যবাদ, ধন্যবাদ।
0: আচ্ছা ধন্যবাদ আপনাকে, ওর সাথে থাকবেন সব সময়। মানিক ভাই আপনি ফোন করেছিলেন, সৈরকোপা ঝিনাইদহের বন্ধু। 01974121971 শূন্য নম্বরের ও প্রান্ত থেকে এই মুহূর্তে চিনি।
4: নমস্কার দাদা।
1: আদাব, কি বলছেন?
4: কথা বলছি মোল্লাহাট থেকে, মিষ্টির দোকানদার সুনীল।
1: জি বলুন
0: দাদা।
4: কিশোরদা কেমন আছে?
0: হ্যাঁ দাদা ভালো আছে, আপনি ভালো আছেন?
4: হ্যাঁ দাদা, আমাকে গান শোনাবেন, ঘর ভাঙা সংসার। এই ছায়াছবি থেকে সাবিনের সিং ও প্রণব ঘোষের কণ্ঠে।
0: হ্যাঁ,
4: কত স্বপ্নে ছাওয়া এই ঘর, কখনো কখনো মাঝে মাঝে মনে হয় যেন স্বর্গ হতে আরো সুন্দর।
0: আচ্ছা ঠিক আছে, সাথে থাকবেন, আপনার পছন্দ করা গান শোনার চেষ্টা থাকবে আমাদের। আর একটি ফোন নিয়ে চলে যাবো আবারও গানের দিকে। এবারে কে যুক্ত হচ্ছেন এই বৃষ্টিময় সকালে?
5: আমি দাদা পিতা।
0: হ্যালো।
5: হ্যালো।
0: হ্যাঁ কে রয়েছেন?
5: আদাব কিশোর দাদা।
0: জি আদাব।
5: আমি মিলন বাবু,
0: বৈরাবাজার খুলনা থেকে।
5: বৈরাবাজার খুলনা, খুলনা না বৈরাবাজার।
0: আচ্ছা বলুন।
5: দেখা হয় না, কথাও হয় না।
0: তারপরও এই যে যুক্ত হয়ে গেলেন, অনেক ধন্যবাদ।
5: ছবির নাম অগ্নিসাক্ষী।
0: হ্যাঁ,
5: কনক সাবা শিল্পী।
0: আচ্ছা,
5: বড় সাত জাগে একবার তোমায় দেখি।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আর এই যে বলছিলাম যে এই মুহূর্তে শরৎ যদিও প্রকৃতিতে এসেছে, কিন্তু বৃষ্টির আনাগোনা একদমই থেমে যায়নি। সুতরাং বৃষ্টিতে না পারলে ভেজার কোনো দরকার নেই। একান্তি যদি ভিজে যে যান সেটা আলাদা বিষয়, কিন্তু চেষ্টা করবেন না ভিজে থাকার জন্য। কারণ কি, ঠান্ডা জ্বর হতে পারে, যদি তাতে আবার আপনার ভীত হওয়ার একটা প্রবণতাও বেড়ে যেতে পারে। কিন্তু একটা কথা সবসময় বলি যে কোনোভাবে আতঙ্কিত হবেন না, ভীত হবেন না, যে কোনো বিষয় নিয়ে একটু আপনি সাহসী থাকবেন এবং আত্মবিশ্বাস ধরে রাখবেন, দেখবেন জীবনে অনেক কিছু উত্তরে এগিয়ে যেতে পারবেন।
1: একদমই তাই।
0: আপনি আমরা সকলে মিলে ভালো থাকি সেই প্রত্যাশা নিয়েই আমরা পরবর্তী গান বন্ধুদেরকে শোনাই, নাকি বলো?
1: একদমই তাই।
0: হ্যাঁ, আর এবারে প্রতিনিধি বাণীচিত্র থেকে গান শোনাবো। শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা হলেন মকরন্দ রায়ের মহল খুলনার বন্ধু, আর গানটি শোনাচ্ছি
1: রুনা লায়লার কণ্ঠে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম,
2: খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। ৪৯ বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ২০,০০০ কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, আপনারা রূপালী আয়োজনে রয়েছেন, শুনছেন আপনাদের পছন্দ করা ছায়াছবির গানের অনুষ্ঠান, যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শুনছিলেন আপনাদের পছন্দ করা গান। আবারও চলে যাব গানে, এবারে শোনাব আগুনের কণ্ঠে, সত্যের মৃত্যু নেই এই বাণীচিত্র থেকে নেয়া। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন তপন, আপনি ডুমুরিয়া খুলনার বন্ধু।

0: আপনার রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, শুনছেন আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান নিয়ে সাজানো অনুষ্ঠান রূপালী। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আগামীকাল 18 আগস্ট 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল 10টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন।
1: প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গানের অনুষ্ঠানে রয়েছেন রূপালীর ভুবনে, যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শোনাব খালিদ হাসান মিলুর কণ্ঠে গান হৃদয় আমার বাণীচিত্র থেকে নেওয়া। প্রবীর কুমার, আপনি কুষ্টিয়া থেকে আমাদের কাছে অনুরোধ করেছিলেন গানটি শোনার জন্য।

রূপালী রায়চনের সর্বশেষ গানটি শুনবেন ইন্দ্র কিশোরের কণ্ঠে, বাণীচিত্র বেয়াদব। আব্দুস সামাদ, আপনি বলমারি ফরিদপুর থেকে আমাদের কাছে গানটি শুনবার জন্য অনুরোধ করেছিলেন।

এই গানটির মধ্য দিয়ে শেষ করছি আজকের মতো রূপালীর আয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি এখনকার মতন। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এপালের অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম ফাহমিদা নাহিন ও ইন্দ্রিলা এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণার সাথে আছি ফাহমিতা নাহিন ইন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে রয়েছেন শেখ আমির হোসেন। শুরুতেই বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাকসুদা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারির মধ্যে আনার পাশাপাশি প্রয়োজনে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল কিশোরগঞ্জ পৌরসভায় পুরাতন স্টেডিয়ামের মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রী সহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর ধরে যারা রাজপথে ছিলেন না তারাই আজ সংস্কারের কথা বলছেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি বিভ্রান্তকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ২০২২ সালে বিএনপিই প্রথম রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করে। তারেক রহমান বলেন, বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এর আগে কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মৎস্য খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। এদিকে প্রধানমন্ত্রী গতকাল ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারলে জুলাইয়ের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের লক্ষ্য পূরণ করা সম্ভব। তিনি গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পান এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে যায়, সেটি বর্তমান সরকারের মূল লক্ষ্য। ভারতের বিহার রাজ্যের লক্ষ্মীসরাই এর একটি মন্দিরে আজ সকালে পদদলিত হয়ে অন্তত ৭ জন মারা গেছেন। মন্দির প্রাঙ্গণে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার পর বিদ্যুতায়িত হওয়ার আশঙ্কায় বহু সংখ্যক লোক ছুটাছুটি করতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে এসব পুণ্যার্থী প্রাণ হারান। এদিকে পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠ মন্দিরের অদূরে একটি বহুতল হোটেল ভবনে আজ ভোরের দিকে আগুনে কমপক্ষে ৭ জন তীর্থযাত্রী মারা গেছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ বন্ধের ৬০ দিনের সমঝোতার মেয়াদ আজ শেষ হচ্ছে। গত জুনে সুইজারল্যান্ডের জেনেভায় মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা কার্যত বন্ধ থাকলেও বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে দাবি ও পাল্টা দাবির প্রেক্ষাপটে সমঝোতার মেয়াদ বৃদ্ধির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে ৬০ দিনের সমঝোতার মেয়াদকালে ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন হামলার জবাবে তেহরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উৎতর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর সমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত, আমি আবার বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। আবহাওয়ার সতর্ক বার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর, আমি আবার বলছি, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ 17 আগস্ট সোমবার বেলা 2:20 থেকে বেলা 3 পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 102 মেগাহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতার ঢাকা, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারে বিষয় শিশুদের হাম রুবেলা রোগ প্রতিরোধে করণীয়। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, সহযোগী অধ্যাপক, শিশু রেসপিরেটরি মেডিসিন বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ যথারীতি প্রচারিত হবে বেলা 1:05। কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষাবাদ শুনতে পাবেন বিকেল 4:05। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15 এবং রাত 9:20। আধুনিক গান শুনবেন দুপুর 12:30 নন্দিতা মজুমদার মিমির কণ্ঠে এবং শিরিন সুলতানার কণ্ঠে আধুনিক গান শুনবেন বেলা 2:30। ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05। নজরুল সঙ্গীত শুনবেন দুপুর 12:20 মণিশঙ্কর বালার কণ্ঠে। প্রমোদ দত্তের কণ্ঠে বেলা 2:40 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। পাঁচমিশালী গান শুনবেন বিকেল 3:30 এবং সন্ধ্যে 6:10। পল্লীগীতির অনুষ্ঠান শুনবেন দুপুর 12:40 মোহাম্মদ মঞ্জুর কাদের মঞ্জুর কণ্ঠে এবং বেলা 2:50 শুনবেন মোহাম্মদ মুজিব হায়দারের কণ্ঠে। এছাড়া FM 88.8 মেগাহার্জে এনএচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
4: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি রুবাইয়া আহদিন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাকওয়াত হোসেন বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশের চিকিৎসা খাতকে মারাত্মকভাবে অবহেলা করা হয়েছে। চিকিৎসা খাতেও ব্যাপক লুটপাট করা হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আগামী ৩ বছরের মধ্যে দেশের সকল ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি গতকাল ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া অবহেলিত স্বাস্থ্যখাতের শৃঙ্খলা ফেরাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেবল স্বাস্থ্যখাত নয়, বরং দেশের চিকিৎসা পদ্ধতি পরিবর্তন করে দেওয়া হবে। তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যখাতকে একটি শৃঙ্খলার মধ্যে চিকিৎসা পদ্ধতিকে আমরা নিয়ে আসতে চাচ্ছি। চিকিৎসক সংকট, ঔষধ সংকট ও রোগীদের সেবা সহজীকরণের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। সরকারি স্বাস্থ্যসেবার প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে পরিকল্পনা বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সার্বিক খোঁজখবর নেন। স্বাস্থ্য ও জেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম বঞ্জু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। মরহুমা বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেন, দেশে তার হাত ধরে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। তিনি গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, জুলাই বিপ্লবের পর তারেক রহমান জনগণের রায়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি সুস্থ ধারার নতুন রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ উপহার দেবেন। সংগঠনের মহানগর সভাপতির সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগর ও জেলা শাখায় অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গতকাল যশোরের বেনাপোলের এক নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও রাস্তার দুপাশে ৫০০ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। জনগণের ভোটে নির্বাচিত এই সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠা, কৃষি ও মৎস্যখাতের উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল খুলনার রূপসা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আজিজুল বারী হেলাল বলেন, দেশের মৎস্যখাতকে সমৃদ্ধ ও আধুনিক করতে যা দরকার সরকার তা করবে। মৎস্য উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন ও জলজ সম্পদ রক্ষা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। উপজেলা সহকারী কমিশনার ভূমির সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও জেলা বিএনপির যোগ্য আহ্বায়ক সহ মৎস্যচাষীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ও নরনিয়া বিলে ১২০ কেজি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

0: মিলে 120 কেজি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ে তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে ইম্পাওয়ারিং ইয়ুথ ইনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং শীর্ষক সেশন গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, বর্তমানে প্রযুক্তির উৎকর্ষের ফলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নানা ধরনের সুযোগ পাচ্ছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড মোহাম্মদ সালাউদ্দিন, প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান ও বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের সদস্য সহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এবং প্রাইম ব্যাংকের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজ সকাল 8টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আয়োজনডালিতে এবারে রয়েছে দেশাত্মবোধক গান। নজরুল ইসলাম বাবুর কথায় রুনা লালার কণ্ঠে আপনারা গানটি শুনবেন।

নজরুল ইসলাম বাবুর কথায় রুনালালার কণ্ঠে আপনারা দেশাত্মবোধক গানটি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 536.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনটালিতে এবারে রয়েছে নজরুল সঙ্গীত। মনীশ শঙ্কর বালার কণ্ঠে আপনারা পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনবেন।

মনিশঙ্কর বালার কণ্ঠে আপনারা পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা সকলকে নন্দিতা মজুমদার মিমির কণ্ঠে আধুনিক গান শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রথম গানের গীতিকার ফজরুল হক সিদ্দিকী।

নন্দিতা মজুমদার মিমির কণ্ঠে আপনারা পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 18 আগস্ট 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল 10টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনডালিতে এবারে রয়েছে পল্লীগীতি। মোহাম্মদ মঞ্জুর কাদের মঞ্জুর কণ্ঠে পল্লীগীতি শুনবেন প্রথম গানের গীতিকার শেখ আব্দুস সালাম।

0: মোহাম্মদ মঞ্জুর কাদের মঞ্জুর কণ্ঠে আপনারা পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.1 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ।

0: যার রহমতে আমাদের প্রতিটি সকাল নতুন আশার আলোয় ভরে ওঠে, যার কুদরতে সৃষ্টি এই অপরূপ পৃথিবী, সেই মহান আল্লাহ তাআলার শানে আপনারা হামদ শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের ওপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞা সূচক ব্যবহার করেও না এবং জমিনের ওপর দম্ভ ভরে চলেও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।
1: আল্লাহু আকবার, আল্লাহ

أشهد أن لا إله إلا الله.

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। শক্তিশালী সেই ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা ১টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

শ্রাবণীর বাড়িধারা কোথাও কোথাও এখনো অঝরে ছড়ছে, কোথাও বা এক পশলা বৃষ্টির পাশাপাশি একটু করে উকি দিচ্ছে রোদ আমাদের হৃদয়ে, ঠিক যেমনটি আপনারা উকি মারেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি এই বৃষ্টি ঘন দুপুরবেলাতে। নিশ্চয় ভালো আছেন। আর সেই প্রত্যাশায় শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনটালি। সাথে রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন শেখ আমির হোসেন। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকব, কথা বলব, অবশ্যই ফোন ইন পর্বে 01974121970 এই ফোন নম্বরটিতে। নিশ্চয়ই আপনারা আমাদের মতোই অপেক্ষা করবেন কখন ফোনে আপনাদের সাথে কথা হবে। যদি সময় থাকে তাহলে অনেক গান আপনাদেরকে শোনাবো, আর যতটুকু সময় থাকে আমরা গান আর তথ্য দুটোই আপনাদেরকে দেব। তো চলুন আর কথা নয়, শেষ খেলা শুরুতেই করে দিই, অর্থাৎ শেষ খেলা ছবির গান দিয়ে শুরু হোক আমাদের আজকের এই আয়োজন। শিল্পী রুনা লায়লা, এন্ড্রু কিশোর এবং সৈয়দ আব্দুল হাদি, সেই জনপ্রিয় গানটি সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার। যদিও এখন দিনের বেলা, তবু চলো এই গানটি শুনে আসি। যে গানটি শুনতে চেয়ে দীপঙ্কর, আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে অনুরোধ করেছিলেন।

আকাশ ছুঁয়েছে মাটি আর আমরা ছুঁয়েছি আপনাদের হৃদয়ের আঙিনা। সাগরিকা ছবির গান রয়েছে এবার আপনাদের জন্য। মোহাম্মদ মাজিদুল ইসলাম আপনি ঝুমুরিয়া খুলনা থেকে অনুরোধ করেছেন, শিল্পী আয়ুব বাচ্চু এবং কনক চাপা।

বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এ সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে

0: সরকারি হাসপাতালের সহায়তা নিন। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। অনুরোধ করব সংক্ষেপে নাম ঠিকানা জানিয়ে আপনাদের অনুরোধের কথাটি আমাদেরকে জানাবেন। রয়েছি আপনাদের সাথে 01974121970 এই নম্বরটিতে। হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। আপু,
0: জি,
1: খুলনা থেকে বলছিলাম, ভালো আছেন?
0: জি ভালো ভাইয়া, বলুন। এটা আমরা ঠিক ওভাবে আপনাদেরকে সঠিক দিন তারিখ বলতে পারবো না, কারণ যারা সংকলন করেন তারাই এটা বলতে পারবেন। তো যাই হোক, বলুন কি গান শুনতে চান? ভালোবাসার লাল গোলাপ, সম্ভবত ওই ছবিতে অনেক জনপ্রিয় একটি গান আছে, মেঘ যেখানে আকাশ ছুঁয়ে যায়। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শুনিয়ে দিতে। পরবর্তী বন্ধু, হ্যালো, শুভ দুপুর। হ্যাঁ দাদা, বলুন। আপনাকেও ধন্যবাদ শুরুতেই সাথে থাকার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, স্বপ্নের নায়ক, স্বপ্নের নায়ক ছবি থেকে যে কোনো একটি গান। বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব, খুব ভালো হয় যদি আপনারা নির্দিষ্ট ছবি থেকে নির্দিষ্ট গানের কথা আমাদেরকে উল্লেখ করে দেন। তো যাই হোক, এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। বাগমারা শিবগঞ্জ থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন ভাইয়া। অনেক ভালো আছি, বলুন। মনে প্রাণে আছো তো? হ্যাঁ, এক সিন্ধুর হৃদয় দেবো, মনে প্রাণে আছো তুমি। অনেক সুন্দর একটি ছবি, সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলুন, কে বলছিলেন? হ্যাঁ বলুন ভাইয়া, কি গান শোনাবো আপনাকে? অনেক ধন্যবাদ। অশান্তি থেকে কোন গানটি? কি দিয়া মন কাড়িলা। আপনি সাথে থাকুন, আমরা চেষ্টা করব আজকে এই ছবির গানটি শুনিয়ে দেওয়ার জন্য, যদি আমাদের হাতে সময় থাকে তো। আচ্ছা, এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। পিরোজপুর থেকে জামাল, তাই তো? হ্যাঁ জামাল, জি বলুন। বুঝিনি বুঝিনি, ছবিটির নাম আর একবার বলুন। আচ্ছা আচ্ছা, ছবিটার নামটা আর একবার বলবেন? নারীর মন, ছবির গান। আচ্ছা ঠিক আছে জামাল ভাই, আপনি অপেক্ষা করুন, আমরা অবশ্যই শোনাবো আপনার না দেখা না ছোঁয়া গানটি, আমরা চেষ্টা করব আগামী আয়োজনে শোনাতে। হ্যালো, জি আদাব দাদা, জ্ঞানান্দ দাদা।
2: হ্যাঁ
0: একটু সাবধান থাকতে হবে, বলুন।
2: নাম হইলো বিশ্বপ্রেমিক,
0: বিশ্বপ্রেমিক,
2: বিশ্বপ্রেমিক অন্ধকার হয়েছে,
0: বাতি নিচে অন্ধকার, এটা তো সত্যি কথা। আচ্ছা এইবারে কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম।
3: মিষ্টি দিদি নমস্কার।
0: জি আদাব, কে বলছেন?
3: অসিত চক্রবর্তী, অনেক বলছি, হরিরামপুর মানিকগঞ্জ থেকে, অনেকদিন পর চলে এলাম।
0: আচ্ছা অনেক, তাই না? অনেক দা,
3: অসিত চক্রবর্তী, অনেক,
0: অসিত চক্রবর্তী,
3: মানিকগঞ্জ থেকে বলছি,
0: হরিরামপুর মানিকগঞ্জ।
3: সুলতানা বিবিয়ানা ছবি থেকে ইমরান উপসির কণ্ঠে বলে দাও গানটি শোনাবেন।
0: সুলতানা বিবিয়ানা, সুলতানা
3: বিবিয়ানা, হ্যাঁ, নাম সুলতানা বিবিয়ানা, শিল্পী ইমরান উপসি।
0: হ্যাঁ কোন গানটি
3: বলে দাও?
0: বলে দাও, বলে দাও, জাস্ট এটুকু। আচ্ছা ঠিক আছে, আমরাও বলে দেবো গানে গানে সুরে সুরে। অসিত চক্রবর্তী, অনেক অনেক দিন পর আপনি ফোন দিয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী বন্ধুর ফোনটা নিয়ে নি। হ্যালো
4: দিদি, কথা বলছি বিজন গোমস্তা।
0: হ্যাঁ
4: বরগুনা
0: থেকে, বলুন দাদা।
4: পিতা মাতার সন্তান, তুমি আরো কাছে আসি এই গানটি।
0: তুমি আরো কাছে আসিয়া পিতা মাতা সন্তান অনেক ধন্যবাদ, সাথে থাকবেন নিশ্চয়ই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, শুভ দুপুর। হ্যাঁ লাভলি বাবা, বলুন কি গান শোনাবো? ফুল নেব না অস্ত্র নেব, একটু দ্বিধা একটু দ্বন্দ্ব, তারপরও আমরা গান শুনতে চাই। আমার হৃদয় একটা আয়না, অনেক সুন্দরী একটি গান, ধন্যবাদ, নিশ্চয় সাথে থাকবেন। হ্যালো,
5: হ্যালো, আপনার বড় ভাই
0: জি নিত্যানন্দ দাদাই তো? হ্যাঁ বলুন নিত্যানন্দ দা।
5: অশান্তি?
0: অশান্তি কেন, এত অশান্তি কি দিয়া মন কাটিলা? আচ্ছা ঠিক আছে, সাথে থাকুন, চেষ্টা করব গান শুনিয়ে দিতে। এই একই অনুরোধ করেছেন আরো একজন বন্ধু। হ্যালো, আসসালাম আলাইকুম।
6: আসসালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
6: মানিক
0: ফেলুকুপা ঝিনাইদহ থেকে। হ্যাঁ বলুন।
6: মানিক বলতেছি, বলুন ছবির গান
0: কি গান? ফকির মজনু শাহ ছবির গান। আফজাল মোল্লা প্রিয়তলা বটিয়াঘাটা থেকে অনুরোধ করেছেন, চক্ষের নজর এমনি করা খুইয়া খুইয়া যায়, অনেক সুন্দর একটি গান, যেখানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী।

0: প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে ঢাকা ৮৬ ছবির গান। ফিরে যাব সে নস্টালজিয়াতে, আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইডলে। সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে আবারও শুনব গান, আর এই গানটি শুনতে চেয়ে সুনীল আপনি মোল্লারহাট বাগেরহাট থেকে অনুরোধ করেছেন।
1: আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, আরে আউল।

বাজে না ঢাক, চায় না শোনা কোকিলের ডাক, শিব গাজনের মেলা ভেঙে

এবারে রুনা লালা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে রয়েছে মিলন হবি কতদিনে, এই ছবির গান। যে গানটি শুনতে চেয়ে আরিফ আপনি মংলা থেকে অনুরোধ করেছেন। এই গানটি শোনার আগে বন্ধুরা আপনাদের জন্য আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা রয়েছে, এটি জানিয়ে দিচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী 18 আগস্ট 2026 মঙ্গলবার সকাল 10টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শোনার আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন, চলুন এবারে শুনে আসি মিলন হবে কতদিনে, এই ছবির গানটি।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করার বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে আশরাফুল কাজীপাড়া যশোরের বন্ধু, আপনার অনুরোধের গান রয়েছে আমাদের তালিকাতে। শিল্পীন্দ্র কিশোর এবং কনক চাপা, ছায়াছবি বিলাত ফেরত মেয়ে।

বিজ্ঞাপন তরঙ্গে এবারে রয়েছে নসিব ছবির গান। প্রিয় শ্রোতা, এই নসিব ছবির গান শুনতেছি, অনুরোধ করেছিলেন আব্দুল মজিদ মহেশপুর ঝিনাইদহ থেকে, শিল্পী রুনা লায়লা।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
2: প্রিয় শ্রোতা, বিজ্ঞাপন তরঙ্গে এবারে আপনাদের জন্য রয়েছে আলমারা মিনুর কণ্ঠে গান মাটির ফুল ছবি থেকে নেওয়া হয়েছে। বিউটি আক্তার, আপনি বাহাদুরপুর কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন এই গানটি শোনানোর জন্য।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন বেলা দুটো বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই ফিরে এসে শোনাবো আপনাদের বিভিন্ন পছন্দ করা বাকি গানগুলো।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আহসান হাবিব বাপ্পি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকারের প্রথম দিকের দিনগুলোতে যতটুকু কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে তার চেয়ে বেশি সময় ব্যয় করা হচ্ছে ধ্বংসস্তূপ মেরামতে। তিনি আজ সরকারের 180 দিন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে একথা বলেন। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গত 6 মাসে বাক স্বাধীনতা ও মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ডে অবস্থান করছে বাংলাদেশ। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী মৎস্য ও মৎস্য সম্পদ উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য উৎপাদনকারী ও রপ্তানিকারক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে আজ এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী মিঠা পানির মাছ ও সামুদ্রিক বা লোনা পানির মাছ এবং মৎস্যজাত পণ্য বিদেশিদের চাহিদা মাফিক আরও আকর্ষণীয় ও মানসম্মত করে উৎপাদনে বিজ্ঞানী, গবেষক, উদ্ভাবক, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ব্যাটারি চালিত ই রিকশাকে সিটি কর্পোরেশনের অধীনে নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি আজ সচিবালয়ে সৌর বিদ্যুতের ব্যবহার সংক্রান্ত এক বৈঠক শেষে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এর জন্য প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। নতুন বিধিমালা অনুযায়ী ই রিকশা রিচার্জের জন্য বাধ্যতামূলকভাবে সৌর বিদ্যুৎ ব্যবহার করতে হবে, অন্যথায় নতুন নিবন্ধন দেওয়া হবে না এবং পুরনো নিবন্ধনের নবায়নও বন্ধ থাকবে। প্রতিমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাকে মোট 8টি জোনে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই 8টি জোনের জন্য নির্ধারিত থাকবে 8টি ভিন্ন রঙের ই রিকশা। নিজ নিজ জোনের বাইরে এসব রিকশা চলাচল করতে পারবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমাবে। দক্ষিণ কোরিয়ার সাথে পূর্ব নির্ধারিত মহড়া শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি একথা বলেন। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মহড়া অনুষ্ঠিত হবে। ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, সম্প্রতি ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করার প্রক্রিয়ায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সাথে যোগদান করতে অস্বীকৃতি জানায়। চলতি মাসে উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর এই মন্তব্য করা হল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজ সকাল 8টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বেলা 2টো বাংলা সংবাদের পর আবার ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। এবারে রয়েছে রিক্সাওয়ালার প্রেম, এই ছবির গান যে গানটি শুনতে চেয়ে বুলবুল আহমেদ আপনি কাজীপাড়া ভেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছেন শিল্পী মনি খান এবং কনক চাপা। প্রিয় শ্রোতা, এর পরপরই আপনাদের সাথে আবারও আমরা যুক্ত হব ফোন ইন পর্বে। নিশ্চয় প্রস্তুত থাকবেন, যাদের সাথে কথা হয়নি তারা কথা বলবেন।

0: প্রিয় শ্রোতা, কথা দিয়েছিলাম এই গানটি পরপরই আপনাদের সাথে আবারও যুক্ত হব ফোন ইন পর্বে 01974-1219-701 নম্বরে। তো নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন এবং যাদের সাথে কথা হয়নি তারা আমাদেরকে ফোন দিবেন এবং সংক্ষেপে নাম ঠিকানাটি জানিয়ে আপনাদের অনুরোধের কথাটি বলবেন। কে রয়েছেন এই মুহূর্তে প্রথম বন্ধু? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বুলবুল ভাই বলুন। আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য। বলুন কি গান শোনাবো এবারে? শাসন আচ্ছা ঠিক আছে। জনম জনম ওয়াদা আমার, আসলে যে কোনো সম্পর্ক যেটাই থাকুক না কেন সম্পর্ককে সম্মান দিতে হয় এবং সেই সম্পর্কগুলোর যত্ন নিতে হয়, তাহলে জনম জনম ধরে ওয়াদা করা লাগে না, এমনিতেই বন্ধন থাকে অটুট। কি রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, শুভ দুপুর, কে বলছিলেন? জুয়েল দানা, বড়াইগ্রাম, নাটোর থেকে। জি বলুন। হ্যাঁ, বুকের ভিতর আগুন। অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, বুকের ভিতর আগুন ছবির গান। পরবর্তী বন্ধু কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি শুভ দুপুর। জি ভালো, কে বলছিলেন ভাইয়া? আরাধনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলে ডাকিলে বড় মধুর লাগে। অনেক ধন্যবাদ। আসলে যদি একটা আয়োজন থাকতো যে আয়োজনে আপনাদের গান শোনানো, মানে আপনাদের কণ্ঠে গান আমরা শুনতে পারবো, তাহলে অবশ্যই আমরা সব বন্ধুদেরকে সেখানে আহ্বান জানাতাম আপনাদের গান শোনানোর জন্য। তো এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন ভাইয়া। নাগরদোলা, তুমি আর একবার আসিয়া। এই ছবির গানটা প্রায় কিন্তু শোনানো হয়, নিশ্চয়ই শুনে থাকবেন আপনারা। আমরা অনুষ্ঠানের প্রায় প্রান্তিকে চলে এসেছি, মানে ফোন ইন পর্বের প্রান্তিকে, আর একটি কিংবা দুটি ফোন নিব। কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
0: জি কে বলছিলেন?
1: আমি গ্রামের নাম বুড়োপাড়া, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে।
0: আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে কে বলছিলেন, নামটা তো বলুন।
1: জহুরুল ইসলাম মঙ্গল।
0: জহুরুল ইসলাম, বলুন কি গান শোনাবো?
1: শোনাবেন ছবির নাম কসাই।
0: কসাই, অনুষ্ঠানের শেষ ফোনটি নিয়ে ফিরে যাবো আবারও গানের কাছে। কে রয়েছেন আমাদের শেষ বন্ধু? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন।
2: রুবেল,
0: হ্যাঁ বলুন। মায়ের ছেলে, টুটুল বাবার ছেলে, আর বাকিটুকু আমাদের ভাই, তাই তো? আচ্ছা, অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন। আর কথা নয়, ফিরছি গানের কাছে। শোনাবে এবার লুটতরাজ ছবির গান। বিজন গোমস্তা, আপনি কাকচিরা বরগুনা থেকে অনুরোধ করেছেন এই লুটতরাজ ছবির গান শোনানোর জন্য। খালিদ হাসান মিলু এবং কনক চাপার কণ্ঠে।

এবারে মোস্তফা কামাল পাশা, আপনি ফুলবাড়িয়া ময়মনসিং থেকে অনুরোধ করেছেন রশিয়া বন্ধু গান শোনানোর জন্য। চলুন আপনার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি রুনা লায়লার কণ্ঠে।

আমাদের তালিকাতে আরো গান রয়েছে, অনেক বন্ধুর গান রয়েছে, কিন্তু সময় স্বল্পতার জন্য বন্ধুরা সব গান আমরা শোনাতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে হ্যাঁ, নামগুলো তো জানাতে পারি। রাজার ভাই বাদশাহ এই ছবি গান শুনতে চেয়ে হাসিব আপনি মেহেরপুর থেকে অনুরোধ করেছেন, যশোর থেকে আরাফাত আপনি নয়নের আলো ছবির গান শুনতে চেয়েছেন, আখেরি মোকাবেলা গান শোনানোর জন্য অনুরোধ করেছেন রেজাউল গোলখালি কয়রা থেকে, জসিম আপনি রায়মহল খুলনা থেকে অনুরোধ করেছিলেন, কদম আলী মাস্তান এই ছবির গান শোনানোর জন্য। চলুন একটি গান শুনে আসি, দেখা যাক কোন গানটি আপনাদের জন্য রয়েছে এবার তালিকাতে।

রিজিয়া পারভিন এবং খালিদ হাসান মিলির কণ্ঠে কদমালি মাস্তা ছবির এই গানটি শুনতে শুনতে শ্রোতা বন্ধুরা আমাদেরকে বিদায় নিতে হচ্ছে বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডাল থেকে। আপনাদের সাথে আগামীকাল বেলা 1:05 আবারও কথা হবে বিভিন্ন গান নিয়ে। নিশ্চয় আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন পরিবারের সবাইকে নিয়ে। সে প্রত্যাশায় শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে। এছাড়াও প্রিয় শ্রোতা, আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শুনবার জন্য। শিল্পী শিরিন সুলতানা, প্রথম গানের রচয়িতা আব্দুল হামিদ।

শ্রোতা বন্ধু, আপনারা শিরিন সুলতানার কণ্ঠে দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রমোদ দত্ত।

শ্রোতা বন্ধু, দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন প্রমোদ দত্তর কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 18 আগস্ট 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল 10টায় বাংলাদেশ চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026 আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধু, এখন শুনবেন পল্লীগীতি। গেয়েছেন মোহাম্মদ মুজিব হায়দার, প্রথম গানের কথা সাজিয়েছেন ইউনুস আলী মোল্লা।

0: শ্রোতা বন্ধু, আপনারা মোহাম্মদ মুজিব হায়দারের কণ্ঠে দুখানি পল্লীগীতি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও প্রিয় শ্রোতা, আপনারা আমাদেরকে শুনতে পারছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে।
1: আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 8 আগস্ট 2026 মঙ্গলবার সকাল 10টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 3টে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামালাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকারের প্রথম দিকের দিনগুলোতে যতটুকু কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে তার চেয়ে বেশি সময় ব্যয় করা হচ্ছে ধ্বংসস্তূপ মেরামতে। তিনি আজ সরকারের 180 দিন উপলক্ষে রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে একথা বলেন। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, গত 6 মাসে রাষ্ট্র ব্যবস্থায় জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা হয়েছে, সরকারের প্রতি রয়েছে অভূতপূর্ব জনসমর্থন। 2018 ও 2024 সালে মানুষ ভোট দিতে পারেনি, তাই মানুষ 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বেছে নিয়েছে। মাহাদি আমিন বলেন, বর্তমান পরিস্থিতি একটি ঐতিহাসিক আন্দোলনের ধারাবাহিকতা, তাই নির্বাচনী ইস্তেহাত ধারণ করে এগিয়ে যাচ্ছে সরকার। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বিশ্ব বাজারের চাহিদা অনুযায়ী মৎস্য ও মৎস্য সম্পদ উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য উৎপাদনকারী ও রপ্তানিকারক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আজ রাজধানীর কৃষি গবেষণা ইনস্টিটিউশনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। বিশ্ব বাজারের চাহিদা অনুযায়ী মিঠা পানির মাছ ও সামুদ্রিক বা লোনা পানির মাছ এবং মৎস্যজাত পণ্য বিদেশিদের চাহিদা মাফিক আরও আকর্ষণীয় ও মানসম্মত করে উৎপাদনে বিজ্ঞানী, গবেষক, উদ্ভাবক, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। রাজধানীর বিভিন্ন সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির উদ্যোগে চালু হচ্ছে বিশেষ মহিলা বাস সার্ভিস। নারী যাত্রীদের জন্য পৃথক এই বাস সার্ভিস আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সরকারি নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে এ বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পিঙ্ক বাস নামে পরিচিত এ সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হল বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত হবে। এর মাধ্যমে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বন্ধে আলোচনার জন্য দুদেশের মধ্যে জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ আজ শেষ হচ্ছে। প্রাপ্ত খবর অনুযায়ী কোন পক্ষই চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আগ্রহী নয়। জুন মাসে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই উভয় পক্ষ একে অপরকে চুক্তি লঙ্ঘনের জন্য দায়ী করছে। এদিকে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। উল্লেখ্য যে যুদ্ধ বন্ধ এবং 7 দিনের একটি আলোচনার পথ খোলা রাখার জন্য এবছরের 17 জুন তারিখে যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তি স্বাক্ষর করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমাবে। দক্ষিণ কোরিয়ার সাথে পূর্ব নির্ধারিত মহড়া শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি একথা বলেন। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে নির্ধারিত সূচি অনুযায়ী মহড়া অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজ সকাল 8টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূল এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গান শোনার জন্য। শুরুতেই অসৎ প্রেমিক, এই ছবির গান রয়েছে শিল্পী সোনু নিগম।

শুনছিলেন এতক্ষণ বিভিন্ন ছায়াছবির গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বিকেল 3:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ মিশালি গান শোনার জন্য। শুরুতে রয়েছে দেশের গান, শিল্পী মোহাম্মদ সাইফুল ইসলাম, গানের কথা লিখেছেন রফিকুর রশিদ।

প্রিয় শ্রোতা, শুনছেন পাঁচ মিশালি গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আয়োজন মেলায় এবারে রয়েছে একটি নজরুল সঙ্গীত, শিল্পী জগলুল হায়দার শাহীন।

শুনছেন পাঁচ মিশালি গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, এখনো চলছে বর্ষা মৌসুম, প্রায়শই বৃষ্টি হচ্ছে, তাই এই সময় আমাদেরকে রাস্তাঘাটে চলাচলের সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তা পিছিল থাকে, তাই যে পরিবহনেই আমরা ভ্রমণ করি না কেন, অতিরিক্ত যাত্রী হয়ে কোনো পরিবহনে ভ্রমণ করব না এবং অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাব না। আর পাশাপাশি একটি কথা মনে রাখতে হবে, আগামী প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী উপহার দেওয়ার জন্য আমরা বেশি বেশি করে গাছ লাগাব, কেননা গাছের কিন্তু কোনো বিকল্প নেই। তাই আপনি যদি আপনার প্রয়োজনে একটি গাছ কেটে থাকেন, তাহলে অন্তত তিনটি গাছ লাগাবেন আগামী প্রজন্মের জন্য। চলুন আবার ফিরি গানের কাছে। এবারে রয়েছে আমাদের তালিকাতে একটি আধুনিক গান, শিল্পী জামিউর রহমান লিমন গানের কথা লিখেছেন হুমায়ুন কবির।

পাঁচমিশালি গানের অনুষ্ঠানে এতক্ষণ মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহনাজ পারভীন, জগলুল হায়দার শাহীন, ফারহানা খান পুরবি, জামিউর রহমান লেমন এবং শিলা রায়ের কণ্ঠে বিভিন্ন গান শুনছিলেন। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল চারটে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জনগণের ক্ষমতা সুনিশ্চিত হয়েছে। বর্তমান সরকার গত 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করে। সরকারের এই 180 দিনের পথে চলায় জনগণের প্রতি জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতারই প্রত্যক্ষ প্রতিফলন। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক মতবিনিময় সভায় গত 6 মাসের বার্ষিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানাজায় বিপুল জনস্রোত এবং নির্বাচন পরবর্তী বিভিন্ন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণই প্রমাণ করে সরকারের ক্ষমতার একমাত্র উৎস এদেশের মানুষ। পবিত্র রমজান ও ঈদে কৃত্রিম সিন্ডিকেট রোধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং শ্রমিকদের বেতন বোনাস সুনিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধে সম্প্রতি 2000 কোটি টাকা ছাড় করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে মাহাদি আমিন বলেন, রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ এবং প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জ্বালানির সংকট নিরসনে মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানির সাথে আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, সবার আগে বাংলাদেশ, নীতির উপর ভিত্তি করে মর্যাদাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বিশ্ব বাজারে চাহিদা অনুযায়ী মৎস্য ও মৎস্য সম্পদ উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য উৎপাদনকারী ও রপ্তানিকারক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে আজ রাজধানীর কৃষি গবেষণা ইনস্টিটিউশনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান। বিশ্ববাজারে চাহিদা অনুযায়ী মিঠা পানির মাছ ও সামুদ্রিক মাছ বা লোনা পানির মাছ এবং মৎস্যজাত প্রাণী পণ্য বিদেশিদের চাহিদা মাফিক আর আকর্ষণীয় ও মানসম্মত করে উৎপাদনে বিজ্ঞানী, গবেষক, উদ্ভাবক, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি আজ সাংবাদিকদের এক ব্রিফিংকালে এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, ভারতে কোন অবস্থানে আছেন শেখ হাসিনা তা জানে না বাংলাদেশ। এদিকে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে বলে জানায়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজ সকাল 8টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বিকেল 4:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে চাষ আবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান, সঞ্চালনা করছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam. Kemon ache tumra?
2: Ei asik.
1: Mona bhai, kamra bhu.
2: Alhamdulillah, amra ashi bhalo.
1: Ei to guru bhai dao to eshte amader sundor ekta gaan shunabe ei jonno.
3: Amader to polana uporla srishti. Ekbar kiram norom, ekbar brishti.
1: Na na, aaj to sara dini tip tip kore brishti porche. To goromer প্রভাব তো একটু কমে বৃষ্টির জন্য, আর এই চাষাবাদের জন্য তো বৃষ্টি দরকারই,
0: অতিবৃষ্টি
2: হলে সবজি লাগাইছি, বিশেষ করে যে মরিচ গাছ গুলো একেবারে গোড়া পচে যাচ্ছে, বেগুনের গাছ,
1: বেগুন। সবচেয়ে ভালো হয় কি, ঘেরের পরে যে উঁচু জায়গা ঘেরের বেড়িতে, এইখানে যদি এই সময় সবজির এই সময় ভালো হয়, কারণ পানি ওখানে পানি জমে না। এই জন্য যে কমলাবু আমাদের যে বললো যে তার খেতে পানি জমে সব গাছগুলো ঢুলে গেছে, তাই না? কিন্তু যদি ঘেরের পরে পারে এই অবস্থা হতে পারে না, কারণ ওখানে পানি কোনো সময় জমবে না। এই জন্য তা আজ তাহলে আমরা এই সম্পর্কে শুনি, সবজি চাষ ঘেরে আইলে সবজি চাষ, আলোচনা করবেন কৃষিবিদ দৌলতপুর খুলনা। তাহলে আপনি কেমন আছেন?
4: হ্যাঁ ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ।
0: তাহলে আমাকে তাহলে সবজির কথা শুনতে হবে?
1: না শুনতে হবে, কিন্তু আমরা ফোন নম্বরটা বলে দিই,
0: যারা
1: আমাদের
0: ফোন করবে।
2: আচ্ছা কও।
0: 019-0-19-74-72-12-19-1970-70।
1: আমি আবার বলছি,
0: এবার বুক হবে,
1: 019-0-19-74-74-12-12-19-1970-70। তাহলে আপা আমরা তাহলে আলোচনা শুনি।
2: ঠিক আছে।
5: কয়েক বছর ধরে চলমান মহামারীর কারণে বিশ্বব্যাপী খাদ্যশস্যের উৎপাদন বিঘ্নিত হয়েছে। খাদ্যশস্যের আমদানি মূল্য হুহু করে বেড়ে চলেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো আগত বছরে বিশাল এক খাদ্য ঘাটতি এবং দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে, কিন্তু আমাদের কৃষি ব্যবস্থার বহুবিধ সমস্যার একটি অন্যতম সমস্যা হলো কৃষি জমির ক্ষুদ্রায়ন ও খণ্ড খণ্ড হয়ে যাওয়া। প্রতি বছরই তৈরি হচ্ছে নতুন নতুন আইল। কথিত আছে, বাংলাদেশের সকল কৃষি জমির আইল একত্রিত করলে তার আয়তন গিয়ে দাঁড়াবে সমগ্র বগুড়া জেলার সমান। যদি তাই হয় তাহলে, হ্যাঁ সেটাই, তাহলে হিসাব মতে প্রায় 2,92,000 হেক্টর জমি অনাবাদী অবস্থায় পড়ে রয়েছে। তাহলে বিশাল ব্যাপার না?
1: জায়গাগুলো
5: দখল করে আছে, যা একটু সচেষ্ট হলেই আবাদের আওতায় আনা সম্ভব হবে। আইলে
1: চলে আসছে কথা, আমরা শুনছি যেটা আর কি, সবজি সবজি লাগানো আলে ঘেরের আলে সবজি চাষ।
5: ঠিক আছে। এক্ষেত্রে ঘেরের চতুর্পাশের আইলের মধ্যে যেটা সচরাচর হাঁটা চলায় ব্যবহৃত হয় তা রেখে অন্য তিন পাশের আইল বিভিন্ন ফসল চাষ করা যেতে পারে। ঘেরের আইলে যে সকল ফসল চাষ করা, ঘেরের আইলে যে ফসল চাষ করা হয় তাই তাকেই আইল ফসল বলা হয়। আচ্ছা, এবার আইল ফসল নিয়ে আমরা একটু শুনি। প্রতি ইঞ্চি জমির সঠিক ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে, পারিবারিক পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে, উৎপাদন বাড়বে, মাধ্যমে স্বল্প খরচে কৃষক বাড়তি আয় ঘরে তুলতে পারবে। আইল ফসল চাষ করার মাধ্যমে মূল ফসলের রোগ ও পোকার বিকল্প পোষক কমানো যাবে, কৃষক নিয়মিত জমি পরিদর্শনে উৎসাহিত হবে, আইল ফসলে জমির বেড়া হিসেবে কাজ করবে যা মূল জমির মধ্য দিয়ে মানুষ গরু ছাগলের অনাকাঙ্ক্ষিত বিচরণ বন্ধ হবে। আইল সুগঠিত হওয়ার ক্ষেত্রে ব্যবহৃতকৃত উপকরণের যেমন সেচ সার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। নিয়মিত আইল ফসল চাষ করলে মূল জমিতে ইঁদুরের উৎপাত কম হবে, উপকারী পোকামাকড়ের আশ্রয়স্থল হবে, সংরক্ষণ ও বৃদ্ধিতে সহায়ক হবে, আইল ফসলে পোকা খেকো পাখি বসতে পারবে এবং ক্ষতিকর পোকামাকড় ধরে খাবে যা জমিতে উপকারী পরভোজী পোকার সংখ্যা বৃদ্ধি পাবে। যার ফলে রাসায়নিক বালাইনাশকের ব্যবহার কমানো যাবে। আইল ফসল চাষ করার জন্য নির্বাচিত ফসল সমূহ যেসব বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয় তা একটু বলি। সেটা স্বল্প জীবনকাল বিশিষ্ট হতে হবে,
1: অল্প
5: দ্রুত বর্ধনশীল হবে, যেমন মূল ফসলের পূর্বেই যেন সংগ্রহ করা যায়। ফসল অবশ্যই রঙিন হবে যাতে পোকামাকড় আকৃষ্ট হয়, কম ছায়া দানকারী হবে যেন মূল ফসলের ক্ষতি না হয়। এছাড়াও ক্ষেতের আইলে চাষ উপযোগী ফসল সমূহের বর্ষপঞ্জি টেবিল অনুযায়ী করলে ভালো হবে। ফসলের সাথে মিল রেখে করলে আইল চাষ উপযোগী ফসল নির্বাচন রোপণ করতে হবে। যেমন আমি একটু বলি, যেমন বোরো মৌসুমে সিম, টমেটো, বেগুন, শসা, লাল শাক, পালং শাক, ধনিয়া এইগুলো চাষ করা যাবে। রোপা আউশ মৌসুমে আমরা লাউ, মিষ্টি কুমড়া, করলা, কাঁকরোল, ঝিঙ্গা, বরবটি, ঢ্যাঁড়স, বেগুন এসব চাষ করতে পারবো এইসব ফসল। আর আমন মৌসুমে চাষটা করতে পারবো মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা, বরবটি, ঢ্যাঁড়স, আগাম সিম, আগাম টমেটো। মূল ফসল সবজি যদি হয় তাহলে আইল ফসল হিসেবে মূল ফসলের সাথে মিল রেখে শীত মৌসুমে সিম, টমেটো, বেগুন, লাউ, শসা, সরিষা, করলা প্রভৃতি ফসলের চাষ করা যেতে পারে। গ্রীষ্ম মৌসুমে করলা, কাঁকরোল, ঝিঙ্গা, বরবটি, ঢ্যাঁড়স, বেগুন এগুলো চাষ করা যেতে পারে। আইল ফসলে এবার চাষের নিয়ম একটু বলি। হ্যাঁ, তরমুজও ভালো হয়, তরমুজ তো ফলের মধ্যে পড়ে, এটা তো সবজি নিয়ে আলোচনা। তরমুজ ভালো হয়। ঘেরের উঁচু থেকে মাঝারি উঁচু আইল নির্বাচন করতে হবে। যে আইলটা মোটা হবে সেই আইলটা নির্বাচন করতে হবে। আইল চিকন হলে বা নিচু হলে বাইরে থেকে নরম কাদামাটি ব্যবহার করে আইল উঁচু এবং চওড়া করে নিতে হবে। আইলের গঠন ঠিক রেখে উপরে মাটি ভালোভাবে কুপিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। আইল ফসলে বীজ আইলে ছিটিয়ে বপন করা যাবে অথবা পলিব্যাগে চারা উৎপাদন করে নিয়ে রোপণ করতে হবে। নির্দিষ্ট দূরত্ব আকার বজায় রেখে মাদায় বা গর্তে সুস্থ সবল চারা রোপণ করতে হবে। মাদায় বা গর্তে সুপারিশকৃত জৈব অজৈব সার ব্যবহার করতে হবে। এখন চারা তো রোপণ করলাম, তাহলে একটু পরিচর্যা করতে হবে।
1: আরেকটা কথা আমি বলি, ঘেরে একটা জিনিস দেখা যায় বেশি, ইঁদুর। ইঁদুর লাগে ঘেরের ভেড়িগুলো, ইঁদুর মাটি দিলে খুব নষ্ট করে, এই দিকে খেয়াল রাখতে হবে।
5: হ্যাঁ, খেয়াল রাখতে হবে। আবার
1: ভেড়ি নষ্ট না করে,
5: দেখা গেল যে ভেড়িতে আমি যখন অন্য ফসল লাগাবো সেক্ষেত্রে ওই যে কৃষকের বিচরণটা বেশি থাকবে, তখন দেখা মানুষের বিচরণ থাকলো তো ইঁদুরগুলো
0: বেশি, ইঁদুর ভয়তে পলাবে,
2: পোকামাকড় সবই কমে যায়,
5: কমে যায়। আচ্ছা, পরিচর্যার ক্ষেত্রে সময় সময়ে ফসল মাত্রা অনুযায়ী জৈব অজৈব সার প্রয়োগ করতে হবে। আইলে ঘাস সহ অন্যান্য আগাছা হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, তাই নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। প্রয়োজন অনুযায়ী পরিমিত সেচের ব্যবস্থা করতে হবে। পানির অপচয় রোধে মাদায় লাগানো ফসলের গোড়া ঝাঁঝরি দিয়ে ভিজিয়ে দিতে হবে। এছাড়া মাটির আর্দ্রতা সংরক্ষণ করে খড়, কচুরি পানা, চটের বস্তা, মালচিং হিসেবে ব্যবহার করা যেতে পারে। লতানো সবজির ক্ষেত্রে চারা 1.5 থেকে 2 ফুট লম্বা হওয়ার পর খুঁটি বা মাচা, বাউনি, জংলা স্থাপন করে দিতে হবে। খুঁটি বা মাচায় গাছ ভালোভাবে বাড়তে পারে, পর্যাপ্ত আলো বাতাস পায় এবং পরিচর্যা করা সহজ হয়, ফলে ফলন ভালো হয়। জাপ পোকা, থ্রিপস, মাসি পোকা, ফল ছিদ্রকারী পোকা এবং ছত্রাক ও ভাইরাসজনিত বিভিন্ন রোগ দেখা দিলে সবজির জমিতে যে পদ্ধতিতে বালাই দমন করা হয় আইলেও একই পদ্ধতিতেই বালাই দমন করতে হবে। এর মধ্যে কোনো পার্থক্য, হ্যাঁ কোনো পার্থক্য নাই,
0: জিনিসটা তো একই, হয়তো জমিতে করি
5: একই রকম। তাছাড়া পোকা দমনে হলুদ আঠালো ফাঁদ, বিষ টোপ, নিম তেলের ব্যবহার, মেহগনি তেলের ব্যবহার এবং রোগ দমনে ভেষজ বালাইনাশক যেমন পিয়ারজের নির্যাস, পেঁপে পাতার নির্যাস, গাঁদা ফুলের নির্যাস, মানে গাঁদা ফুলের নির্যাস কৃমি দমন করতে সাহায্য করে, ব্যবহার করা যেতে পারে। আর একটা বিষয় আমি একটু বলি, সেটা হলো অধিকাংশ আইল ফসল বীজ বপন বা চারা রোপণে 50 থেকে 55 দিনের মধ্যে সংগ্রহ করতে হয়। যেমন বরবটি, করলার বীজ বপনে 50 থেকে 60 দিন পর থেকে ফল সংগ্রহ করা যায়। আবার লাউ, মিষ্টি কুমড়ার ফুল পরাগায়নের 20 থেকে 25 দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায়। জাত ভেদে শসার বীজ বপনের 30 থেকে 35 দিনের মধ্যে গাছে ফুল আসতে শুরু করে এবং ফুল ফোটার 15 থেকে 20 দিনের মধ্যেই ফল আহরণের উপযুক্ত হয়ে যায়। এবং ফল যখনই পাকবে বা ফল যখন সংগ্রহ করা সময় হবে তখন আমরা দেরি না করে ফলটা ঘরে নিয়ে আসবো, যেহেতু যখন পাকা ফল থাকবে ইঁদুর আক্রমণ তো এমনিই আছে উপর, তারপর যখন পাকা ফল পাবে তখন
1: আরো
5: ফল পাকলে তো এমনি একটা ঘ্রাণ আসে
1: আরো আকর্ষিত হবে তারা।
5: সাধারণত জাত ভেদে প্রতি 20 মিটার আইলে থেকে 20 থেকে 120 কেজি পর্যন্ত এবং এর চেয়েও বেশি ফলন পাওয়া যেতে পারে একটা প্রতি 20 মিটার আইলে অনেক ফলন পাওয়া যায়। যেমন লাউ কুমড়া মিষ্টি কুমড়া

0: মোট লাউ পাওয়া যাবে 100 থেকে 120 টি যদি যত্ন করে লাগায় লাগানো হয়। প্রতিটি লাউয়ের ওজন গড়ে 1 থেকে 2 কেজি করে হলে 20 মিটারের একটি আল থেকে গড়ে 3 থেকে 3.5 মন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। একই পরিমাণ আল থেকে মিষ্টি কুমড়ার ফলন গাছ প্রতি গড়ে 8টি করে ধরলে প্রায় 5.5 থেকে 6 মন ফলন পাওয়া সম্ভব। অনুরূপভাবে করলার ক্ষেতে একটি 20 মিটার আলে 1.5 মিটার পর পর প্রায় 13 থেকে 14টি করলা গাছ লাগানো সম্ভব। প্রতিটি করলা গাছের জাত ভেদে 25 থেকে 30টি করে করলা ধরে এবং পাশাপাশি ফলের মাছি পোকার আক্রমণ প্রতিহত করতে পারলে 13টি গাছ থেকে 25 থেকে 30 কেজি ফলন পাওয়া সম্ভব। মানে পারিবারিক পুষ্টি চাহিদা করার পাশাপাশি আমরা কিন্তু বিক্রিও করতে পারি। আর আমরা চেষ্টা করব যারা আইলে ফসল করবে তারা যেন বেশি মানে রাসায়নিক মানে কীটনাশক যেন ব্যবহার না করি। এই যে আমি যেগুলো ভেষজ বালানসবের কথা বললাম এগুলো ব্যবহার করে দমন করার চেষ্টা করব, তাহলে আমরা একদম বিষমুক্ত নিরাপদ শাকসবজি খেতে পারবো, পরিবেশও ভালো থাকবে। কারণ কি, রঙিন ফসলে পোকামাকড় বেশি আকর্ষিত হয়, বন্ধু পোকা, যখন আমি কীটনাশক দিয়ে এই বন্ধু পোকা মেরে ফেলবো তখন আমার শত্রু পোকার আক্রমণ বেশি হয়ে যাবে। হ্যাঁ, বন্ধু পোকাগুলো কিন্তু আমাদের শত্রু পোকাগুলো খেয়ে হ্যাঁ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে, এই জন্য আমরা চেষ্টা করবো ভেষজ বালাইনাশক ব্যবহার করতে,
1: বন্ধু পোকাগুলো
0: না মরে। বরবটির ক্ষেত্রে একটি 20 মিটার আইলে থেকে 70 সেন্টিমিটার পর পর 30টি মাদা করা যাবে এবং প্রতি মাদায় 3টি করে বরবটির চারা রোপণ করা যাবে। জাত ভেদে প্রতিটি বরবটি গাছ থেকে প্রায় 60 থেকে 70টি করে বরবটি পাওয়া যাবে। 50 থেকে 60 দিন পর পর বরবটি সংগ্রহ করা শুরু করলে 2.5 থেকে 3 মাস পর্যন্ত ফসল সংগ্রহ করা যাবে। প্রতি 20 মিটারে প্রায় 50 থেকে 60 কেজি বরবটির ফলন পাওয়া সম্ভব। পরিশেষে আমি একথাই বলতে চাই, মূল ফসল এবং মৌসুম ঠিক রেখে ঘেরের আইলে চাষ করার জন্য পূর্ব থেকে ফসল নির্বাচন করে নিতে হবে। মৌসুমের শুরুতেই আমার একটা প্ল্যান করে নিতে হবে আমি কি ফসল লাগাবো। এক্ষেত্রে পলিব্যাগে চারা তৈরি করে নিয়ে যেতে পারে। 15 থেকে 20 দিনের চারা সহজেই আইলে মাদা করে লাগানো যাবে। আইল ফসলের ক্ষেত্রে মূল ফসলে কোনো ক্ষতি না হয়, উপরন্তু জমিতে উপকারী পোকামাকড়ের সংখ্যা যেন বৃদ্ধি পায়, যা মূল ফসলের পরাগায়ন থেকে শুরু করে ক্ষতিকর বালাইয়ের উপস্থিতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সুতরাং জমি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এবং ফসলে কৃষকের আয় বর্ধনের সময় মতো সঠিক পদ্ধতিতে আইল ফসল চাষ করা বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত জরুরি।
1: বললাম কি, আগে তো অনেকে ওই আইল নিয়ে অত চিন্তা করেনি, তারপর ঘেরে ওই বেরির পরে ওই জায়গা নিয়ে চিন্তা করলে তো ফাঁকাই পড়ে থাকে,
2: ফাঁকা পড়ে থাকে।
1: কিন্তু এখন
2: সেইখানে এত জমি বাইর গেছে আর ছোট ছোট লোক সংখ্যা বাড়তেছে, ছোট ছোট আইলেও বাড়ি বেড়ে যাচ্ছে, তাহলে এটা চিন্তা করা লাগবে যে কি অবস্থা। আমরা যদি চিন্তা করি যে এই সমস্ত জায়গা না ফেলে রেখে আল একটু ছোট করে বা আলির পথ দিয়ে যদি আমরা এইভাবে লাগাই, যে ঘেরের ভেড়ির পথে লাগানো যায় শাকসবজি, যদি আলির পরেও যদি জায়গা থাকে বা চেষ্টা করি আমরা এই জায়গাটা বেরোবার, তবে ওখানে আলির পরেও একটা গাছ দেওয়া যাচ্ছে, লাউ গাছ দেওয়া যাচ্ছে, কুমড়ো গাছ দেওয়া যাচ্ছে, শশা গাছ, উস্তে গাছ
3: দিয়ে
2: লাগানো যাচ্ছে।
0: ফসল পঞ্চিকা আছে ওটা দেখে যদি আমি বছরের শুরুতেই পরিকল্পনা করি তাহলে আমি সময় মতন সঠিক পরিচর্যা করলে কৃষক তার কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব।
1: তাই বুঝতে হবে যে আপনার যেটা বলেন ওই যে কি ওই সোতা দেখে লেখা, তাহলে আমাদের কি হবে, আইল পুড়ে ফাঁকা যাবে না।
2: এত জমি প্রতীত পড়ে রয়েছে, চিন্তা করা যায় যে এত জমি আরো বাড়তেছে, ভবিষ্যতে আরো বাড়বে, এইভাবে আল বাড়বে, এই সন্তান ছেলে মেয়েরা ভাগ করবে, জমি কমবে, কমতে কমতে তারা খণ্ড খণ্ড আরো হবে, ক্ষতি থাকবে আরো, তো এরা এইভাবে জমি কমে যাবে আমাদের। এক জায়গায় ঘন বসতির জন্য জমি কমছে, তারপরে আলির জন্য কমছে, তাই না? তাহলে আমরা যেমন শুনলাম আজ এই ঘেরের পরে বিভিন্ন সবজি চাষ করা যায়, এইভাবে যদি সবাই আমরা চিন্তা করি যে আমাদের যে ছোটখাটো যে ঘের আছে এই ঘেরের পরে পালটা না ফেলে রেখে আমরা সবজি চাষ করি, গাছগাছালি লাগাই,
1: বিভিন্ন বাজারে বিক্রি করা যাবে,
2: তা আমরা একটা

0: গান শুনি তাহলে গুরুপ্রধান কণ্ঠে দাদা, তাহলে আমাদের একটু গান শোনান, শ্রোতারা বসে আছে আপনার গান শোনার জন্য। তাহলে আমাদের সবাই কি হলো যে আমরা একটু জমি ফেলে রাখবো না সবখানে, আর এই সময় যে বিভিন্ন গাছগাছালি কাজে লাগায় সেটা
1: যা লাগাবো সেটাই লাগবে।

এই মানুষ কদিন কি না পারে, এমন জিনিস বানাইছে স্বর্ণের পদ্মে হুড়িয়ে যাচ্ছে চাঁদের ধারে, একটু যাইয়ে আসে কয় না কেউ আমি।

নানান রকম মানুষ ভালো মন্দ তাতে করা, কেউ করে মঙ্গল কেউ বানায় জঙ্গল, কেউ করে মঙ্গল কেউ বানায় জঙ্গল, কত মন্দ তারে মানুষ সুন্দর করে, এই মানুষ কদিন কি না পারে, একটু যাইয়ে আসে কেউ কয়।

তাবান আছে ঘর আছে কত মানসি খেলনা বানাচ্ছে ঠিক মানসির মতো মানুষ আজব তাবান আছে ঘর আছে কত মানসি খেলনা বানাচ্ছে ঠিক মানসির মতো খালি বরান্ডা দিতি পাতিছে না তো এই দন্নি কয় কি।

0: কোটি কোটি মানুষ একটু দেহার ধন্যি তারে, তিনি কোয়ানে তা কেউ জানে না রে, তিনি কোয়ানে তা কেউ জানে না রে, খোঁজে ঘরে বাইরে আন্দাজের ভরে, এই মানুষ কদিন কি না পারে। এমন জিনিস বানাইছে স্বর্ণির পদ্মে যাচ্ছে উড়ে, এই মানুষ কদিন কি না পারে। একটু যাইয়ে আসে কয় না কেউ, আমি গেলাম রে ওই পারে, মানুষ কদিন কি না পারে, এই মানুষ কদিন কি না পারে, এই মানুষ কদিন কি না পারে।
1: আমরা সুন্দর একটা গান শুনলাম গুরুবর্ণের কণ্ঠে। তাহলে হ্যাঁ, এখন আমরা টেলিফোনে চলে যাই কি বলো? আমি ফোন নম্বরটা আর একবার বলে দিই,
2: 0190 74 74 12 12 19 70।
1: দেখো টেলিফোন আসে কিনা। হ্যাঁ, শাক সবজি এই সম্পর্কে প্রশ্ন করবে, সেইটা সেই সম্পর্কে দিরা।
3: হ্যাঁ, ফসল লাগালি তো
1: ধরো।
3: হ্যালো,
1: হ্যাঁ পলাশ। হ্যাঁ হ্যাঁ, আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। বৃষ্টি তো সারাদিনই আমাদের এখানে হচ্ছে, তো থেকে থেকে বৃষ্টি হচ্ছে, ফিসফিসে বৃষ্টি, জোরে বৃষ্টি।
4: আমি অনেক কিছু জেনেছি, মানে আমি তো টুকটাক মানে একটু কৃষকদের মতো কাজ করি আর কি।
5: আচ্ছা আচ্ছা,
2: কোনো প্রশ্ন আছে?
5: হ্যাঁ না, ও এরকম ওই বেরির ইসের পরে, তারপর আইলের পরে এই পলাশ শাক সবজি চাষ করে।
1: শরীর ভালো থাকবে, ফসলাদি পাবা, শাকসবজি।
5: হ্যাঁ, পড়াশোনা করে আর পাশাপাশি আবার কৃষি কাজ করে,
1: খাবা কিছু বিক্রি করবা।
4: আপনাদের আশীর্বাদ সব।
5: হ্যাঁ ভালো থেকো দাদা।
1: আচ্ছা,
2: কোনো প্রশ্ন আছে কিনা?
1: নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন? করলা উচ্ছে। হ্যাঁ, কি হয়েছে?
5: পাতা কি হয়েছে?
2: সার কেমন কি দিছে এটা তো বলা যাচ্ছে না, সারেরও একটা ব্যাপার আছে, পোকা মাকড় লাগছে কিনা, মানে সঠিক পরাগণের অভাবে কিন্তু ফল কম হয়। আচ্ছা, সঠিক পরাগণের অভাবে কিন্তু ফল কম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি পরাগণ ঠিক মতো না হয়, আপনি একটু হাত পরাগণের ব্যবস্থা করবেন, মানে একটা পুরুষ ফুল দিয়ে, মানে মহিলা পুরুষ মহিলা ফুলকে জাস্ট ছোঁয়া দিতে হবে, স্ত্রী ফুলকে মানে ছোঁয়া দিতে হবে, একটা ফুল দিয়ে আপনি একটা পুরুষ ফুল দিয়ে নয়টা ফুলের মানে নয়টা মানে স্ত্রী ফুলকে পরাগণ করাতে পারবেন। আপনি একটু হাত পরাগণ করে দেখেন, পরাগণ যদি সঠিক ভাবে না হয় তা সেক্ষেত্রে কিন্তু ফুল ফল মানে ফল কম
5: হয়।
2: সকালবেলা করবে আর বিকালবেলা সূর্য পড়ে যাওয়ার মানে সূর্য যখন ঢেলে যাবে যায় তার সেই সময়
1: পুরুষ ফুল আর মায়া ফুল তিনবে কিভাবে
2: সেটা
5: চেনা যায়?
2: চেনা যায়।
4: ঠিক আছে।
5: পুরুষ ফুলের মাঝখানে একটা কাঠির মতো।
2: হ্যাঁ
1: ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি সবাই।
5: কিন্তু পরপরের খবর নিতে পারে না।
1: কেশবপুর থেকে
5: দাদার কি কোন প্রশ্ন আছে?
1: করলেন দেখি উচ্ছে, বরবটি, বিভিন্ন রকম সবজি লাগানো,
2: মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা, বরবটি, ঢেঁড়স।
5: ওই যে শুনেন শুনেন, ওই যে আপা করছে,
2: মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা, বরবটি, ঢেঁড়স, আগাম সিম, আগাম টমেটো, এসব চাষ করতে পারেন।
5: হ্যাঁ
1: হ্যাঁ শুনছেন,
2: আগাম সিম দিতে পারবেন,
5: আগাম সিম ও আগাম চাষ করলে
1: টমেটো
5: বাজারের দাম,
2: বরবটি, করলা।
1: আচ্ছা ধন্যবাদ আপনাকে, এরপরে দেখো
5: ভালো থাকেন।
2: হ্যাঁ ঢেঁড়স লাগানো যাবে,
1: ঢেঁড়স তো বারো মাসই হচ্ছে, আগে তো
5: অনেক সবজি যখন বারো মাসই
1: হচ্ছে,
2: এখন টমেটো কি সুন্দর পাওয়া যায়।
5: হ্যাঁ সারা বছরই পাওয়া যায় টমেটো। আরেকটা ফোন
1: ধরো।
5: হ্যালো,
1: ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: গাছের পাউডার কমে গেছে
1: এখন, সারের অভাব, কোন সার এটা শোনেন আপা বলছেন যে
2: গাছের কি কোন ডাল ফাটা আছে এরকম দেখা গেছে?
5: গাছের কোন ডাল ফাটা আছে?
1: ফলের কতদিন পরে এটা হচ্ছে, ফলটা কতদিন পরে পড়ছে? কমলা লেবু, কোন জাতের লেবু এটা, কমলা লেবু না মালটা? ও কমলা লেবু, কালার হয়েছে লাল, লাল কালার হয়েছে নাকি?
5: হ্যাঁ ফল একটু বড়
1: সবুজ রং
2: রয়েছে। বয়স কতদিন? ম্যাগনেসিয়াম বাজারে গিয়ে বোরন
1: এবং ম্যাগনেসিয়াম,
2: এই দুটো সার একটু একটু পরিমাণ মতো
5: দিয়ে দেবেন গাছের গোড়ায়। গাছের গোড়ার চতুর্দিকে মাটি হালকা করে কুপিয়ে এই সারটা দিয়ে দেবেন, দেখবেন যে ফাটাটা বন্ধ হয়ে যাবে। ফাটলেই তো ঝুড়ে পড়বে না, ফাটে যাচ্ছে বলেই ওইটা ঝুড়ে পড়তেছে। ঠিক আছে দাদা,
1: খেয়াল করবেন যে গোড়ায় পানি না বাদে।
5: হ্যাঁ ভালো থাকেন,
1: ধন্যবাদ আপনাকে, দেখো এর পরে দেখো।
5: না তবু তো উনি লেবু গাছ লাগাইছেন,
6: আর গাছের গোড়ায় যেন পানি না থাকে এটাই খেয়াল করতে হবে।
2: হ্যাঁ পানি,
1: হ্যাঁ পানি
2: দেবে, বৃষ্টি হচ্ছে।
5: আরেকটা ফোন
1: ধরো।
5: হ্যালো,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: হ্যালো
1: হ্যালো,
5: আমাদের শুনতে পাচ্ছেন?
3: তাহলে একটু কথা কোন
6: এখনটা তো শোনা যায় না কথা।
3: অনেকেই তো ঢুকুনের চেষ্টা করে যার আগে দিকে যায় সে পেয়ে যায়।
1: লাল শাক লাগাবেন,
3: লাল শাক চাষ করবেন।
2: আচ্ছা, লাল শাক তো এই বর্ষা সিজনটা যাক, তারপরে লাল শাক
3: কমে যায়।
2: হ্যাঁ, আমরা নরমালি সেপ্টেম্বর অক্টোবরের দিকেই বলি, বর্ষা একটু কমে যাক তারপরে আপনি লাল শাক চাষ
3: করুন।
1: পনেরো দিন এক মাস পরে দিতে পারবেন
2: আপনি, সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে দিয়েন। এখন দিলে বোরা পচারণ,
3: এই তো আমাদের গুরুপদতা, গুরুপদতাই তো ওই রকেটের পাইলট।
1: আচ্ছা, আপনাকে ধন্যবাদ,
3: থাকেন।
1: দেখো এরপরে দেখো,
6: হ্যাঁ,
1: অনেক লোক লাইনের চেষ্টা করে কিন্তু পায় না,
6: চেষ্টা করে পায় না।
3: তবে একটা জিনিস, একজন প্রশ্ন করলি যে সমস্যাটা সবারই তো, অনেকেরই এই সমস্যা আছে,
1: সবাই শুনতে
3: পারবে, সমাধান পেয়ে যায়। আরেকটা ফোন, হ্যালো,
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যাঁ,
2: বোরন সার দিলে পেঁপে বড় হবে।
3: আরেকটা ফোন, হ্যালো,
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আক্তার সাহেব, বলুন কি জানতে চান?
2: যাবে
1: কিন্তু যেন পানির,
2: কিন্তু এখন এই সময় না, বর্ষা সিজন শেষ হওয়ার পর পেঁপে গাছ লাগাবেন, কারণ পেঁপে গাছ পানি সহ্য করতে পারে না, পানি দাঁড়ালে গাছ মরে যায়।
1: হ্যাঁ, আমার দুটো পেঁপে গাছ মারা গেছে
4: বাড়ির পাশে, ঘরের পাশে।
3: উনি নিজে বাজায়,
1: উনি নিজে বাজায়, নিজে গান রচনা করেন, গান নিজেই গান,
3: নিজে গান লেখে, নিজে সুর দেয়, নিজে গায়, এবং মিউজিকও নিজে দেয়। বুঝতে পেরেছেন? আমার দাদা অনেক গুণের অধিকারী।
7: দাদা যদি কোনদিন আপনার বাড়ি যাই, বুঝতে পারবেন আমি কিরাম মানুষ তাই।
1: হ্যাঁ, আপনাকে ধন্যবাদ,
3: অনেক ধন্যবাদ।
1: দেখো আরেকটা ফোন আমরা নিতে পারবো,
6: লেখক না?
3: হ্যাঁ, সবই দাদা।
1: হ্যাঁ দাদার
3: অনেক
1: অনেক গুণ। দেখো আরেকটা ফোন, আরেকটা ফোন আমরা নিতে পারবো,
3: হ্যালো
1: কিনা।
3: ও
1: হ্যাঁ,
3: রানা ভাই ভালো
1: আছি আমরা, আল্লাহর আমাদের ভালোই আছি।
3: আমাদের সঙ্গে যোগাযোগ করেন, এটি তো বিশাল ব্যাপার। আর একটা ফোন ধরবো, সময় আছে,
1: ধরা যাবে, ধরো।
3: হ্যালো,
1: হ্যালো বলুন। হ্যাঁ ভালো আছি, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি জি বলেন। কাজ দেওয়া হলে তাহলে আপনি আপনার নিকটবর্তী কৃষি অফিসার কে ডেকে দেখেন
2: তো। হ্যাঁ, একটু কৃষি অফিসার অথবা আপনাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে,
3: ইউনিয়ন অফিসে একটু
2: দেখালে।
1: হ্যাঁ, আপনি তো অনেক কিছু করলেন, অনেক কিছু করলেন, কিন্তু এতে কাজ হচ্ছে না, দেখালে কৃষি কর্মকর্তা দেখলে এটা সমস্যা
5: আপনাদের করতে পারবে ইউনিয়ন অফিসে যে সকালে যাবেন গেলে দেখবেন তো ওখানে উপ সহকারী কৃষি কর্মকর্তা আছে ওনাকে আইনে আপনি কাজটা একটু দেখান তাহলে উনি বুঝতে পারবে যে ঘটনাটা কি
1: আজ আমরা শুনলাম কি শুনলাম সবজি চাষ ঘেরে রাখলে সবজি চাষ এই সম্পর্কে আলোচনা করলেন কৃষিবিদ স্বামী মারা নিপা মেট্রোপলিটন কৃষি অফিসার কৃষি অফিসারের কার্যালয় দৌলতপুর খুলনা আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ চলো উঠা যাক
5: বৃষ্টি পড়তেছে কিনা
6: চলো যাই।

0: চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সৌমেন বাছার। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে এই 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।
0: তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয়ে না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কারো ঘরে প্রবেশ করবার অনুমতি নেবার জন্য দরজার সামনে দাঁড়িও না। হতে পারে ঘরের ভিতর দৃষ্টি পড়ে যাবে, বরং দরজার ডান অথবা বাম পাশে দাঁড়িয়ে অনুমতি নাও। যদি অনুমতি দেওয়া হয় তবেই প্রবেশ করো, অন্যথায় ফিরে এসো। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতে ঠিকানা বানিয়ে নিয়েছ। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন নাতে রাসুল।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by Salma Dolly. Prime Minister's advisor Mahathir Amin has said the BNP government has been on a relentless journey to consolidate democratic values, ensure good governance, and fulfill its election pledges during its first 180 days in office. He said this while speaking at an exchange of views with journalists at Prime Minister's office in the capital today, marking 180 days of the government. At that time, the advisor highlighted a series of welfare, economic, administrative and institutional initiatives taken during this period. Mahathir Amin said the government's journey, guided by the principle of Bangladesh First, has focused on accountability, transparency and people's welfare with Allah's blessings as it works to build a prosperous, self-reliant and welfare-oriented Bangladesh. He said the people's power was ensured through the free, fair and neutral 13th parliamentary election held on February 12 after a long wait, and the representative government took oath on February 17. State Minister for Local Government, Rural Development and Cooperatives, Mir Shahi Alam, has said the use of solar power will be ensured in all entities under the ministry. He made the remarks while speaking as the chief guest at a review meeting on the use of solar power at the Secretariat today. He said there is a plan to use solar power on rooftops of government offices. Mir Shahi Alam said initiatives will be taken to introduce the use of solar power in other government departments in the next phase. It will be possible to cut the cost of electricity in government institutions and increase the use of renewable energy, he said. The state minister said the use of solar power has already started at Sankrit Bhavan, and this program will be expanded to other government offices in phases. Asian Development Bank, ADB, Vice President Ing Ming Yang has said the Manila-based lending agency is ready to help Bangladesh realize its ambition of becoming a trillion-dollar economy by 2034 and an upper-middle-class economy country. At the ADB Vice President for South, Central and West Asia said this is an interview with Bangladesh Shangbad Shaustha. Yang Min Yang visited Bangladesh on 9th to 13th August and held senior-level consultations. He said Bangladesh has demonstrated considerable resilience supported by strong remittance inflows, sustained services activity and a dynamic private sector. As microeconomic conditions stabilize, inflation moderates and investor confidence improves, Ing Ming Yang said ADB expects growth to gradually strengthen, with GDP projected to expand by 3.7% in fiscal year 2026 and 4.5% in fiscal year 2027. Bangladesh Road Transport Corporation, BRTC, will launch Pink Bus Service, a special facility designated for women in capital tomorrow, aiming to ensure safe, comfortable and smooth travel for women on the city streets. The initiative to launch this special bus service has been taken as part of the implementation of the government's election manifesto. One of the main features of this service is that the buses will be operated by women drivers and conductors. Through the services, steps have been taken to increase the participation of women in public transport and create a safe and comfortable environment for women passengers. International Crimes Tribunal, ICT Chief Prosecutor Mohammed Aminul Islam has said the government has taken necessary steps to bring ousted Prime Minister Sheikh Hasina, who has sentenced to death for crimes against humanity, back from India through the legal process. He said this to newsmen at a press briefing today. Sheikh Hasina took refuge in India after being ousted in the July mass uprising in 2024. The International Crimes Tribunal sentenced her to death for crimes against humanity committed during the July 2024 mass uprising. Dhaka Meteorological Office says, due to monsoon depression over southwestern part of Bangladesh, West Bengal coast and adjoining Northwest Bay, very heavy rainfall is likely to occur at places over Khulna, Borishal, Chattogram and Sillet divisions during next 48 hours, commencing from 8 a.m. today. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over these regions, and landslides may also occur at places over hilly regions of Chattogram Division. Dhaka Meteorological Office further says the well-marked low over Northwest Bay and adjoining coastal area intensified into a monsoon depression and now lies over southwestern part of Bangladesh, West Bengal coast and adjoining Northwest Bay. It is likely to move northwestwards further. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Kassasbazar, Mongla and Payra have been advised to keep hoisted local cautionary signal number 3, repeat local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coastal and proceed with caution till further notice. Meanwhile, weather and forecast valley till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Pabna, Bogura, Tangail, Dhaka, Faridpur, Jeshur, Kustia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি হাসিনা মুস্তাফিজ। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের বস্ত্র ও পাট খাতকে আধুনিক প্রযুক্তি নির্ভর উচ্চমূল্যের পণ্য উৎপাদনকারী এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তরের লক্ষ্যে চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতা কাজে লাগাতে হবে। আজ ঢাকার জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে দ্বিপক্ষীয় সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী একথা বলেন। চীনের ঝেজিয়াং সাইটেক ইউনিভার্সিটির উদ্যোগে সিম্পোজিয়ামটি হয়। মন্ত্রী বলেন, বাংলাদেশের বস্ত্র ও পাট খাতের উন্নয়নে শিল্প, একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। চীনের ঝেজিয়াং সাইটেক ইউনিভার্সিটির মতো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিগত সক্ষমতা আরও উন্নত করার সুযোগ রয়েছে। দেশের বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ের দীর্ঘদিনের সমস্যা নিরসনে প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত নির্মাণের তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ায় আটকে না থেকে জরুরি ভিত্তিতে অস্থায়ী ও স্থায়ী ওয়্যারহাউস নির্মাণের কাজ এগিয়ে নিতে হবে। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি ও ওয়্যারহাউস নির্মাণের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী মৎস্য ও মৎস্য সম্পদ উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য উৎপাদনকারী ও রপ্তানিকারক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আজ রাজধানীর কৃষি গবেষণা ইনস্টিটিউটে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। বিশ্ববাজারে চাহিদা অনুযায়ী মিঠা পানির মাছ ও সামুদ্রিক বা লোনা পানির মাছ এবং মৎস্যজাত পণ্য বিদেশিদের চাহিদা মাফিক আরও আকর্ষণীয় ও মানসম্মত করে উৎপাদনে বিজ্ঞানী, গবেষক, উদ্ভাবক, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। দেশের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং কৃষি উৎপাদন বাড়াতে চলতি 2026-27 অর্থ বছরের জন্য কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থ বছরের তুলনায় প্রায় 53% বাড়িয়ে এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রেকর্ড 60,000 কোটি টাকা। আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই নতুন নীতিমালা ঘোষণা করেন ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান। নতুন নীতিমালায় কৃষকের জন্য ঋণের পথ সহজ করার বেশ কিছু নির্দেশনা রয়েছে। এখন থেকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে 5,00,000 টাকা পর্যন্ত ঋণ মিলবে কোনো জামানত ছাড়াই। রাজধানীর বিভিন্ন সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির উদ্যোগে চালু হচ্ছে বিশেষ মহিলা বাস সার্ভিস। নারীযাত্রীদের জন্য পৃথক এই বাস সার্ভিস আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। পিঙ্ক বাস নামে পরিচিত এই সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হল বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত হবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই তে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কিছুটা কমেছে টাকার ও অঙ্কের লেনদেনের পরিমাণ। ডিএসই তে 391টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 54টির, কমেছে 318টির এবং অপরিবর্তিত ছিল 19টি। এর প্রভাবে প্রধান সূচক ডিএসই এক্স 45 পয়েন্ট কমে অবস্থান করছে 5,814 পয়েন্টে। ডিএসই তে 994.85 কোটি টাকা শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,130 কোটি 76 লাখ টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী উনাস আহমেদ সন্ধ্যা।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন আধুনিক গান তারেক এস এম সৈয়দের কণ্ঠে। গানটির গীতিকার মোহাম্মদ মাহবুবুল ইসলাম এবং সুরকার মোহাম্মদ আলী আশরাফ।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ আধুনিক গান শুনলেন তারেক এসএম সৈয়দের কণ্ঠে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে ফাতেমা সুলতানা ও শামসুন নাহার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তহিদুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মোসাম্মদ নূরজাহান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ।
2: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম।

0: Dear listeners, welcome to the program Let's Speak English of Bangladesh Betar. Today we are going to listen to a conversation on one of the most important topics, how to be a better version of yourself. Today we are invited two young and energetic participants to participate in the conversation. Could you please introduce yourself?
1: Hello everyone, Assalamu Alaikum. I am Nazim Shafak Tafid, a student of Shanto Mariam University.
2: And this is Zaiman Shadid Rishid, is a cloud engineer at an international IT firm.
0: Thank you, Tafid and Rishid, for introducing yourself. Dear listeners, before starting to listen to the conversation on that very important topic, it's better to understand the meaning of better version of yourself. Becoming a better version of yourself means actively aligning daily life with your core values and realizing your full potential. It is an ongoing journey of personal growth, self-awareness, and authenticity rather than trying to measure yourself against societal expectations or other people. This concept of better version of yourself can be broken down into a few key principles. Now the question comes, what are the key principles of the concept of better version of yourself? The first key principle of this concept is authenticity over comparison. It means it is not about becoming perfect or like someone else. Instead, it is about shedding external pressure, accepting your flaws, and discovering what genuinely brings you purpose and happiness. Another key principle is very important, and that is continuous improvement. It involves identifying personal gaps, areas like health, career, or relationships, and taking incremental steps to grow. The other key principles of this concept is values-driven actions. Dear listeners, reaching your best self means defining your personal principles and making consistent choices that honor relevant ideals, even when it requires discipline and stepping out of your comfort zones. Dear listeners, now we are going to listen to the conversation on the topic. Let's listen to the conversation.
2: Hello, Tafid. Nice to see you again. How are you?
1: Hi, Rishid. Nice to see you too. I'm good. Hope you too are well and fine.
2: Absolutely. I really feel great to have you and spending time with you today. Maybe you're relaxing at home. Maybe you are commuting to work, or maybe you are studying English right now.
1: Me too. It feels like someone is walking beside you and having a conversation with you.
2: Exactly. And today I'm thinking about a topic that many people think about it at a different moments in their life.
1: What's that? May I know, please?
2: Oh, sure. That is something very personal, very meaningful. If I ask you a question, what kind of person do you truly want to become? And not what other people expect you to be, not what society tells you to become, but the person you want to grow into.
1: I probably got your point.
2: Maybe you want to become more confident. Maybe you want to become more disciplined in your daily habits. Maybe you want to become someone who learns something new every day. Or maybe you want to become more calmer, happier, and more balanced in life. Everyone has a different version for their life, for their future.
1: That's completely normal.
2: That's true. Personal growth is not the same for everyone.
1: Exactly, because every person has different dreams, different strengths, and different experiences.
2: So, the topic connects directly to our life. And that is how to become the best version of yourself.
1: Oh, nowadays this topic is very popular. We hear it in books, videos, and conversations.
2: But sometimes people misunderstood what really means, what it really means. Some people think becoming the best version of yourself means becoming perfect. But that idea actually creates pressure because perfection is absolutely impossible.
1: That's true. No one is perfect, and trying to be perfect can make people feel frustrated and tired.
2: Right. Actually, becoming the best version of yourself means growing step by step, improving little by little, learning from experiences, learning from your mistakes, and becoming more aligned with the person you want to be.
1: I also have the same opinion. Actually, it's about progress, not perfection. I really like that phrase.
2: Me too. Because progress can happen in very small ways. Many people imagine that personal growth as something dramatic, like changing your entire life in 1 week.
1: But real growth usually happens quietly through small habits, small decisions, small moments of learning. Over time, those small things start to add up.
2: Right you are. Think about learning English. For example, when someone starts learning a new language, they often know a few words, maybe simple greetings words like hello, thank you.
1: Right. At the beginning, the progress can feel slow, but if someone learns just a few words every day, practices listening regularly, and tries to speak a little whenever possible, something interesting begins to happen.
2: Those small pieces of knowledge connect together. Vocabulary grows, understanding improves, and conversations slowly become easier. One day, the learner suddenly realizes something surprising. They can actually communicate.
1: The transformation did not happen overnight. It happened through consistent effort.
2: Right. Personal growth works in a very similar way. The best version of yourself is not created in a single day. It is built through daily choices, through patience with yourself, and through the willingness to keep learning.
1: I think another part of this process is self-awareness.
2: Yes, that word is extremely important.
1: Self-awareness means understanding yourself more clearly, understanding your strengths, understanding your weaknesses, understanding what motivates you.
2: Right you are. When people become more self-aware, they start making better decisions about their life because they understand themselves better.
1: Right. For example, some people are better at their studies in the morning, while others do their best work late at night. Some people feel energized after spending time with others, and some people recharge their energy by spending quiet time alone.
2: There is no single formula that works for everyone. Becoming the best version of yourself is not about copying someone else's lifestyle. It's about discovering what works for you and slowly building habits around that discovery.
1: Right. So the idea of becoming the best version of themselves, many of them feels excited at first, but sometimes that excitement quickly turns into pressure.
2: Exactly. People start thinking they need to change everything about their life immediately, which is not realistic. Real growth is usually much slower, much more gradual.
1: I think that one of the biggest mistakes people make is trying to improve too many things at the same time.
2: That's very common. Someone might say, starting tomorrow, I'll wake up early, exercise every day, read one book per week, learn a new skill, and completely change my diet.
1: That sounds very ambitious.
2: And sometimes that motivation lasts for a few days. But then reality appears. Life gets busy, energy becomes lower, and suddenly the plan feels complicated.
1: When that happens, people definitely feel disappointed in themselves. They might think something like, maybe I'm not disciplined enough. But the real problem is not discipline.
2: The real problem is trying to change too much, too quickly. That is why many experts talk about the power of small habits.
1: Sometimes people underestimate it, but small habits are powerful because it is easier to repeat every day.
2: And repetition is what creates change over time.
0: Dear listeners, we have just listened to the conversation on the topic. Now we're going to discuss about some number of words used in the discussion as well as in the conversation. The first word is potential. The spelling of potential is P-O-T-E-N-T-I-A-L. I would like to ask Rishi to make a sentence with the word potential.
2: Every child has hidden potential.
0: Oh, that's a nice example of sentence. Can I ask Tafi to make a sentence with the word mindset?
1: A positive mindset can help people overcome difficulties.
0: Oh, that's a nice sentence. Another one is the massive. Can you make a sentence with the word massive?
2: They built a massive bridge across the river.
0: Wonderful. Another word is explore. Would you please make a sentence with the word explore?
1: Explore. We want to explore new places during the holidays.
0: Wonderful. Another word is impactful. Can you make a sentence with the word impactful, Rishi?
2: The teacher gave an impactful lesson on kindness.
0: Wonderful. Dear listeners, now it's time to wrap up our today's session. Thank you for listening to the program. Thanks a lot.
3: এতক্ষণ শুনলেন ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ মুনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন, বাংলাদেশ বেতার ঢাকা।
4: আসার,
5: হ্যাঁ,
4: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
5: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
4: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
5: তোকে একটা দারুণ খবর দিই। বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
4: আচ্ছা
6: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
4: চেয়ারম্যান আপা আসসালামু আলাইকুম।
5: আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম।
4: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
6: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
5: জি আপা শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
4: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
6: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
5: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
6: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
4: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
6: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
5: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা,
6: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
4: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
6: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
5: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
6: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
4: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
6: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণ কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
5: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
6: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
7: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
3: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।
8: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনমালায় এবারে রয়েছে দেশের গান, শিল্পী সামিনা চৌধুরী। গানের কথা লিখেছেন খন্দকার আব্দুল মুতালেব, সুর করেছেন বাসুদেব ঘোষ।

0: দেশের গান শুনলেন সামিনা চৌধুরীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনমালায় এবারে রয়েছে হাসন রাজার গান, শিল্পী সেলিম চৌধুরী।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাহিন সুলতানা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে। তিনি আজ সরকারের দায়িত্ব গ্রহণের ৬ মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এক বিশেষ মতবিনিময় সভায় সরকারের গত ৬ মাসের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনকালে একথা বলেন। মাহদি আমিন বলেন, সরকারের এই ১৮০ দিনের পথ চলা জনগণের প্রতি জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতারই প্রত্যক্ষ প্রতিফলন। সরকারের ইশতেহার বাস্তবায়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ভোটগ্রহণের পরপরই সরকারের নির্বাচনী ইশতেহার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০, বিএনপির ২৭ দফা এবং যুগপৎ আন্দোলনের ৩১ দফার আলোকে কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভ্রমণ সতর্কতার দ্বিতীয় ধাপে উন্নীত করেছে এবং বহুল আলোচিত বিভিন্ন মামলার দৃশ্যমান অগ্রগতি সহ শেখ হাসিনার প্রত্যাবর্তনের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানির সাথে আলোচনার কথা উল্লেখ করে মাহদি আমিন বলেন, সবার আগে বাংলাদেশ নীতির উপর ভিত্তি করে মর্যাদা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে গণ আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকীকরণ ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত গণমাধ্যম, গণ আকাঙ্ক্ষা ও জুলাই অভ্যুত্থান শীর্ষক এক সেমিনারে এই আহ্বান জানান। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী মৎস্য ও মৎস্য সম্পদ উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য উৎপাদনকারী ও রপ্তানিকারী সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আজ রাজধানীর কৃষি গবেষণা ইনস্টিটিউশনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে বুধবার সকাল ৮টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের সাপ্তাহিক সার্ক বুলেটিন প্রচারিত হবে সন্ধে ৬টা ৩৫ মিনিটে।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান পরিচালনায় এপালায় আমি রয়েছি এস এম শামুন ইসমাম। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন খাদিজাতুল কুবরা, প্রকৌশল দায়িত্বে অভিজিৎ মণ্ডল ও প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এতক্ষণ ঢাকা থেকে অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই খন্দকার অলিউল্লাহ আলবাকি। The reconstruction and renovation works of Doshani Rampal Mongla Highway Road began at Bagerhat from Doshani to Gilatola today. Road Transport and Bridges Minister Sheikh Rabiul Alam inaugurated it as chief guest. Member of Parliament Sheikh Manjurul Haq Rahat, Member of Parliament Muhammad Abdul Alim, Deputy Commissioner Ghulam Muhammad Batten, Police Super Hassan Muhammad Nasir Rikabdar, Administrator of Jila Porishad Barrister Sheikh Muhammad Zakir Hussain, Executive Engineer of Roads Department Muhammad Ashraful Islam, and representatives of different professions were present at that time. The Roads Department is constructing the road at a cost of 72 crore and 98 lakh taka. The project is expected to be completed by next June 2027. A virtual meeting on fisheries, conservation and sustainable production was held at the Golnamari Fisheries Seed Production Farms Conference Room in Khulna today on the occasion of National Fisheries Fortnight. Quality Assurance Manager of the Quality Control Laboratory of Khulna Fisheries Department, Muhammad Muqtadir Khan, attended it as chief guest, while Deputy Director of Fisheries Department, Bipul Kumar Basak, Senior Assistant Director, H.M. Budruzaman, and Senior Assistant Director, ATM Tofik Mahmood, as special guests. Assistant Director of Fisheries Department, Ujjal Kumar Roy, presented the keynote paper. Presided over by the District Fisheries Officer Muhammad Budruzaman, the meeting was attended by fish cultivators, fisheries, fish harvesters, and stakeholders. The Khulna Fisheries Department organized it. Meanwhile, a virtual meeting on rice protection, capacity building of migrant populations, and opportunities to receive services from various government and private organizations was held at the Koirao Pujila Polishat's conference room in Khulna today. The meeting laid emphasis on ensuring safe migrant, providing accurate information related to migrant, preventing cheat, and providing simple and reliable information to the general public about various government services. The Pujila Navy officer attended it as chief guest. Presided over by the representative of a non-government organization, the Upujila Social Service Officer, Project Implementation Officer, Rural Development Officer, Women Affairs Officer, Upujila Information Service Officer, and officials of Council Department were present at that time. A view exchange meeting of the Direct Freedom Fighters Songshot was held at the District Freedom Fighter Complex Auditorium in Mirpur today. The meeting discussed on different problems and demands of the freedom fighters and assured them to taking necessary initiatives to resolve the problems. Presided over by the Deputy Commissioner, the meeting was attended by the heroic freedom fighters, concerned officials, and local elite. 1,000 tree saplings were distributed among people of different professions at Prabhati School Ground in Jinnada town today. Member of Parliament Ali Azam Muhammad Abu Bakr distributed these as chief guest. Presided over by the director of a non-government organization, the function was attended by the concerned officials, political leaders, and local elite. A non-government organization arranged it. Football and Gobra Panchapolli Secondary School defeated Gulgulia Jubo Shongo in Tribeker by 3-1 in after-din Sriti football tournament at Abdul Goni Secondary School Ground under Shalika Upujila in Magura today. Dhaka Met Office says the low-pressure area over Northwest Bay and adjoining coastal area intensified into a well-marked low over the same area. It is likely to move northwestwards and intensify further. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal area of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Pyra have been advised to keep vested local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Dhaka Met Office also says due to monsoon depression over southwestern part of Bangladesh, West Bengal coast and adjoining Northwest Bay to very heavy rainfall is likely to occur at places over Khulna, Borishal, Chattogram and Sylhet divisions during next 48 hours commencing from 8 a.m. today. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over these regions and landslides may also occur at places over hilly regions of Chattogram Division. Meanwhile, Forked Valley Tulant 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southwesterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Joshur, Kustia, Rajshahi, Rangpur, Pabna, Bugura, Tangal, Mamansingh, Borishal, Dhaka, Faridpur, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar, and Sylhet. River posts in these areas are to vest cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Bangladesh Betar Khulna. Srotabundhura ekhon shunben Pachmishali gan. Prothomei desher gan shunben Kiran Chandra Rayer konthe ebong gantir gitikar Ramendranath Bishwas.

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন শেফালী ঘোষের কণ্ঠে পল্লীগীতি, গানটির গীতিকার এম কে কাশেম। এখন শুনবেন রুনা লায়লার কণ্ঠে একটি আধুনিক গান, গানটির গীতিকার আবু হেনা মোস্তফা কামাল।

বাংলাদেশ বেতার খুলনা। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে, তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলি বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন। আল কুরআন সূরা নিসা। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কুরআন সূরা ফুরকান। এখন শুনবেন মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। মুসনাদে আহমদ, বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল।

0: মাদক সুস্থ জীবনের অন্তরায়, তাই মাদক থেকে দূরে থাকি। মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু, এদেরকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিই। বাংলাদেশ বেতার খুলনা। এখন অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হবে।
1: পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস সিলেটে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 81% এবং সন্ধ্যে 6টায় 86%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:35 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:29। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. Here is the weather forecast for inner river ports of the country varied till 1 a.m. as received from Dhaka Met Office and read by Aminul Islam Monju. Met Office says that in association with rain, earth and shower, temporarily south or southeasterly, gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely to prevail over the regions of Rajshahi, Pabna, Bogura, Tangal, Dhaka, Faridpur, Joshur, Kustia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for entire country remaining affected till 6 p.m. tomorrow. Light to moderately rain, earth and shower, accompanied by temporarily gusty wind, may occur most places of Khulna, Borishal, Rajshahi, Chattogram and Sylhet divisions, and many places of Rongpur, Dhaka and Mamensing divisions. Besides, there are chances of moderately heavy to very heavy rainfall over at places of the country. The day temperature may decrease 1 to 2 degrees Celsius, and night temperature may remain nearly unchanged across the whole country. The highest temperature was 33.3 degrees Celsius at Rongpur and the lowest was 24.2 degrees Celsius at Sylhet as recorded over inter-country today. The temperature as recorded in Dhaka today was maximum 31.5 degrees Celsius and minimum 26.7 degrees. Humidity recorded in air at 9 a.m. was 81% and at 6 p.m. 86%. The sun rises over Dhaka tomorrow at 5:35 a.m. and sets at 6:29 p.m. And that's all with the focus for this time.
3: Bangladesh Betar Onushan Shompurkito Ekti Ghoshona. আগামীকাল 18 আগস্ট মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন 2026 অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্সে এবং FM 106 মেগাহার্সে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
4: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার খুলনা। মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা, একে উৎখাত করতে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলি। আমরা মাদকমুক্ত সুস্থ জাতি চাই, মাদকদ্রব্য ত্যাগ করি, জাতির বৃহত্তর কল্যাণে অংশ নিই। ধূমপানে বিষ পান, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। গানের গীতিকার সৈয়দ আব্দুল মতিন এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন আঞ্জ।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। বাগেরহাটের দশানী রামপাল মংলা জেলা মহাসড়কের দশানী থেকে গেলাতলা পর্যন্ত সড়ক পুনর্নির্মাণ ও সংস্কার কাজ আজ শুরু হয়েছে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে দশানী এলাকায় এ কাজের উদ্বোধন করেন। সড়ক বিভাগ 72,98,00,000 টাকা ব্যয়ে 10 কিলোমিটার সড়ক নির্মাণ করছে এবং 2027 সালের জুন মাস নাগাদ নির্মাণ কাজ শেষ হবে। পরে মন্ত্রী শেখ রবিউল আলম বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। এ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
3: সাংবাদিকদের উন্নয়ন হবে আমি মনে করি অর্থে, বিত্তে, সম্পদে না, মননে। আর চোখের জ্যোতি কমবে না, বাড়বে, দূরদর্শী হবে, এটাকে আমি সাংবাদিকদের উন্নয়ন মনে। ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, টেকনোলজির উৎকর্ষ হয় বিজ্ঞানে, সাংবাদিকতার উন্নয়ন হয় হচ্ছে, আমি আবারও বলছি, অনুসন্ধানে।
2: মংলা বন্দরের উন্নয়ন সম্পর্কে মন্ত্রী বলেন,
3: এট দ্য সেম টাইম এই পোর্টটাকে উন্নয়ন করা দরকার। বেশ কিছু জেটি CCECC নামে একটা কোম্পানি, তারা PPP পদ্ধতিতে আগ্রহী হয়েছে, সেটার পদক্ষেপ নেওয়া হয়েছে, অর্থাৎ বন্দরের ক্যাপাসিটি বাড়ছে। এখানে একটা অর্থনৈতিক জোন কালকে আমরা দেখেছি, সেটাও চায়নার করবে এবং 25,000 লোকের মতো কর্মসংস্থান প্রথম ফেজেই হবে। দ্বিতীয় ফেজে কি আরো 60,000 লোক সব মিলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বেশ প্রয়োজনীয় অনেকগুলি ইন্ডাস্ট্রি হবে, কোল্ড চেইন হবে। আমরা এটা ড্রেসিং করে 12 মিটারের সবসময় একটা নাব্যতা আমরা রাখতে চাই। সেটি হলো বড় জাহাজগুলি, মাদার ভেসেলগুলি এখানে আসার সুযোগ আছে। মানে একটা পোর্ট হিসেবে মংলা এখন শুধুমাত্র 5-6% কন্ট্রিবিউশন রাখছে অর্থনীতিতে, মানে মোট আমদানি রপ্তানি বাণিজ্যের। এটাকে ইচ্ছা করলেই 30-35% নিয়ে যাওয়া সম্ভব।
2: বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ সুনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, শেখ শাহনশাহ সোহান, বাংলাদেশ বেতার, খুলনা।
1: জেলা পুলিশের এক অপরাধ পর্যালোচনা সভা আজ সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত আজ কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রয় ও কৃষকদের পরিমাণ মতো না দিয়ে বাইরে বিক্রির অপরাধে 3 জন সার ডিলারকে 2,70,000 টাকা জরিমানা করেছেন। খেলার খবর ফুটবল। সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আজ শ্যামনগর উপজেলা একাদশ 2-1 গোলে কলারো উপজেলা একাদশকে পরাজিত করেছে। এর আগে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। ঢাকা আবহাওয়াবিদ জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তটসংলগ্ন এলাকার উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসম উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঢাকা আবহাওয়াবিদ আরও জানায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজ সকাল 8টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বিতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮:১০ বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: ও তোমরা তো সবাই ভিজে গেছো।
3: হ্যাঁ, ইয়ে কেমন গুরি গুরি বৃষ্টি পড়তেছে।
4: ওই যে গুরি গুরি জি
2: মাস্টার ভাই, শরতের বৃষ্টি কয় না?
4: হ্যাঁ, আজকে 2 তারিখ।
2: হ্যাঁ, এই রই দেই বৃষ্টি।
1: ভাদ্র মাসের 2-3 তারিখ বোধহয়
2: হয়ে গেছে, 2 তারিখ হয়েছে আজকে।
1: ওই জন্য
4: গিয়েছিল পয়লা।
1: মানে বর্ষা যাই যাই যাওয়ার আগে কিন্তু বিভিন্ন জায়গায় পানি জমা যাচ্ছে, এটা একটু মাথায় রেখো।
2: আর
1: পানি জমানো মানে পানি জমানো মানে
3: ডেঙ্গুর, ডেঙ্গুর সমস্যা কিন্তু এখন শুরু হয়ে গেছে।
1: ডেঙ্গুর নার্সিং হোম একদম, মানে
3: এখন সময়টা হচ্ছে ডেঙ্গুর,
1: ডেঙ্গুর এই ডেঙ্গুর ওই মশা যদি মানে ওখানে ডিম পাড়ে, যদি ডিম পাড়ে এবং তারপরে যদি সেই মশা কামড়ায় মানুষকে, আমরা এখন এগুলো সবাই জানি, তাহলে আমাদের কি করতে হবে?
2: সতর্ক থাকুন লাগবে।
3: হ্যাঁ, কোথাও যেন পানি জমে না, পরিষ্কার পানির মধ্যে ডেঙ্গু হয়।
2: আর ওই যে জানো না সারা
4: বাড়ি পরিষ্কার করা লাগবে।
2: হ্যাঁ, ওই যে দেখো বকুলিবু, দিনের বেলা ঘুমাইলে মশারি টানায় ঘুমায়ো বলে মশা দিনের বেলায় কামড়ায়।
3: শোনো, এই যে তোমার বাড়ির যে আশেপাশে যে গাছ, গাছের পাতা পড়ে থাকে, পাতার মধ্যে পানি জমে থাকে না, ওই পানিটার মধ্যে 2-3 দিন পানিটার মধ্যে দেখা গেল যে ডিম পেড়ে গেছে।
4: তাই ওই যে মনে করো যে আমরা যে নারকেল খাই তার মালাটা,
3: নারকেল খাই তারপরে আবার এই যে চিপস টিপস খাইয়া আবি যাবি ঘুরে ফেলায় তো জানলা দিয়ে ফেলায় তো গিয়ে ঘরের নিচে ইয়ার মধ্যে ওই
4: অ্যাপ্রনের মধ্যে জমা হয়,
3: ওইটার মধ্যে পানি থাকে, ওই ওই পানি থেকে দেখা গেল।
1: সচেতনতাই তোমাকে আমাকে বাঁচাতে পারে মারাত্মক এই ঝুঁকি থেকে, মারাত্মক এই অসুখ থেকে আমাদের বাঁচাতে পারে। তো চলো আমরা আসা শুরু করি আজকে। সবার শুভকামনা জানিয়ে আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন। প্রথমে আমরা শুনব একটি প্রামাণ্য অনুষ্ঠান, বিলাতি ধনিয়া চাষ। হ্যাঁ, এটা চলো আমরা সবাই মিলে শুনি।
5: সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা এসেছি রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার ছাকড়াছড়ি গ্রামে। আমাদের এই পাহাড়ি অঞ্চলে বিশেষ করে কাপ্তাই উপজেলাতে বিলাতি ধনিয়া একটি উচ্চ মূল্যের ফসল এবং এই বিলাতি ধনিয়া চাষ করে অনেক কৃষক প্রতি বছর লাভবান হচ্ছেন। এখানে আমাদের সাথে আছেন আমাদের কৃষক ভাই, যিনি বিলাতি ধনিয়া চাষ করেছেন, আমরা তার সাথে কথা বলবো। তো জ্যোতির্ময় বাবু, আপনি কেমন আছেন?
6: ভালো।
5: আপনারা এই বিলাতি ধনিয়া কত বছর ধরে চাষ করছেন?
6: এটা তো বহুত বছর ধরে চাষ করতেছে।
5: তো আমরা দেখতেছি আপনার এই বাগানে নিচে এই বিলাতি ধনিয়া এবং উপরে আপনারা মাচা দিয়েছেন, এই মাচাটা কেন দেন আপনারা?
6: মাচাটা ছায়ার জন্য স্যার।
5: ছায়ার জন্য, মানে বিলাতি ধনিয়া চাষের জন্য ছায়া লাগবে।
6: ছায়া লাগবে।
5: এই মাচায় তো তাহলে আপনারা আরো সবজি চাষ করতেছেন দেখতেছি, কি কি সবজি করেন মাচায়?
6: পয়সা আছে, আবার আপনার বরকরি আছে, তারপরে কদু আছে, তারপরে ওই জিগা জিয়া আছে।
5: আপনাদের এই যে বিলাতি ধনিয়া চাষের লাভজনক দিক কোনটা?
6: লাভজনক ধনিয়া পাতাগুলো স্যার।
5: এই পাতাগুলো আপনারা কেমন দাম পান?
6: বর্তমানে এখন তো 80-90 টাকা কেজি প্রতি।
5: প্রতি কেজি 80-90 টাকা?
6: হ্যাঁ হ্যাঁ।
5: আপনাদের যে ব্যয় হয় বীজ কিনা থেকে শুরু করে অন্যান্য ব্যয়, আপনাদের লাভ কেমন হয়?
6: লাভ মোটামুটি হয় স্যার, বীজ যদি ভালো পড়ে ওইটা একটু ভালো হয় আর কি।
5: আপনারা বীজ কোথা থেকে কেনেন? নিজেরা কি বীজ উৎপাদন করেন?
6: নিজেরা করলে স্যার ওই জমিনের থেকে কিন্তু বীজ গুলো একটু ভালো হয় না, পাহাড়ের বীজ গুলো ভালো হয়।
5: তার মানে আপনাদের সবার বীজ করার সুযোগ নাই?
6: সুযোগ নাই স্যার।
5: এই বীজের দাম কেমন থাকে?
6: বীজের দাম 7-8 হাজার উপরে থাকে।
5: 8 হাজার?
6: 8 হাজার।
5: এক কেজি বীজ দিয়ে কতটুকু জমিতে করা যায়?
6: এই যে আপনার 4600 টাকা স্যার 8 কেজি লাগে।
5: আপনাদের এখানে 4600 এক কানি বলে?
6: এক কানি বলে।
5: এক কানির জন্য 8 কেজি লাগে?
6: 8 কেজি লাগে।
5: তো এটা মাঠে কয় মাস থাকে আপনাদের?
6: মাঠে আপনার 4-5 মাস থাকে।
5: এই 4-5 মাস পরে আপনাদের সকল খরচ বাদ দিয়ে কত টাকা লাভ আসে?
6: যদি দাম যদি পাই তাহলে ভালো লাভ হয় আর কি স্যার। মাঝে মধ্যে তো এই 30-35 টাকা হলে তো আমাদের কৃষকের একটু লস হয়, মানে আপনার সাইজের উপরে থাকতে হয়, তাহলে একটু লাভবান দেখি আর কি।
5: না, মনে করেন আপনার এভারেজ 60-এর উপরে থাকলো, সেক্ষেত্রে এই 40 শতক জমিতে কত টাকা লাভ হয় খরচ বাদ দিয়ে?
6: খরচ বাদ দিয়ে 2-2.5 লক্ষ টাকা থাকবে
5: এই 40 শতক জমিতে। এটা তো অনেক লাভজনক একটা ফসল।
6: অনেক লাভজনক হলেও স্যার সবার তো করা সম্ভব না, কারণ আমরা তো 10-12 কেজি ফেলানোর ওই ধরনের লোক নাই, আমরা ফেলি 2 কেজি বা 1 কেজি ফেলি।
5: অল্প জায়গায় করে,
6: অল্প জায়গায় করে।
5: তো এটা যদি আপনারা বৃহৎ আকারে বাণিজ্যিক আকারে করেন, আমরা দেখেছি অনেকে অনেক জায়গা নিয়ে করে, তাহলে তাদের লাভ ওরকম হচ্ছে বেশি হচ্ছে। এখন আমরা যদি অন্যান্য কৃষক ভাইদেরকেও যারা এখনো করে নাই তাদেরকে এই বিলাতি ধনিয়া চাষ করার জন্য বলতে চাই, তাহলে আপনারা তাদেরকে কি বলবেন?
6: অসুবিধা ইয়া করবো, আপনাদের যে কৃষি অফিসাররা আছেন মতামত নিয়ে আমরা এই ধরনের
5: তারা লাভবান হতে পারবে
6: পারবে।
5: উপজেলা কৃষি অফিস থেকে আপনি কি ধরনের
6: সাহায্য সহযোগিতা? ওনাদের কাছে গেলে আমরা ওই ওষুধের ব্যবস্থা করে দে, কোন জায়গাতে কোন এই পচা রোগে কি মারবো, অর্থাৎ লাল রোগে কি মারবো, ওইগুলো একটু পরামর্শ পাই।
5: এই মাছাটা কি ওই চার পাঁচ মাস পরে ভেঙে দেন নাকি রেখে দেন?
6: ওই মাছাটা দাব ভেঙে দিই, কিন্তু মাছাঙের মধ্যে স্যার বেশি শাকসবজি হলেও তো ফাটা গুলো ভালো হয় না, একটু কমাই রাখতে হয়।
5: বুঝতে পারছি, অর্থাৎ উপরে একটু কম কম শাকসবজি রাখেন। আর এই বিলাতি ধনিয়ার একটা গাছ থেকে কয়বার পাতা সংগ্রহ করা যায়?
6: আমরা চার পাঁচ বার সংগ্রহ করা যায়।
5: বীজ বপনের কতদিন পর থেকে বিক্রি করতে পারেন আপনি?
6: বিক্রি করতে পারি যদি পানি থাকে তিন মাসে হয়ে যাবে।
5: তার মানে হচ্ছে তিন মাস থেকে আপনার শুরু
6: শুরু।
5: দ্বিতীয়বার কতদিন পরে নিয়ে যায়?
6: পনেরো দিন বিশ দিন পরে। আরো
5: পনেরো বিশ দিন পরে আবার পাওয়া যায়। এইভাবে চার থেকে পাঁচ বার একটা গাছ থেকে আপনারা পাতা নিতে পারেন। তো আপনাদের পানির ব্যবস্থা রাখতে হয়?
6: অবশ্যই পানি ব্যবস্থা রাখতে হয়।
5: আর সারটার কিভাবে দেন?
6: এটা আমরা ওই যে ডিলারে গেলে অনুমান করি, ওষুধপত্র নিয়ে আসি আর কি।
5: আচ্ছা, এটা তাহলে আপনারা এই চাষাবাদ করে খুশি?
6: অবশ্যই,
5: যেহেতু আপনাদের লাভ হয় বললেন। জ্যোতির্ময় বাবুকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব সুভাষ দে, আমরা তার কাছ থেকে শুনবো এই বিলাতি ধনিয়া চাষের কথা।
7: এই যে আমাদের এই কাপ্তাই উপজেলায় মশলা জাতীয় ফসলের মধ্যে সবাই আগ্রহী ফসল হচ্ছে গিয়ে এই বিলাতি ধনিয়া, এবং অনেক কৃষক আর্থিক অভাবের কারণে ওরা এই বিলাতি ধনিয়া চাষাবাদ করতে পারে না, তবে যারা করে তারা সবসময় লাভবান হয়। তো আমরা অনেকবারই বিভিন্ন জায়গায় তাদের পরামর্শক্রমে তারা বলে তাদেরকে যদি বিষের ব্যবস্থা করে দেওয়া হয়, যেহেতু বিষের দাম অনেক বেশি সেই জন্য তারা বড় আকারে চাষাবাদ করতে পারে না। তো তারপর আমরা চেষ্টা করি যে তারা বীজ কিনলে বীজটা যাতে একটু শোধন করে কিভাবে লাগালে সুবিধা হবে তারা আমাদের থেকে পরামর্শ নেয়, সেই
5: পরামর্শ
7: দিয়ে থাকি আমরা। তার পরবর্তী বিভিন্ন রকম রোগের আক্রমণ না হয় তার জন্য আমরা তাদেরকে বিভিন্ন সময় পরামর্শ হচ্ছে আমরা পরামর্শ দিয়ে থাকি, সেই পরামর্শ অনুযায়ী তারা চাষ করে এবং লাভবান হয়। বিগত দুই তিন বছর যাবৎ তারা অনেক লাভবান হচ্ছে, এবং তারা সেই লাভের কারণেই তারা এই ধান বিলাতি ধনিয়া করতে খুবই আগ্রহী থাকে। বিশেষ করে রবি ফসল তোলার একটু আগে করে তারা লাগিয়ে থাকে, তারা ধানের পরিবর্তে অনেকজনে এই বিলাতি ধনিয়া চাষ করে, কারণ ধানের চেয়েও এই বিলাতি ধনিয়া তারা চাষ করলে লাভ বেশি করে থাকে।
5: ধন্যবাদ আপনাকে।
6: ধন্যবাদ।
5: আমরা এতক্ষণ বিলাতি ধনিয়ার বিভিন্ন চাষাবাদ পদ্ধতি এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম। আমরা জানি যে এই বিলাতি ধনিয়া আসলে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফসল, তো এই জমিতে সাথী ফসল হিসেবে যেহেতু অন্যান্য শাকসবজি চাষাবাদ করা যাচ্ছে, একই সাথে দুইটা ফসল চলে আসছে এবং খুব অল্প সময়ের মধ্যে কৃষকরা ক্যাশ ক্রপস হিসেবে এটাকে ব্যবহার করতে পারছে এবং ওনারা বাজারে অধিক মূল্যে বিক্রি করে লাভবান হচ্ছেন। তো আজকে এ পর্যন্তই, আমরা এই বিলাতি ধনিয়ার চাষাবাদের জন্য যে কৃষকদের মতামত শুনলাম, ধন্যবাদ শ্রোতা মণ্ডলীদের।
1: শুনলাম আমরা একটা প্রামাণ্য অনুষ্ঠান বিলাতি ধনিয়া চাষ, কেমন লাগলো?
4: অনেক
1: কথা
4: জানলাম।
1: আগামীকাল অনুষ্ঠান সম্পর্কে একটা ঘোষণা দিয়ে দিই, আগামীকাল ১৮ তারিখ ১৮ই আগস্ট মঙ্গলবার সন্ধ্যে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠান, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানে আগামীকাল গবাদি পশুর রোগবালাই দমনে প্রতিষেধক টিকা, গবাদি পশুর রোগবালাই দমনে প্রতিষেধক টিকা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02448132687 থেকে সাত শূন্য পর্যন্ত এবং 02448132777 থেকে সাত নয় পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি প্রশ্ন করার জন্য 02448132688 থেকে সাত শূন্য পর্যন্ত এবং 02448132777 থেকে সাত নয় পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শোনা যাবে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপেও। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar এখানেও সরাসরি উপভোগ করতে পারবেন। আমি কি ফেসবুকের ঠিকানাটা আবার বলে দেবো, www.facebook.com/bangladeshbetar। আর টেলিফোন নাম্বার তো বলেই দিয়েছি, আবারও বলে দিই, 02-44-81-3268-70 এবং 02-44-81-3277-79 নম্বরে আপনারা টেলিফোন করতে পারবেন। বিষয়টি আবার বলছি, গবাদি পশুর রোগবালাই দমনে প্রতিষেধক টিকা, এ বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন এই যে বর্ষাকালে শেষ হলো, এখন আবার শরৎ আসলো, তো এই সময়টাই ভাদ্রের সময়টাই আমাদের আমাদের গোয়ালঘরগুলো তো অনেক নষ্ট হয়েছে, অনেক রকম ভাবে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন সেগুলোকে কিভাবে আমরা আবার নতুন করে গড়ে আমাদের যে পালিত গৃহপালিত যে পশু গবাদি পশু এদেরকে ভালো রাখতে পারবো,
2: যত্ন করণ যায়,
1: তার পরামর্শ আমরা শুনবো। তো চলো এখন একটা গান শুনি, গান শুনি, শিল্পী রোকসানা আক্তার লিজা এবং মোহাম্মদ মনিরুল ইসলাম, গীতিকার শাহ মোহাম্মদ সিরাজের, সুর করেছেন অশোক কুমার সরকার। চলো গানটা শুনে নিই।
2: আচ্ছা,

0: ভুনলামতো আমরা, হ্যাঁ ভালো ডিমে ভালো মাছের পোনা পাওয়া যাবে, এটা খুব সুন্দর করে তারা গানে গানে বললেন, খুব ভালো লাগলো শুনে। আর এই মাছ নিয়ে চলো এখন বিষয়টা শোনা যাক, এই সময়টায় মাছের খাদ্য ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত এটা নিয়ে বলেছেন কামরুন নাহার, তিনি হিসাব রক্ষণ কর্মকর্তা মৎস্য অধিদপ্তর, আমরা শুনি।
1: মাছের বেঁচে থাকা, বৃদ্ধি, ক্ষয়পূরণ, পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য মাছ যা গ্রহণ করে সেটাই খাদ্য। খাদ্য সাধারণত দুই ধরনের, প্রাকৃতিক খাদ্য এবং সম্পূরক খাদ্য। প্রাকৃতিক খাদ্য আবার দুই রকমের, ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন। সাধারণত পুকুর প্রস্তুতের সময় পুকুরে সার প্রয়োগ করতে হয়, এই সার প্রয়োগের ফলেই প্রাকৃতিক খাদ্য তৈরি হয়। সার প্রয়োগের ক্ষেত্রে যেমন আমরা ইউরিয়া দেই 200 গ্রাম, টিএসপি দিব 100 গ্রাম এবং এমপি দিব 20 গ্রাম। সম্পূরক খাদ্য হলো সেটাই, মাছের যদি স্বাভাবিক বৃদ্ধি আমরা চাই সেক্ষেত্রে প্রাকৃতিক খাবারের পাশাপাশি বাইরে থেকে যে খাবার পুকুরে প্রয়োগ করা হয় সেটাই হলো সম্পূরক খাদ্য, যেমন খৈল, কুড়া, ভুসি, নরম ও সবুজ ঘাস। খাদ্যের প্রয়োজনীয়তা কারণেই আমরা সাধারণত সম্পূরক খাদ্য দিয়ে থাকি। অধিক ঘনত্বে পোনা ও মাছ বাড়ার জন্য আমরা সম্পূরক খাদ্য ব্যবহার করি, পোনার বেঁচে হার বেড়ে যায়, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কম সময়ে অধিক মুনাফা পাওয়া যায়, এজন্যই আমরা সম্পূরক খাদ্য প্রয়োগ করে থাকি। সম্পূরক খাদ্যের উৎস হল গমের ভুসি, নরম ও সবুজ ঘাস এবং ফিশমিল, শুটকি মাছের গুড়া, চিংড়ি মাছের গুড়া, শামুক, রেশম গুটি ইত্যাদি। সম্পূরক খাদ্য আমরা প্রয়োগ করি মাছের অতিরিক্ত বৃদ্ধির জন্য, মাছের প্রাকৃতিক খাদ্যের অভাব পূরণের জন্য। আমরা মাছকে খাবার দিব মাছের মোট দেহ ওজনে শতকরা 3-5% এবং সাধারণত দিনে 2 বার। সম্পূরক খাদ্য যখন আমরা পুকুরে দিব তখন আমরা খৈল একটি পাত্রে 2 গুণ পানিতে ভিজিয়ে রাখতে হবে, পরের দিন সকালে কুড়া বা ভুসি মিলিয়ে বল আকারে তৈরি করে সেগুলো পুকুরের নির্দিষ্ট স্থানে প্রয়োগ করতে হবে। সম্পূরক খাদ্য আমরা যদি নিজেরা তৈরি করে দেই সেক্ষেত্রে আমরা বিভিন্ন উপাদান একসাথে মিলিয়ে আমরা পুকুরে প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে আমি 1 কেজি খাবার তৈরি করার বিভিন্ন পদ্ধতি বলছি। ফিশমিল 30%, সরিষার খৈল 40%, হাড় বা ঝিনুকের গুঁড়া 5%, চালের কুড়া 20%, আটা 5%, চিটাগুড় 4%।

0: ভিটামিন ও খনিজ লবণ 0.9%, ভিটামিন 0.1%, এভাবে আমরা পুরো 100% খাবার তৈরি করতে পারি। আসলে উল্লেখিত বিষয় যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা বলতে পারি মাছ চাষের পরিকল্পনা এভাবে গ্রহণ করে তা বাস্তবায়ন করলে বাংলাদেশ আরও মাছের সমৃদ্ধিতে এগিয়ে যাবে। এর ফলে একদিকে চাষি যেমন লাভবান হবে, তেমনি উৎপাদিত মাছ দিয়ে অনেকের আমিষের ঘাটতিও পূরণ হবে। তাই দেশের জন্য অবদান রাখার জন্য হলেও আমাদের মাছ চাষে মনোনিবেশ করা কর্তব্য, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে।
1: মিনি, ও মিনি, আরে কই গেলি রে মা? দেখ বাজার থেকে কত পদের মাছ আনছি। মিনির মা, মিনির মা, আস্তে আস্তে ঘর থেকে বাইর হও, মাছগুলো কুটান লাগবো তো।
2: আইতাছি আইতাছি, কি মাছ আনছেন?
1: হরেক রকম মাছ আনছি।
2: ও মমনা, দেখ তো তোর খালুজান কি বাজার আনছে। মাছগুলো রে কুলার মধ্যে ঢাইলা রাখ।
3: খালুজান, আপনি আবার গুড়া মাছ আনছেন? গুড়া মাছ কাটতে খুব কষ্ট হয়।
1: আরে দেখ, একদম তাজা পুটি মলা ঢেলা কাস্কি সকল পদের মাছ আনছি।
3: তাজা না মরা সেইটা কই নাই তো, বড় মাছ আনলে তাড়াতাড়ি কুটে নেওয়া যায়।
2: আপনি আইজু গুড়া মাছ আনছেন? এত গুড়া মাছ কাটবো কেডা?
4: হাফিজ ভাই বাড়ি আছেন নাকি?
1: জি বাড়ি আছি। আসেন ডাক্তার সাহেব, ভেতরে আসেন।
4: বাড়িতে এত কথা কিসের?
2: এই মাছ কাটা নিয়ে আমরা কথা কইতেছি।
4: ভাবি আপনার শরীর এখন কেমন? ঔষধপত্র ঠিক মতো খাইতেছেন তো?
2: ঔষধ তো খাইতেছি, কিন্তু আপনি যে কইছিলেন মাছ খাইতে সেই
4: কেন? হাফিজ ভাই বাজারে গেলেন, মাছ আনেন নাই?
1: আনছি তো, তাজা পুটি মলা ঢেলা কাস্কি দেখেন দেখেন, কেমন চকচক করতেছে।
2: ভাইজান, মিনির আব্বাই আনে শুধু গুড়া মাছ। গুড়া মাছ খাইতে আমার একদম ভাল লাগে না ভাইজান।
1: ডাক্তার সাহেব, আপনি আস্তে আস্তে যে কথা শুনছেন এটাই হলো বিষয়। বড় মাছ কিনলাম না কেন, গুড়া মাছ আনছি সেটা যেন আমার অপরাধ। আরে বড় মাছও কিনছি, কিন্তু বড় মাছের আর ছোট মাছের গুণাগুণ আকাশ পাতাল ফারাক।
3: আমার তো ব্যাবাক মাছই কাটতে হইব, শুরু কইরা দিলাম।
4: এই যে গুড়া মাছ, এইসবের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন, ক্যালসিয়াম আর ফসফরাস।
2: ভিটামিন এ আমাদের কোন কাজে লাগে ডাক্তার সাহেব?
4: ভিটামিন এ আমাদের চোখের জ্যোতি বাড়ায়।
2: আর ভিটামিন ডি আমাদের কোন কাজে লাগে?
4: ভিটামিন ডি খাইলে আমাদের হাড় শক্ত হয়।
3: তাইলে আমি গুড়া মাছ বেশি বেশি খামু, আমার শরীরের হাড় মনে হয় নরম।
1: ক্যালসিয়াম কি কাজে লাগে ডাক্তার ভাই?
4: এই যে আমাকে বয়স হইছে, হাড়ও ক্ষয় হইতেছে, এই ক্যালসিয়াম আমাদের হাড়ের ক্ষয়ক্ষতি পূরণ করে।
1: ও
3: কইলেন গুড়া মাছে আয়রন আছে, আয়রন মানে তো লোহা, লোহা কেমনে খামু?
4: আরে শোনো, এই আয়রন আমাদের রক্তে লোহিত কণিকা বৃদ্ধি করে, মানে রক্ত বাড়ায় আর কি। আর শরীরে ফসফরাসের চাহিদা গুড়া মাছ খেলে পূরণ হয়। ভাবির শরীরের ঘাটতি পূরণের জন্য গুড়া মাছ খাওয়া একান্ত প্রয়োজন।
1: ডাক্তার ভাই, আমি গুড়া মাছের উপকারিতা সম্পর্কে এই একটু একটু জানি, তাই আপনার মতো এত সুন্দর কইরা পরিবারের সকলরে বুঝাইতে পারি নাই।
2: এই জন্যই কি গুড়া মাছ বেশি বেশি কিনেন আপনি? এখন বুঝলাম, এইটা হইলো আসল মাছ। আজ আমি অনেক কিছু শিখলাম, গুড়া মাছের উপকারিতা সম্পর্কে জানলাম।
3: এখন গুড়া মাছ কোটার মজাই আলাদা। আমিও আজ থেকে গুড়া মাছ বেশি বেশি করে খাবো, আর আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াবো।
2: মিনির বাপ, আজ থেকে প্রতিদিন গুড়া মাছ আনবেন, আমি আর রাগ করুম না।
3: খালুজান, আমিও রাগ করুম না।
4: পুটি মলা ঢেলা কাস্কি এগুলো হইলো গুড়া মাছ, এটা সহজেই পাওয়া যায়।
1: হ ডাক্তার সাহেব, এই মাছ তো দেশের খাল বিল ডোবা নালায় সব জায়গায় পাওয়া যায়।
4: তাইলে আমরা সবল শরীর গঠনের জন্য এখন থেকে নিয়মিত কোন মাছ খাবো?
5: গুড়া মাছ বেশি বেশি খাবো।
4: হ্যাঁ,
6: তাহলে কি হলো, গুড়া মাছ বেশি বেশি খাইতে হবে,
7: এটা আমাদের শরীর সুস্থ রাখার জন্য
8: অনেক উপকার,
7: খুবই দরকারি।
6: তো যাই হোক, আজকে আমরা শুনলাম বিলাতি ধনিয়া চাষ নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান, শুনলাম কৃষি বিষয়ক গান, মাছের খাদ্য ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু ভালো পরামর্শও পেলাম আজকে, এবং সবশেষে গুড়া মাছের উপকারিতা নিয়ে শুনলাম।
7: এই যে মনে করো গুড়া মাছের কথা কয়, আবার সামনে আবার ধনিয়া পাতাও আছিল, দুইটা মিলে তো
8: অন্যরকম করলে
6: সুন্দর বলছে। আচ্ছা আগামীকাল থেকে মনে আছে তো, আগামীকাল কিন্তু ফোন ইন অনুষ্ঠান, আর বিষয় হচ্ছে গবাদি পশু রোগবালাই দমনে প্রতিষেধক টিকা। আগামীকালের অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের আসর শেষ করব। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি।
9: আচ্ছা চলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

আসসালামু আলাইকুম। সেনানু অভিমান বাহিনীর বীর সেনানি ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান শুরু করছি। আজ দুর্বারে শুনবেন ঝিলমিল পাঁচমিশালি গানের অনুষ্ঠান। প্রথমে এদেশের গান, এদেশ আমার সূর্যমুখী দিন সূর্যমুখী রাত। শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গীতিকার মুন্সী ওয়াদুদ, সুরকার মোহাম্মদ ইসহাক।

আমায় তুমি যত পারো অবহেলা করতে। আধুনিক গান শুনবেন অপু আমান ও জানিত আহমেদ ঝিলিকের কণ্ঠে। গানের কথা লিখেছেন জ্যোতির্ময় সেন, সুর করেছেন রিপন খান।

এবারে ছায়াছবির গান জলে জলে তারা। এই ছায়াছবির গান আপনারা শুনবেন যাই আমি যত দূরে মন থাকে তোর ঘরে, শিল্পী ইমরান ও কণা।

বিশ্বনানি ভাই বোনেরা দূরবারে আপনারা শুনছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব রবীন্দ্রসঙ্গীত, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। শিল্পী কাদের কিপ্রিয়া।

সৈনিক ভাই ও বোনেরা দুর্বারে পাঁচ মিশালি গান শুনছেন ঝিলমিল অনুষ্ঠানে। এবারে পল্লীগীতি শুনবেন নাসরিন আক্তার বিউটির কণ্ঠে। গানের কথা লিখেছেন ও সুর করেছেন শাহ আব্দুল করিম।

0: এই গানটির সাথে শেষ হল দুর্বারে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফেজ।
2: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার। এখন শুনবেন পবিত্র এশার নামাজের আজান।
4: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালাম আলাইকুম বাংলাদেশ বেতার, খেলাধুলার খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। অস্ট্রেলিয়ার ডারউইনে টেস্ট ক্রিকেটের ইতিহাসে রচিত হল এক নতুন অধ্যায়। স্বাগতিক অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো নয় উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বিশ্ব মিডিয়া এই ঐতিহাসিক জয়কে টেস্ট ক্রিকেটের অন্যতম বড় আপসেট এবং বাংলাদেশের ক্রিকেটের এক নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছে। আরও শুনুন প্রতিবেদনে।
1: ডারউইনের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের দুর্দান্ত পারফরম্যান্সে থমকে গেছে বিশ্ব ক্রিকেট। ডারউইনে এই ঐতিহাসিক প্রথম টেস্ট জয় নিয়ে বিশ্ব মিডিয়ায় আজ চলছে তুমুল প্রশংসা। আইসিসি তাদের অফিসিয়াল বার্তায় বলেছে, বাংলাদেশ ডারউইনে ঐতিহাসিক প্রথম টেস্ট জয় পেয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি স্পোর্টস লিখেছে, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে থ্রাশ করেছে এবং এটি তাদের 26 বছরের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, অস্ট্রেলিয়া অপমানিত, বাংলাদেশ ইতিহাস করেছে। রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, উজ্জ্বল বাংলাদেশ অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় পেল, ক্যামেরন গ্রিনের শতকও ব্যর্থ হল। আন্তর্জাতিক অন্যান্য শীর্ষ মিডিয়ার চোখও ছিল ডারউইনের এই ঐতিহাসিক লড়াইয়ে। স্কাই স্পোর্টস জানিয়েছে, দর্শকরা হতবাক, বাংলাদেশ ঐতিহাসিক নয় উইকেটের জয় নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার নিজস্ব ক্রিকেট .com.au লিখেছে, বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট থ্রাশিং উদযাপন করছে। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় পোর্টাল ESPN ক্রিক ইনফো উল্লেখ করেছে, মেহেদী হাসান মিরাজের 5 উইকেটের পর বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ট্রাম্প করেছে। এছাড়া ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়া তাদের শিরোনামে লিখেছে, ওজিরা লজ্জিত, মেনোরা ইতিহাস করেছে। উপমহাদেশের গণমাধ্যমগুলোতেও এই জয়ের ব্যাপক প্রভাব দেখা গেছে। পাকিস্তানের ডন পত্রিকার মতে, উজ্জ্বল বাংলাদেশ অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় পেল। ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু, স্পোর্টস স্টার, টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস তাদের শিরোনামে লিখেছে, টাইগাররা ডারউইনে ইতিহাস পুনর্লিখন করে অস্ট্রেলিয়াকে হতবাক করেছে এবং অস্ট্রেলিয়ান মাটিতে প্রথম টেস্ট জয় নিবন্ধন করেছে। বিশ্ব মিডিয়ার পাশাপাশি সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও ভাসিয়েছেন প্রশংসায়। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয় সত্যি অসাধারণ। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং গণমাধ্যমে স্বীকার করেছেন, বাংলাদেশের পেস, স্পিন ও ব্যাটিং এর পারফরম্যান্স ছিল অসাধারণ এবং তারা অস্ট্রেলিয়াকে সব বিভাগে আধিপত্য করেছে। এমন ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত দেশের ক্রিকেট আঙ্গনও। বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান এটিকে স্বপ্নের জয় বলে উল্লেখ করেছেন। আর বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রতিক্রিয়া জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় জয় সত্যি অসাধারণ। হাসান মাহমুদ, তানজিদ হাসান ও মেহেদী হাসান মিরাজের মতো তারকাদের কাঁধে ভর করে ডারউইনে যে জয়ের রূপকথা লেখা হল, তা কেবল একটি জয় নয়, বরং বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যাত্রায় এক উজ্জ্বল ও নতুন ভোরের সূচনা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে আগামী শনিবার বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় শেষ টেস্টে শুরু হবে। ম্যাকেতে বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হওয়ার কথা রয়েছে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। এদিকে টপ অ্যান্ড টি-20 ক্রিকেট সিরিজ আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হবে। 10-দিনব্যাপী এই টুর্নামেন্টে 9টি দল অংশ নেবে। আগামী শনিবার বাংলাদেশ হাই পারফরম্যান্স দল তাদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 2:30 খেলা শুরু হবে। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইরফান শুক্রের নেতৃত্বে ইতিমধ্যে 15 সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের নাম ঘোষণা করেছে। গড়ে প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ভারত 178 রানে এগিয়ে রয়েছে। আজ তৃতীয় দিনে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে খেলতে নেমে দিন শেষে সবকটি উইকেট হারিয়ে 284 রান করেছে। এর আগে ভারত 462 রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:30 চতুর্থ দিনে খেলা শুরু হবে। চলতি মাসের 23 তারিখে কলম্বোয় দুই দলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্টে শুরু হবে। আগামী বুধবার স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে 3 ম্যাচ টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে। লিডসে বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলা শুরু হবে। দু দলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্টে লর্ডসে এবং আগামী মাসে 9 তারিখে বার্মিংহামে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপ এবং জাপানের আইসি নাগোয়ায় এশিয়ান গেমসে অংশ নিতে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ 15 সদস্যের দল ঘোষণা করেছে। এশিয়া কাপ আগামী 28 আগস্টে শুরু হয়ে 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। উল্লেখ্য, এশিয়া কাপ শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়ান গেমসে অংশ নিতে সরাসরি জাপান যাবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: নিজেদের সামর্থ্য ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে পরিকল্পিতভাবে সন্তান গ্রহণ করাই হল পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা হল সঠিক সময় জন্ম নিয়ন্ত্রণ ও অন্যান্য পদ্ধতির যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ। মায়ের বয়স অন্তত 20 বছর না হওয়া পর্যন্ত অপেক্ষা করলে সন্তানের স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য ভালো থাকে, মাতৃত্ব সংক্রান্ত মৃত্যুর হার কমে আসে এবং পরিকল্পিত সন্তান বেশি মেধাবী ও স্বাস্থ্যবান হয়ে থাকে। এছাড়াও স্বামী ও স্ত্রীর শারীরিক ও মানসিক চাপ কমায়। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ আমাদের নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসারে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আপনারা ভালো থাকেন সেটাই আমাদের কাম্য, আপনাদের সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায় সব সময়। প্রিয় শ্রোতা, প্রথমেই রয়েছে আপনাদের জন্য গুণীজনের কথা। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন জান্নাতুল ফেরদৌসী লিসা।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ গুণীজনের কথায়। গুণীজনের কথায় নিয়মিত যারা যুক্ত থাকেন, যারা আমাদের শুনছেন, যারা দেখছেন, সকলেই জানেন সবসময় একজন গুণী মানুষ, একজন নন্দিত মানুষ আমাদের সাথে সবসময় স্টুডিওতে যুক্ত থাকেন। সেই ধারাবাহিকতায় আজও একজন গুণী মানুষ আছেন স্টুডিওতে। এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সাথে গুণীজনের কথায় একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত গীতিকবি কবুর বকুল। স্বাগত আপনাকে।
2: ধন্যবাদ।
1: খুব ভালো লাগছে আপনাকে আমাদের এই আয়োজনে পেয়ে। আর জানি যে যেই সময়গুলো অনেক প্রিয় হয়, প্রিয় মানুষগুলো যখন সামনে থাকে সেই সময়টা খুব দ্রুত চলে যায়, তাই দ্রুত চলে যেতে চাই যে চাঁদপুরে, যেখানে আপনার বেড়ে ওঠা, যেই মানুষটাকে মুগ্ধ হয়ে যার সৃষ্টিগুলো আমরা দেখি, শুনি, জানি, সেই মানুষটার বেড়ে ওঠা শৈশবে সেই জায়গাটা কেমন ছিল? আসলে
2: শৈশবের স্মৃতিগুলো তো সবসময় জলজলে এবং এটা হলো টাটকা সবজির মতো আর কি। শৈশবের স্মৃতিগুলো এমন যে এটা আসলে কখনো পুরনো হয় না, এবং সবসময় মনে হয় যে শৈশবের স্মৃতিতে যদি ফিরে যেতে পারতাম, কারণ সেই সময়গুলো প্রত্যেকটা সময়ই কিন্তু আমার কাছে খুবই বেশি স্মরণীয়, খুবই বেশি আনন্দবহুল, খুবই বেশি প্রাণোজ্জ্বল আর কি।
1: এই যে বহুমাত্রিক গুণ আপনার মধ্যে, বললাম একজন গীতিকবির কথা, কিন্তু আপনি সাংবাদিকতার সাথে আছেন, আপনি নিজে সুর করেন, লিখেন, গান এবং আবৃত্তির সাথেও আপনি যুক্ত ছিলেন, তো এত কিছু একটা মানুষের মধ্যে সবকিছুই যে সৃষ্টি, তো এই জায়গাটা যে পিছন থেকে থাকে না, পরিবারে কেউ একজন যাকে দেখে অনুপ্রাণিত হওয়া বা যিনি সামনে এগিয়ে দেন,
2: অনুপ্রাণিত ব্যাপার কবিতা লেখার পাশাপাশি আস্তে আস্তে হয়তো গান লেখার একটা চেষ্টা করেছিলাম, চেষ্টা থেকেই পরে এটা যে শখ থেকে পরে এটা যে একদম পেশাদার একজন গীতিকবি হয়ে যাব, এটা আমার আসলে ভাবনায় ছিল না। পাশাপাশি আমার একটা নাট্য দল ছিল, মঞ্চেও কাজ করেছি, আবৃত্তি সংগঠন ছিল সাউনিক, তারপর বাস্কেটবল খেলতাম, আমি ন্যাশনাল খেলোয়াড় ছিলাম বাস্কেটবলে। এগুলো করতে করতে কিন্তু আসলে অনেক কিছুই করার মধ্যে দিয়ে যেটা হয়েছে যে পরবর্তীতে যখন 1988 সালে আমার লেখা প্রথম গান আয়ুব বাচ্চু গাইলেন, তখন থেকেই আমি একটা আমার অ্যালবামে যখন গান বেরিয়ে গেল, তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমাকে যে কোনো একটা কিছু করতে হবে। তখন আমি স্টেজে অলরেডি গান করি, আমার লেখা সুর করা গানই আমি স্টেজে গাই। তো সেখান থেকে আমি বেরিয়ে এসে আমার মনে হলো যে গান লেখাটা হয়তো আমাকে দিয়ে হতে পারে, সেই জন্য আমি গান লেখার প্রতি ঝুঁকে গেলাম বেশি, অন্যান্য দিকগুলো একটু গৌণ হয়ে গেল। এবং একদম যে সেগুলো ছেড়ে দিয়েছি তা না, সেই অনুশীলনটা ছিল বলেই হয়তো এখন আমি গীতিকবি হিসেবে খুবই সবার কাছে পরিচিত, কিন্তু পাশাপাশি আমি সুর করি, প্রচুর গান সুর করেছি, বড় বড় সিঙ্গাররা আমার গান গেয়েছেন, চলচ্চিত্রেও আমি আমার লেখার পাশাপাশি আমি সুর করেছি, ইভেন বাংলাদেশ বেতারেও কিন্তু আমি তালিকাভুক্ত সুরকার, গীতিকার তো বটেই। তো এই এখন যে পর্যায়ে আছে সেটা আমি একজন গীতিকবি হিসেবে পরিচিত দিয়ে স্বচ্ছন্দ বোধ করি।
1: আর এই যে এত সৃষ্টি, প্রতিটা দৃষ্টির পিছনেই তো কিছু গল্প থাকে, এক একটা সময় থাকে, এই মুহূর্তে যদি কোনো একটা স্মৃতি আমাদের সাথে ভাগাভাগি করে নেন।
2: গান লিখতে গিয়ে তো অনেক রকমই ঘটনা ঘটেছে বা স্মরণীয় মুহূর্ত আমি আমার তৈরি হয়েছে, তো বলতে গেলে তো আসলে কোনটা রেখে কোনটা বলি সেটা তো একটা ব্যাপার আছে। গান নিয়ে একদম স্পেসিফিক স্মরণীয় ঘটনা, তাহলে আমি বলি যে গানের কথা যে কখনো কখনো সত্যি হয়ে যায় সেটা কিন্তু আমার বেলায় ঘটেছে। প্রয়াত নায়ক মান্না, তার মনের সাথে যুদ্ধ ছবির একটি গান লেখার ব্যাপারটাই আমার কাছে মনে হয়েছে যে খুব স্মরণীয় একটি আমার স্মৃতি, কারণ গানের কথা কখনো কখনো যে সত্যি হয়ে যায় সেটা এই বেলায় ঘটেছে। সেটা কেমন? সেটা মনের সাথে যুদ্ধ ছবির আসবার কালে আসলাম একা, এই গানটি জেমস গিয়েছিলেন, তখন পর্যন্ত চলচ্চিত্রে জেমস কোনো গান প্লেব্যাক করেননি। তো মান্না ভাই আমাকে ধরলেন যে বকুল ভাই আমার আমার এই ছবিতে একটা গান প্রয়োজন, যেটা আমার ইচ্ছে জেমস গাইবেন, যেটা আপনি ছাড়া সম্ভব না, জেমস ভাইকে কেউ রাজি করাতে পারবেন, আপনি পারবেন। তা আমি পরবর্তীতে জেমস ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু তিনি সরাসরি না বলে দেন। যাই হোক, তাকে আমি অনেক কনভিন্স করলাম, আমার সঙ্গে যেহেতু আমার ভালো সখ্য ছিল এবং আমাকে পছন্দ করতেন ভীষণ, তো তিনি রাজি হলেন দুইটা শর্তে, যে আমার গান পছন্দ হতে হবে আর হলো 3 লক্ষ টাকা দিতে হবে। এবং তিনি বললেন যে তুই বলেছিস বলে আমি গান করব, কিন্তু এই দুইটা শর্ত যদি হয় তাহলে আমি করবো। যাই হোক, পরবর্তীতে নানান চেষ্টা তদবির করে মান্না ভাই তো কোনোভাবেই তখন 3 লক্ষ টাকা শুনে তিনি পিছিয়ে গেলেন, যে আমার একটা ছবির গান করতেই তো 3 লক্ষ টাকা হয়ে যায় সবগুলো গান করতে। তো সেই জায়গায় তিনি একটা গানের জন্য 3 লক্ষ টাকা, তাও তার রেমুনারেশন চেয়েছেন। তো যাই হোক, পরবর্তীতে আমি বলেছি যে জেমস ভাই তো কোনোভাবেই 3 লক্ষ টাকার নিচে করবেই না, 1 টাকা কম হলেও করবেন না। তো ফাইনালি মান্না ভাই রাজি হলেন এবং আমরা অনেকদিন সময় দিয়ে গান করলাম। আমি এর আগে মান্না ভাইকে বললাম, মান্না ভাই ছবির গান তো ঠিক আছে, জেমস ভাই রাজি হয়েছেন, কিন্তু গানের সিকোয়েন্সটা কি, মানে আমি কোন সিকোয়েন্সে গানটা লিখবো, আমার তো গল্পটা জানতে হবে। তিনি বললেন যে আমার কোনো সিকোয়েন্স নাই, আপনি যেটা লিখে দিবেন সেটাই আমার সিকোয়েন্স, সেটাকে আমি সিকোয়েন্স বানিয়ে ফেলবো, আপনি আমার জেমসের গান করে দিবেন। এই তখন আমরা সিটিং এ বসে কয়েকটা সিটিং দিয়েছিলাম, বেশ অনেকগুলো গানের মুখ লেখা হয়েছিল, উনি পছন্দ করেনি করেনি করেনি, ফাইনালি এই গানটি আসবার কালে আসলাম একা, আমি সামনে বসে ফ্রি হ্যান্ডে এই গানটা লিখলাম, কারণ মাথায় কোনো সিকোয়েন্স নেই। আমি মাথায় যে ভাবনাটা আসছে, যে পৃথিবীতে তো মানুষ আসে তারপরে একদিন চলে যায়, তো কিন্তু পৃথিবীটা একটা জেলের মতোই, তো আমি ওই আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেইলা কি দেখলা, মন বলে দুনিয়াদারি ঝকমারি এক খেল, পৃথিবীটা মানুষেরই দুদিনের এক জেল। এই গান লিখলাম, গান রেকর্ড হলো, মান্না ভাই গান এসে শুনে মান্না ভাই জেমস ভাইকে জড়িয়ে ধরে বললেন আমি তো এই গানটাই চেয়েছিলাম। তারপরে গানের রেকর্ডিং হলো এবং আমরা ছবির সিকোয়েন্সে দেখি যে মান্না ভাই মারা গেছেন, তার লাশ কবরে শোয়ানো হচ্ছে, সিকোয়েন্সটাও এরকমই ছিল। এবং ছবিটি মুক্তির 28 দিন বা এরকম 25 দিনের মাথায় মান্না ভাই পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং সমস্ত চ্যানেলে তখন মান্না ভাইয়ের মৃত্যু সংবাদ যাচ্ছে এবং এই গানটি প্লে করছিল। তো এই গানটি মানে তখন ব্যাপারটা এমন হলো যে আমি তো মনের অজান্তেই গানের কথা লিখেছিলাম, কিন্তু সেটা যে সত্যি হয়ে যাবে এটা তো আমি ভাবনায় আসেনি। এবং তখন আমি একটা লেখা লিখেছিলাম যে টাকা দিয়ে মৃত্যুর গান কিনে নিয়ে গেলেন, তো গানের কথাও কখনো কখনো যে সত্যি হয়ে যায়, এটা আমার এই গানটি যদি এরকম ঘটনা না ঘটতো তাহলে আমার বিশ্বাস হতো না।
1: গান তো জীবনের কথা বলে, আমাদের জীবন থেকে নিয়ে। তো এবার একটু যেতে চাই আপনার যুগল জীবনে, যে একসাথে একই ছাদের নিচে দুজন মানুষ আছেন এবং একই জায়গার সমমনা দুজন মানুষ, আমাদের আরেকজন গুণী প্রিয় শিল্পী দিনাজ জাহান মুন্নি। এই যে যাপিত জীবনটা কি সুরের মতো?
2: সুরের মতো তো বটেই, কারণ যেহেতু দুজনই একই অঙ্গনে, আমি লিখি ও গায়, তো সেই জায়গায় তো একটা সম্মিলন ঘটেছেই বটে। তবে কাজটা খুব সহজ হয়েছে এই জন্য যে একই অঙ্গনে হওয়াতে বোঝাপড়াটা হয়। আমি মনে করি প্রত্যেকেরই এটা হয়তো আমাদের বেলায় এরকম একই অঙ্গনে হওয়াতে বোঝাপড়াটা ভালো। আমি সবসময় কম্প্রোমাইজ অ্যান্ড স্যাক্রিফাইস দুটো শব্দ নিয়ে চলি, তো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষই যদি স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ দুটো শব্দ নিয়ে চলে, তাহলে আমার মনে হয় তার জীবনযাত্রায় কোনো বিঘ্নতা বা বাধা আসার কথা না।
1: একদমই তাই, এবং সন্তানরাও ভালো গাচ্ছে তারা, এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা যতটুকু দেখতে পারি জানি।

0: দুজনই আমরা কখনো ওদেরকে বলিনি এই তোমাকে গান গাইতে হবে বা হারমোনিয়াম নিয়ে বসো, কখনোই বলিনি। কিন্তু কোনো একটা সকালে দেখলাম যে আমার বড় মেয়ে ভালো গান করছে, তারপর কিছুদিন পরে আবার দেখলাম ছোট মেয়েও করছে, তো ওরা ওদের স্বাধীনভাবেই করছে, আমরা কখনো কোনো ব্যাপারে ফোর্স করি না, ওদের মনে হলে করে।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল সবসময় সচেতনতার কথা বলে এবং আপনাদের মতো মানুষদের কাছ থেকে যদি কিছু কথা শোনে সেই কথাটাকে তারা জীবনের উপরে তার আরোপিত ভেবে না এবং ভালোবেসে সেগুলোকে মানতে চেষ্টা করে। তো যদি কিছু বলতেন,
0: বাবা মা যারা আছেন তাদের সন্তান ঘর থেকে যখন বাইরে যায় বা পড়াশোনার জন্য ইউনিভার্সিটি স্কুল কলেজে যাচ্ছে, আপনারা একটু খেয়াল রাখবেন যে সন্তান যেন বিপথে না যায়, তারা কাদের সঙ্গে মিশছে, উঠা বসা করছে সেই ব্যাপারে একটু দেখে রাখা, এটা একটা, কোনো ব্যাপারে ফোর্স না করা। আর আমি বলবো যে সবসময় বাবা মাদের উচিত যে তারা সবসময় মনে প্রাণে এটা ধারণ করুক যে আমার সন্তান যেন একজন ভালো মানুষ হয়। তরুণ প্রজন্মের কাছে আমার বলার আছে যে সেটা আমরা সবাই সবসময় বলি, মাদককে না বলি, আমরা সবসময় মিথ্যাকে না বলি, আমরা সবসময় আমাদের দেশটাকে ভালোবাসি, আমাদের দেশের জন্য আমরা সবাই অন্তত লেখাপড়া করে হোক যেভাবে হোক আমরা দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই যেন আমাদের ব্রত থাকে, আমরা সবাই বাংলাদেশের বিজয় দেখতে চাই।
1: অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আসলেই তাই, আমরা সবসময় বিজয় দেখতে চাই, আমরা দেশকে ভালোবাসি, আর এই দেশের মাটিতে দাঁড়িয়ে আমরা বাংলা ভাষায় যে মা ডাকটা দিতে পারছি, বিজয়ের কথা বলতে পারছি, সেই বিজয় কিন্তু আমাদের সকলের এবং সেটা কিন্তু আমাদের রক্ষা করতে হবে। এবং আমাদের অতিথির সাথে গলা মিলিয়ে বলতে চাই যে আমাদের প্রত্যেকটি পরিবার থেকে আমরা বাবা মারা যদি মানবিক মানুষ হওয়ার জন্য, সত্যিকারের মানুষ হওয়ার জন্য আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখি, সব ঘর থেকেই যদি এরকম হয় তাহলে কিন্তু পুরো বাংলাদেশটাই মানবিক মানুষে ভরে যাবে এবং যেই বাংলাদেশ আমরা দেখতে চাই, যেই পথে আমরা হাঁটছি সেটা কিন্তু সম্ভব হবে।
2: গুরুজনের কথা শুনলেন। প্রিয় শ্রোতা, জনসংখ্যা সমস্যা আমাদের দেশের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তবে তার মধ্যে বাল্যবিবাহ ও বহুবিবাহ অন্যতম। প্রত্যেককে সচেতন হয়ে সরকারের পাশাপাশি নিজেদেরকেও বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে জনসংখ্যা বিষয়ক গান, শিল্পী রাজীব দাস ও রাজিয়া মুক্তি।

0: শুনছিলেন জনসংখ্যা বিষয়ক গান। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠান আপনারা শুনছেন বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে। এবারে রয়েছে আপনাদের জন্য একটি বেতার কার্টুন।
1: আমিও তোমার লগে বাজারে যাবো। বাজান,
2: বাজারে যাওয়ার কাম নাই হাসান, ঘরে বসে আমার কাছে পড়ো, আমি তোমার খাতা মিছিল আনি দিমু।
1: আমারে না নিলে আমি পড়ু না, আমারও তোমার লগে নিয়ে যাও বাজান, আমারে নিয়ে যাও।
2: চুপ, এই জন্য বেশি আল্লাহ দিতে নাই। কই হাসানের মা, তোমার পড়ার শাসন করো, মাথায় উঠছে?
1: বাজানে আমারে নিল না মা, আমি পড়ুম না, আমি স্কুলেও যাবো না, কেন আমারে নিল না মা?

0: রশিদ ভাই,
1: বাজারে আইসা আমার দোকানে চা খাইবেলা?
2: দাও দেখি এক কাপসা। এ কি দোকানে তোমার মাইয়া ময়না রাখছ কেন?
1: আবদার ধরল তো যে বাজার তোমার লগে দোকানে যাবো, তাই নিয়ে আইলাম। তার তাতেই কি মহা খুশি। কইলাম, মা দোকানে কেমনে পড়বা? মাইয়া আমার সাথে এক বই খাতা নিয়ে আসছে।
2: ছোট মাইয়া কইলি আনতয় এইখানে জানে না।
1: রশিদ ভাই, বাচ্চা গোমনটা হইলো মনের লাহান, রাগ করলে কচি মনে দাগ পড়ে। বাচ্চা গমনের বিকাশের জন্য ওগো আদর দরকার, ওগোর সব কাজে উৎসাহ দেওয়া উচিত, ওগোর কোনো কথা না করতে নাই। দেখো রশিদ ভাই, আমার মায়ের দিকে চাইয়া দেখো, আপন মনে লিখতেছে।
0: কি গো মা, আরো লেখবা?
1: দেখলা রশিদ ভাই, মাইয়া একেবারে মাথায় উঠায় না, লেখতেছে তো লেখতেছে। রাগ করলে মাইয়ারই আনন্দ থাকতো না। কি হইল রশিদ ভাই, একেবারে চুপ হয়ে গেলা, কি যেন ভাবতাছো?
2: হ্যাঁ শহীদ ভাই, আমার একটা ভুল হয়ে গেছে। আমি
1: আরে আরে যাও কই, আর শোনো, সইলেই গেল।
2: হাসান বাবা, হাসান এই যে বাবা।
3: আমি তোমার লই কথা কম না বাজান
2: বাজান, আমি তো বাজারে যাই নাই, তোমার সাথে নিমি বললা ফিরে আইলাম।
3: সত্য কইতেছ বাজান?
2: হ্যাঁ সত্যি, কাপড় পরো।
3: মা মা বাজানে আমার বাজারে নিয়ে যাবে, আমার কাপড় দাও।
1: কি ব্যাপার রশিদ ভাই, হুট করে চলে গেলা, এখন দিয়ে আবার পোলারে লয় করে নিয়ে আইসো?
2: ছেলে আমার সাথে বাজারে আইতে চাইছিল, দমক দিয়া ওর মার কাছে পড়তে কইলাম, নিজের ভুল তোমার কাছে বুঝলাম।
1: চাচা কি কিনলা? খাতা বই পেন্সিল, এইটা আবার কি?
3: কাঠের ব্লক।
1: কাঠের ব্লক? তো কাঠের ব্লক দিয়ে কি করবা, খেলবা?
3: নাচ আছে, এইসব ব্লক দিয়ে অনেক ধরনের বাড়ি বানানো যায়। আমি বড় হইয়া বাড়ি বানামু, আমি ইঞ্জিনিয়ার হমু।
1: এইটা একটা কামের মতো কথা কইছো বাবা, তুমি ইঞ্জিনিয়ার হইবা। বুঝদা রশিদ ভাই, কেন বাচ্চাকে উৎসাহ দিতে হয়? বাচ্চাকে শরীর স্বাস্থ্যের জন্য যেমন খেলাধুলা দরকার, তেমনি দরকার ওগো মনের বিকাশের জন্য কাজে উৎসাহ দেওয়া। অগর ইচ্ছায় কোনো সময় না করতে নাই, অগো মনটা দই না গেলে কোনো কোনো বাচ্চা জেদি হয়, নিজের কাজে হতাশ হয়, কখনো ভালো কাজে উৎসাহ থাকে না, মনোযোগ নষ্ট হয়ে যায়।
2: আর কই তো না শহীদ ভাই, তার প্রমাণ তো আইজি পাইছি আমি। এখন থেকে বাচ্চাকে সবকিছুতেই হ্যাঁ বলুম, না কোনদিনই না।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, বেতার কার্টুনটি শুনলেন। বন্ধুরা, বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সচেতন থাকুন, ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করবেন। আজকের সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফরজানা ইয়াসমিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম, জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকারের বড় সাফল্য। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে বললেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। সরকারের 180 দিনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। চলতি বছরে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণমাধ্যমের আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ঢাকা। ভারতে একটি হোটেলে অগ্নিকাণ্ডে এবং একটি মন্দিরে পদদলিত হয়ে নিহত অন্তত 15। এবং ডারউইনে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের উচ্ছ্বসিত প্রশংসা আন্তর্জাতিক গণমাধ্যমের। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে। তিনি আজ সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাস বা 180 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এক বিশেষ মত বিনিময় সভায় সরকারের গত 6 মাসের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনকালে এই কথা বলেন। মাহদি আমিন বলেন এই 180 দিনের যাত্রায় জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই সরকারের বড় সাফল্য। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাস পূর্ণ হল। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিদস বিজয়ের পর 17 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে শাপলা হলে আয়োজন করা হয় বিশেষ মত বিনিময় সভা। এখানে সরকারের গত 6 মাসের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন ও আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন ভোট গ্রহণের পরপরই সরকারের নির্বাচনী ইশতেহার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030, বিএনপির 27 দফা এবং যুগপত আন্দোলনের 31 দফার আলোকে কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়।
3: আমরা দেখেছি কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, প্রবাসীদের ক্ষমতায়নের জন্য প্রবাসী কার্ড, দেশ জুড়ে প্রতিটি জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ। আমরা দেখেছি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক এবং বৌদ্ধ অধ্যক্ষদের জন্য সম্মানী প্রদান এবং দেশ জুড়ে শহীদ কেসে জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, তার প্রতিটা সরকার গঠনের পর দ্রুততম সময়ে বাস্তবায়ন শুরু হয়েছে।
2: এই মতবিনিময় সভায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান।
3: নোট অফ দিসেন বাদ দিয়ে জুলাই সনদে আর যা যা আছে সবকিছু বিএনপি বাস্তবায়ন করবে। এর মধ্যে একটা বড় আলোচনা হচ্ছে সংবিধান সংশোধন নিয়ে। আপনারা জানেন এটার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে, ওইটার প্রথম বৈঠক হয়েছে এবং এটা চলমান থাকবে।
2: আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সরকার নতুন কিছু করার চেষ্টা করছে।
4: এই ধ্বংসস্তূপকে আগে আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করার উপযোগী করার একটা দায়িত্ব আমাদের ঘাড়ে পড়ে আছে। ফলে আমাদের পুরো পরিকল্পনাটা কি ধ্বংসস্তূপকে পরিকল্পনা মাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়ার জন্য প্রথম দিকের একটি পর্ব আমরা এখন অতিক্রম করছি।
2: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, সরকার কৃষি ও স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ খাতকে গুরুত্ব দিয়ে কাজ করছে।
5: প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ উন্নয়নের যে গতি সেখানে তো অনেকটা বাধা হয়, কিন্তু সেই বাধা থাকার পরও সেটাকে অতিক্রম করে এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছে।
2: সভায় অন্যান্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সহ প্রেস উইং এর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকারের 180 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন। বিগত সরকারের রেখে যাওয়া দীর্ঘদিনের গ্যাস জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার টেকসই ও সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে এই সংকট উত্তরণে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আভিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে এই আমন্ত্রণপত্র তুলে দেন। এই সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশ বান্ধব বিন্যা ঘাসের ব্যবহার নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিন্যা ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড মোহাম্মদ শরীফুল ইসলাম। ঠিক কোন কোন প্রকল্পে এই ঘাসের ব্যবহার করা যেতে পারে তা আরও বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরের নেতৃত্বে প্রস্তাবক ড মোহাম্মদ শরীফুল ইসলামকে অন্তর্ভুক্ত করে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার চলতি বছরেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে। তিনি আজ রাজধানীর সচিবালয়ে বিচার বিভাগীয় বেতন কাঠামো পর্যালোচনা বৈঠকের পর এই কথা বলেন। অর্থমন্ত্রী আভাস দেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হলে তা জনসম্মুখে তুলে ধরা হবে বলেও জানান তিনি। বাণিজ্য শিল্প এবং বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের বস্ত্র পাট খাতের উন্নয়নে শিল্প, একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি আজ রাজধানী ঢাকার জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে চীনের জেজিয়াং সাইটেক ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত সিম্পোজিয়ামে এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের জেজিয়াং সাইটেক ইউনিভার্সিটির মতো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিগত সক্ষমতা আরও উন্নত করার সুযোগ রয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে গণ আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত গণমাধ্যম, গণ আকাঙ্ক্ষা ও জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক এক সেমিনারে এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বিটিভি ও বেতারের মূল কাঠামো গড়ে উঠেছিল ইন্টারনেট ও স্মার্ট ডিভাইস যুগের পূর্বে। গণ আকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই সকল গণমাধ্যমে সঠিকভাবে রূপান্তরের জন্য বিশেষজ্ঞদের জ্ঞান, লাক্সই প্রযুক্তি এবং দক্ষতার সুসংহত প্রয়োগ ঘটানো জরুরি বলেও জানান তিনি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মধ্যে ভারত থেকে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। চিফ প্রসিকিউটর আরও বলেন, এ ব্যাপারে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন মামলায় রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে উভয় পক্ষের যুক্তি শুনানি হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম সার্ককে পুনরুজ্জীবিত করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আজ রাজধানীতে তার মন্ত্রণালয়ে সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে বৈঠককালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। আঞ্চলিক জোটকে পুনরুজ্জীবিত করতে টেকসই রাজনৈতিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক উদ্যোগ এবং অংশীজনের কার্যকর অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তার মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর সংস্থায় পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা হবে। তিনি আজ তার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থা প্রতিষ্ঠানগুলোতে সৌর বিদ্যুতের ব্যবহার সংক্রান্ত এক পর্যালোচনা সভায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পরবর্তী ধাপে অন্যান্য সরকারি দপ্তরেও সৌর বিদ্যুতের ব্যবহার চালুর উদ্যোগ নেওয়া হবে। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী জানান, ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণে পৃথক বিধিমালা প্রণয়নের কাজ চলছে। দেশে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১৫তে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ডাকসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করেছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজেই বিভিন্ন সেবা নিতে পারবেন। বিস্তারিত শুনুন আল ইমরান সীমান্তের প্রতিবেদনে।
6: ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে আনুষ্ঠানিকভাবে ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস কার্যক্রম চালু হয়েছে। সম্প্রতি রাজধানীর ডাক অধিদপ্তরের সভাকক্ষে এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সরকারের নির্বাচনী ইস্তেহার ও ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হয়েছে। এর ফলে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় ডাক সামগ্রী, পার্সেল ও ই কমার্স পণ্যের পিক আপ, বুকিং ও প্রসেসিং সেবা পাবে সবাই। এ বিষয়ে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাকির হাসান নূর বাংলাদেশ বেতারকে বলেন, প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে ৪টি এবং ঢাকার বাইরে ৪টি ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। পরবর্তীতে দেশজুড়ে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
7: ফ্র্যাঞ্চাইজি আসলে আমরা এখন জাস্ট পাইলটিং করতেছি। আমরা ৮টা জায়গায় চালু করে আসলে একটু টেস্ট কেস করব। কয়েকদিন টেস্ট করার পরে যখন এটা স্ট্রং হয়ে যাবে তখন আমরা সারা বাংলাদেশে দিয়ে দেব। টুকটাক ভাবে টেস্টিং কেসে আমরা একটু আনইভেন পণ্য নিয়ে দেখেছি, তো দেখলাম যে এখনো আমরা উই আর নট রেডি টু ক্যারি লাইক মোটরসাইকেল, বাইসাইকেল, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি, ভবিষ্যতে হয়তো বা এগুলো অ্যাড হবে।
6: জনগণ ও উদ্যোক্তাদের মধ্যে ফ্রাঞ্চাইজি পোস্ট অফিসের সুবিধা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে পারলে আরও উদ্যোক্তা এ কার্যক্রমে যুক্ত হবেন বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের পূর্বাঞ্চলে পৃথক দুটি দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৮ জন নিহত এবং বিহার রাজ্যের লক্ষ্মীসরাই জেলার অশোকধাম মন্দিরে পদদলিত হয়ে ৭ জন নিহত হয়েছে।
9: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সমঝোতা স্মারকের সময়সীমা আজ শেষ হয়ে যাওয়ায় ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি ইরানের পারমাণবিক অস্ত্র না থাকার দাবিও পুনর্ব্যক্ত করেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, যুক্তরাষ্ট্র শর্ত লঙ্ঘন করায় সময়সীমাটি অর্থহীন হয়ে পড়েছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টেস্ট ক্রিকেটের ইতিহাসে রচিত হয়েছে এক নতুন অধ্যায়। স্বাগতিক অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো 9 উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বিশ্ব মিডিয়া এই ঐতিহাসিক জয়কে টেস্ট ক্রিকেটের অন্যতম বড় আপসেট এবং বাংলাদেশের ক্রিকেটের এক নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছে। আরও শুনুন প্রতিবেদনে।
10: ডারউইনের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের দুর্দান্ত পারফরম্যান্সে থমকে গেছে বিশ্ব ক্রিকেট। ডারউইনে এই ঐতিহাসিক প্রথম টেস্ট জয় নিয়ে বিশ্ব মিডিয়ায় আজ চলছে তুমুল প্রশংসা। আইসিসি তাদের অফিসিয়াল বার্তায় বলেছে, বাংলাদেশ ডারউইনে ঐতিহাসিক প্রথম টেস্ট জয় পেয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি স্পোর্টস লিখেছে, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে থ্রাশ করেছে এবং এটি তাদের 26 বছরের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, অস্ট্রেলিয়া অপমানিত, বাংলাদেশ ইতিহাস করেছে। রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, উজ্জ্বল বাংলাদেশ অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় পেল, ক্যামেরন গ্রিনের শতকও ব্যর্থ হল। আন্তর্জাতিক অন্যান্য শীর্ষ মিডিয়ার চোখ ছিল ডারউইনের এই ঐতিহাসিক লড়াইয়ে। স্কাই স্পোর্টস জানিয়েছে, দর্শকরা হতবাক, বাংলাদেশ ঐতিহাসিক 9 উইকেটের জয় নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার নিজস্ব ক্রিকেট .com.au লিখেছে, বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট থ্রাশিং উদযাপন করছে। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় পোর্টাল ESPN ক্রিক ইনফো উল্লেখ করেছে, মেহেদী হাসান মিরাজের 5 উইকেটের পর বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ট্রাম্প করেছে। এছাড়া ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়া তাদের শিরোনামে লিখেছে, ওজিরা লজ্জিত, মেনোরা ইতিহাস করেছে। উপমহাদেশের গণমাধ্যমগুলোতেও এই জয়ের ব্যাপক প্রভাব দেখা গেছে। পাকিস্তানের ডন পত্রিকার মতে, উজ্জ্বল বাংলাদেশ অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় পেল। ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু, স্পোর্টস স্টার, টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস তাদের শিরোনামে লিখেছে, টাইগাররা ডারউইনে ইতিহাস পুনর্লিখন করে অস্ট্রেলিয়াকে হতবাক করেছে এবং অস্ট্রেলিয়ান মাটিতে প্রথম টেস্ট জয় নিবন্ধন করেছে। বিশ্ব মিডিয়ার পাশাপাশি সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও ভাসিয়েছেন প্রশংসায়। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয় সত্যি অসাধারণ। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং গণমাধ্যমে স্বীকার করেছেন, বাংলাদেশের পেস, স্পিন ও ব্যাটিং এর পারফরম্যান্স ছিল অসাধারণ এবং তারা অস্ট্রেলিয়াকে সব বিভাগে আধিপত্য করেছে। এমন ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত দেশের ক্রিকেট আঙ্গনও। বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান এটিকে স্বপ্নের জয় বলে উল্লেখ করেছেন। আর বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রতিক্রিয়া জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় জয় সত্যি অসাধারণ। হাসান মাহমুদ, তানজিদ হাসান ও মেহেদী হাসান মিরাজের মতো তারকাদের কাঁধে ভর করে ডারউইনে যে জয়ের রূপকথা লেখা হল, তা কেবল একটি জয় নয়, বরং বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যাত্রায় এক উজ্জ্বল ও নতুন ভোরের সূচনা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
9: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে বুধবার সকাল 8টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই সরকারের বড় সাফল্য। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে বললেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সরকারের 180 দিনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। চলতি বছরেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণমাধ্যমের আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং ডারউইনে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের উচ্ছ্বসিত প্রশংসা আন্তর্জাতিক গণমাধ্যমের। খবর শেষ হলো।
11: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছে কনুজ শিকদার। কালের পরিক্রমে দেখা যায় মানুষের খাদ্যের অন্যতম উৎস মাছ। ঐতিহাসিকভাবে এবং আজও অধিকাংশ মৎস্য আমিষ আসে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মাছ থেকে। বিশ্বের প্রায় 6 ভাগের 1 ভাগ আমিষ মৎস্য থেকে আসে। মৎস্য শব্দটির ব্যাপ্তি অনেক। শুধু মাছ নয়, অন্যান্য প্রাণী এর অন্তর্ভুক্ত, যেমন মলাস্ক এবং ক্রাস্টাসিয়ান্স, যা প্রায়ই খাবার মাছ হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশে মাছ খাদ্যতালিকা, জীবিকা এবং সংস্কৃতিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। সাধারণভাবে প্রায় সব জনগোষ্ঠীর লোকেরা মাছকে প্রাণীজ আমিষের বড় উৎস হিসেবে গ্রহণ করে থাকে। জাতিসংঘের এক রিপোর্টে বলা হয় একজন ব্যক্তি বছরে গড়ে 19.71 কেজি মাছ খায়। মাছ মাইক্রোনিউট্রিয়েন্টের প্রধান উৎস এবং প্রাণীজ আমিষের 60% মাছ থেকেই আসে। সরকারি তথ্য অনুযায়ী 2 কোটিরও বেশি মানুষ মৎস্য ও জলাশয়ে কর্মরত। মাছ আহরণ এবং মৎস্য চাষ উভয়ই বাংলাদেশের মাছ উৎপাদন ও ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞানভিত্তিক ও সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে গত 1.5 দশকে দেশে মৎস্য সম্পদের ধারাবাহিক অগ্রগতি হয়েছে। কিশোরগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন করতে গিয়ে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মৎস্য সম্পদকে বৈদেশিক বাজারে আরও কার্যকরভাবে উপস্থাপনের আহ্বান জানান। তাঁর বক্তৃতায় স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান ক্রমবর্ধমান এবং এই খাতকে আরও শক্তিশালী করতে হলে আন্তর্জাতিক বাজারে নতুন সুযোগ খুঁজে বের করা জরুরি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নদী, হাওড়, বিল, জলাশয় এবং উপকূলীয় অঞ্চলে যে বিপুল মৎস্য সম্পদ রয়েছে তা শুধু দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণেই সীমাবদ্ধ নয়, বরং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও বিশাল সম্ভাবনা তৈরি করতে পারে। তিনি উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশের চিংড়ি, কাতলা, রুই, তেলাপিয়া এবং অন্যান্য প্রজাতির মাছ আন্তর্জাতিক বাজারে রপ্তানি হচ্ছে, কিন্তু এর পরিধি আরও বিস্তৃত করা প্রয়োজন। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে বাংলাদেশের মাছের চাহিদা বাড়ছে। প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন, সেটি হল মৎস্য সম্পদের সঠিক সংরক্ষণ ও ব্যবস্থাপনা। তিনি বলেন, অতিরিক্ত আহরণ বা অবৈধ জাল ব্যবহার করলে জলাশয়গুলোর সম্পদ দ্রুত নিঃশেষ হয়ে যাবে, তাই টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন যেন মৎস্যজীবীদের সচেতন করা হয় এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানো হয়। এদিকে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে এই কর্মসূচির উদ্বোধন হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যায়, কারণ হাওড় অঞ্চলের অর্থনীতি মূলত মাছের উপর নির্ভরশীল। প্রধানমন্ত্রী নিজ হাতে একটি রুই মাছের পোনা পানিতে ছাড়েন, যা প্রতীকীভাবে এই কর্মসূচির সূচনা হিসেবে গণ্য হয়। অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রে দেখা যায় কিভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাছ চাষের নতুন পদ্ধতি চালু হয়েছে। বিশেষ করে বায়োফ্লক প্রযুক্তি, পুকুরভিত্তিক মাছ চাষ এবং হাওড় অঞ্চলে প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এই উদ্যোগগুলোর প্রশংসা করেন। বাংলাদেশের যুব সমাজ যদি এই খাতে এগিয়ে আসে তবে মৎস্য খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। পরে জাতীয় মৎস্যপক্ষের এই অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ শুধু আনুষ্ঠানিক কর্মসূচি নয় বরং বাংলাদেশের অর্থনীতিকে বৈদেশিক বাজারে আরও শক্তিশালী করার এক মহৎ উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান দেশের মৎস্যজীবী উদ্যোক্তা এবং তরুণ প্রজন্মকে নতুন উদ্দীপনা দিয়েছে। বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য নতুন বাজার খুঁজে বের করার প্রধানমন্ত্রীর আহ্বান আগামী দিনের বাংলাদেশকে আরও সমৃদ্ধ করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯:৩০।
12: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
13: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী দীপঙ্কর মজুমদার, গীতিকার মোহাম্মদ মাহফুজুল হক।

দেশাত্মবোধক গানটি শুনলেন। শিল্পী ছিলেন দীপঙ্কর মজুমদার, গীতিকার মোহাম্মদ মাহফুজুল হক। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 MHz এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। FM ব্যান্ড 88.8 MHz, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

দেশাত্মবোধক গানটি শুনলেন। শিল্পী ছিলেন দীপঙ্কর মজুমদার, গীতিকার মোহাম্মদ মাহফুজুল হক। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। FM ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

0: মোবাইল অ্যাপ থেকে। এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।
1: গানটির গীতিকার মুখলেসুর রহমান বাবলু।

0: মন্ত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন ২০২৬ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে অর্থাৎ ৫৫৮ কিলোহার্জে, একই সাথে এফএম ৮৮.৮ মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ শুনবেন বেলা ১:০৫। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা শুনবেন বিকেল ৩:০৫। এসো আরবি শিখি ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান শুনবেন বিকেল ৩:৩০। কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষাবাদ শুনবেন বিকেল ৪:০৫। এছাড়া সঙ্গীতানুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান, প্রচারিত হবে সকাল ৮:১৫ এবং দুপুর ১২:১৫। এছাড়া সন্ধে ৬:৫৫ এবং রাত ৯:২০। আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী প্রচারিত হবে সকাল ৮:৩০ এবং দুপুর ১২:৩০। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী শুনবেন সকাল ৯:০৫। এছাড়া বেলা ২:০৫। রোকসানা পারভিনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত প্রচারিত হবে দুপুর ১২:২০। লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি প্রচারিত হবে বিকেল ৬:১০। বাউলিয়ানা চারণ কবিতের গান নিয়ে অনুষ্ঠান প্রচারিত হবে বেলা ২:৩০। জামিউর রহমান লেমনের কণ্ঠে পল্লীগীতির অনুষ্ঠান প্রচারিত হবে দুপুর ১২:৪০। এছাড়া এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯:০০। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তরজমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ

এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 10টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ চীন

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।